সাতাশে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 12 জুলাই 2026 খ্রিস্টাব্দ রবিবার। শুরু হল আমাদের প্রথম অধিবেশন অনুষ্ঠান। একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্সে, এবং FM 102.3 মেগাহার্সে।

অনপনায়িনী। বস্তুসমূহের গুণরাজি মনেরই আরোপিত, মনেই তাদের অবস্থিতি, মন দিয়েই তারা নির্মিত। প্রসন্ন মনে যিনি কথা বলেন বা কাজ করেন, সুখ তাকে নিরবচ্ছিন্ন ছায়ার মতো অনুসরণ করে। অকচ্ছিমাং অব

আমার প্রতি আক্রোশ করল, আমায় মেরে ফেলল, আমাকে অন্যায়ভাবে হারালো, আমারটা ছিনিয়ে নিল, সবসময় যাদের এই চিন্তা তাদের মন থেকে বৈরভাব কখনো দূর হয় না, আমার সঙ্গে শত্রুতা করল, আমায় মারল, আমারটা হারালো, আমারটা নিল, এসব চিন্তা যার মনে স্থান না দেয় তাদের বৈরভাব দূর।

বাইরের সৌন্দর্য খুঁজে বেড়ায়, যে অসংযত ইন্দ্রিয়, অমিতাহারী, অলস আর হীনবীর্য, সে বাতাহত দুর্বল গাছের মতো মারের দ্বারা পরাজিত হয়। শরীরের মলিনতার কথা জেনে যে বাইরের শোভা খোঁজে না, যে ইন্দ্রিয় সংযত রাখে, পরিমিত আহার করে, সেই শ্রদ্ধাবান ও বীর্যবান পুরুষকে মার প্রভাবিত করতে পারে না। বায়ু যেমন শিরাময় পর্বতকে টলাতে পারে না, ঠিক তেমনি অনিক কসাব কসাবং ইয়োবত্থং পরি।

0: আসক্তিতে যার হৃদয় মলিন, সে কাষায় বস্ত্র পরবার যোগ্য নয়, যিনি কাম রাগ ইত্যাদি দোষযুক্ত শীলসমূহে সুপ্রতিষ্ঠিত, সংযমী সত্যনিষ্ঠ, তিনি কাষায় বস্ত্র পরবার উপযুক্ত।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বুদ্ধবাণী, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে আজ প্রথম গানটি শুনবেন জ্যোতির্ময় দাসের কণ্ঠে।

ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনায় শেষ গানটি শুনবেন মণিকুন্তলা সেনের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা, আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক বন্ধুরা, ঝিঙে একটি উপগ্রীষ্মমণ্ডলীয় লতা জাতীয় গাছে বেড়ে ওঠা সবজি, যা ভারতীয় উপমহাদেশ সহ মধ্য ও পূর্ব এশিয়ার স্থানীয় ফসল। এটি বেশ শক্ত একটি উদ্ভিদ এবং চাষ করাও সহজ। এটি ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক রান্নায় সবজি হিসেবে জনপ্রিয়, তবে এটি পাকা হওয়ার আগেই কেবল খাবারযোগ্য। কৃষক বন্ধুরা, ঝিঙে একটি দুর্দান্ত রক্ত পরিশোধক, ডায়াবেটিসের জন্য উপকারী ডায়েটারি ফাইবার সমৃদ্ধ, ওজন হ্রাসে এটি সহায়তা করে এবং অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে। গরম অর্থাৎ উষ্ণ জলবায়ুতে ঝিঙে খুব ভালোভাবে বৃদ্ধি হয়। ঝিঙে চাষের জন্য আদর্শ তাপমাত্রা হল 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। কৃষক বন্ধুরা, ঝিঙে চাষের জন্য প্রথমে নির্বাচন করতে হবে এমন জমি যেখানে প্রচুর পরিমাণে সূর্যের আলো আসে। এরপর ঝিঙে চাষের ক্ষেত্রে প্রয়োজন উষ্ণ এবং আর্দ্র পরিবেশ, উচ্চ জৈব পদার্থযুক্ত দোআঁশ মাটি ঝিঙে চাষের ক্ষেত্রে আদর্শ বলে মানা হয়ে থাকে। সর্বপ্রথমে জমিতে লাঙল দিতে হবে 4 থেকে 5 বার, তারপর মই দিয়ে তৈরি করতে হবে। 15 দিন পর সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পরে জমিতে ঝিঙে বীজ বপন করা দরকার। 1 কাঠা জমিতে 20 থেকে 25 গ্রাম বীজ বপন করা যেতে পারে। ঝিঙে গাছের জীবনকাল মাত্র 3 মাস, সামান্য হেরফের অবশ্য হতে পারে। যদি সময় মতো বীজ বপন করা যায়, তবে কমপক্ষে 3 বার জমি থেকে ফল পাওয়া সম্ভব হয়। ফলের সময় শেষ হলে ঝিঙে গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে, তখন মাচার নিচে নতুন করে আবারও মাচা তৈরি করে বীজ রোপণ করতে হবে। দেখা যায় কিছুদিন পর থেকে চারা গজাবে এবং গাছ বড় হবে, তারপরে তা মাচায় উঠতে শুরু করবে এবং ফলও দেবে। সেই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুরনো গাছ কেটে ফেলা হয়। প্রথমবার জমিতে ঝিঙে বীজ বপন করার আগে 4 ফুটের বেড তৈরি করে নিলে ভালো হয়। ঝিঙে একটি গ্রীষ্মকালীন সবজি, শীতে 4-5 মাস বাদ দিলে প্রায় সারা বছরই ঝিঙে চাষ করা যায়। যদি হাইব্রিড ঝিঙে চাষ করা হয়, তবে এতে চাষি ভাইদের লাভের সম্ভাবনা বেশি হয়, কারণ হাইব্রিড ঝিঙে উচ্চ ফলনশীল। যদিও বাজারে দেশি ও ছোট আকারের ঝিঙের চাহিদা বেশি। ঝিঙে চাষে অনেক রকমের সার প্রয়োগ করতে হয়। কাঠা প্রতি হাড় গুঁড়ো 1 কেজি, গোবর সার 40 কেজি, ডিএসপি সার 1 কেজি, পটাশ 1 কেজি এবং অনুখাদ্য 100 গ্রাম। জমিতে লাঙল দেওয়ার সময় সেগুলি মিশিয়ে নিতে হবে। গ্রীষ্মকালে ঠিকমতো বৃষ্টি না হলে প্রতি সপ্তাহে সেচ দিতে হবে, তবে বৃষ্টির জলে ঝিঙে গাছের বৃদ্ধি খুব ভালো হয়। প্রতি 15 দিন পরপর ঝিঙে গাছের

গাছের গোড়ায় এক মুঠো করে সুফলা সার ছড়িয়ে দিতে হবে। ঝিঙে গাছে বিভিন্ন ধরনের পোকারও আক্রমণ হয়ে থাকে, এর হাত থেকে গাছকে বাঁচাতে কীটনাশক স্প্রে করতে হবে, তাহলে গাছের পাতা ও ফুল আর হলুদ হয়ে যাবে না। এছাড়া উন্নত বীজ এবং হাইব্রিড ব্যবহার করলে ফসলে রোগ কম হয়। এই ঝিঙে চাষ করে চাষি ভাইরা যেমন নিজের পারিবারিক চাহিদা মেটাতে পারেন, তেমনি এর ফুল বাজারে বিক্রি করে ভালো অর্থ উপার্জন করার সুযোগ পেতে পারেন।

খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন শিবানী চৌধুরীর পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন শিবানী চৌধুরীর পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ 27 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 12 জুলাই 2026 খ্রিস্টাব্দ, রবিবার। সুপ্রভাত, সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরলী নাইয়ারের কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 1টায়। নজরুলগীতির শিল্পী মৈত্রেয়ী দাস সকাল 8:40।

হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বীণা সহস্র বুদ্ধের কণ্ঠে। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনতে পাবেন ওস্তাদ রশিদ খার কণ্ঠে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতার বাদন শুনবেন। বেলা 10:00 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে প্রয়াত লেখক ছবি গুপ্তের সাথে সাক্ষাৎকারের পুনঃপ্রচার শুনবেন। বেলা 11:00 কচিকাঁচাদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন তনুশ্রী দত্ত। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শিবানী চৌধুরী ও নিবেদিতা গুপ্তের পরিবেশনায়। বেলা 1:15 আধুনিক গানের শিল্পী সৌম্যা শেখদার। বেলা 1:40 প্রচারিত হবে নাটক বৈরাগ্য। বেলা 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বটুক নন্দীর গিটার বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে বর্ষাকালীন মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন এ নিয়ে বলবেন বিকাশ কান্তিনাথ। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। আজকের কিছু বিশেষ অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী মনোজ মল্লিনাইয়ার সকাল 7:40 ও দুপুর 1:00। নজরুল গীতি শুনবেন মৈত্রেয়ী দাসের কণ্ঠে সকাল 8:40। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বীণা সহস্র বুদ্ধের কণ্ঠে। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনতে পাবেন উস্তাদ রশিদ খার কণ্ঠে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতার বাদন শুনবেন। বেলা 10:00 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে প্রয়াত লেখক ছবি গুপ্তের সাথে সাক্ষাৎকারের পুনঃপ্রচার শুনবেন। বেলা 11:00 কচিকাঁচাদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন তনুশ্রী দত্ত। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শিবানী চৌধুরী ও নিবেদিতা গুপ্তের পরিবেশনায়। বেলা 1:15 আধুনিক গানের শিল্পী সৌম্যা শেখদার। বেলা 1:40 প্রচারিত হবে নাটক বৈরাগ্য। বেলা 2:45 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বটুক নন্দীর গিটার বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি, সন্ধ্যে 6:15। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে বর্ষাকালীন মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন এ নিয়ে বলবেন বিকাশ কান্তিনাথ। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে সংস্কৃতে সংবাদ ও পরে হিন্দিতে সংবাদ।

0: बीच ईरान ने होर्मुज जलडमरू मध्य को अगली सूचना तक बंद कर दिया है। फीफा फुटबॉल विश्व कप में अमेरिका के कंसास में क्वार्टर फाइनल मुकाबले में अर्जेंटीना और स्विट्जरलैंड के बीच मैच जारी है। ताजा समाचार मिलने तक अर्जेंटीना मुकाबले में 1-0 से आगे है। एक अन्य क्वार्टर फाइनल में इंग्लैंड ने आज तड़के फ्लोरिडा में नॉर्वे को 2-1 से हराकर सेमीफाइनल में प्रवेश कर लिया है। उधर लंदन में कल रात विम्बलडन टेनिस टूर्नामेंट में 21 वर्षीय लिंडा नोस्कोवा ने चेक गणराज्य की करोलिना मुकुवा को हराकर महिला सिंगल्स का खिताब अपने नाम किया है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर आज 27 आषाढ़ 1433 बंगाब्द 12 जुलाई 2026 ख्रीष्टाब्द रविवार। श्रोता बंधुदेर अनेक अनेक शुभेच्छा और भालोबाशा जानिए শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আসুন প্রথমে দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1674 সালে আজকের দিনে শিবাজি মহারাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করেন। আজকের দিনে 1904 সালে প্রখ্যাত সাম্যবাদী কবি ও কূটনীতিবিদ পাবলো নেরুদা চিলির পার্লে জন্মগ্রহণ করেন। 1920 সালে আজকের দিনে কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদের সম্পাদনায় দৈনিক নবযুগ পত্রিকা প্রকাশিত হয়। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। 1958 সাল থেকে টানা 24 বছর তিনি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক, কিন্তু সংস্কৃত পড়াটাই তার কাছে ছিল বড় চ্যালেঞ্জের। স্নাতক স্তরে অসাধারণ মেধার স্বাক্ষর রাখার পরও ঈশান স্কলারশিপ পাননি। তখন স্নাতক স্তরে সংস্কৃতে সর্বোচ্চ নম্বর প্রাপককে এই মর্যাদাসম্পন্ন স্কলারশিপ দেওয়া হত। সুকুমারী ভট্টাচার্য শুধু সংস্কৃতেই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের সেরা স্নাতক হয়েও স্কলারশিপ থেকে বঞ্চিত হন। খ্রিস্টান মেয়ে আবার সংস্কৃতের স্কলারশিপ নেবে কি? পরে তিনি ইংরেজিতে এমএ করেন। ওই সূত্রে 1945 সালে লেডি ব্রেবোর্ন কলেজে ইংরেজের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু সংস্কৃত ভাষা সাহিত্যের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার দরুন ইংরেজি পড়াশোনার পাশাপাশি সংস্কৃত পড়াশোনা করতে থাকেন। পরে 1954 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই প্রাইভেটে সংস্কৃতে এমএ পাশ করেন। 1957 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন তুলনামূলক সাহিত্যের অধ্যাপক পদে। পরের বছর সংস্কৃত বিভাগে নিয়ে যাওয়া হয় তাকে। সে থেকে কর্মজীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন ওই বিভাগেই। এখন সুকুমারী ভট্টাচার্য বললেই আমরা বুঝি প্রাচীন ভারতীয় সাহিত্য ইতিহাস সংস্কৃতির বিদগ্ধ গবেষককে, পুরাণ বেদ ইত্যাদিরও বিশেষজ্ঞ। শূদ্রকের মৃচ্ছকটিক নাটকের অনুবাদ করেছেন তিনি, লিখেছেন বাংলা ইংরেজি মিলিয়ে 30টির বেশি মূল্যবান গ্রন্থ। এর মধ্যে রয়েছে প্রাচীন ভারত সমাজ ও সাহিত্য, ইতিহাসের আলোকে বৈদিক সাহিত্য, ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের ইতিহাস, রামায়ণ ও মহাভারত আনুপাতিক জনপ্রিয়তা, বেদের যুগে ক্ষুধা ও খাদ্য, বেদে সংশয় ও নাস্তিক্য, প্রাচীন ভারতে নারী ও সমাজ, গীতা কেন, পুরাণ ও অন্যান্য প্রভৃতি প্রবন্ধ গ্রন্থ। প্রাচীন ভারতে নারী ও সমাজ গ্রন্থের জন্য তিনি আনন্দ পুরস্কারে ভূষিত হন। তার কাজ নিয়ে প্রখ্যাত ইতিহাসবিদ রমিলা থাপার বলেছেন, ওর কাজ প্রাচীন ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে মাইল ফলক হয়ে আছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 2014 সালের 24 মে 93 বছর বয়সে তিনি

শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুকুমারী ভট্টাচার্য জন্মেছিলেন 1921 সালের আজকের মতোই 12 জুলাই তারিখে।

0: গানটি শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে। এবারে গল্পপাঠের আসরে চৈতন্যচরণ বড়ালের কাঠের বাক্স গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: প্রাঙ্গণে পদার্পণ করিতেই কালীচরণ চমকিত হইল। এ কি, একপাল রাজমজুর মহাধুমধামে উঠানের মাঝে জড়ো হইয়া মশলা মাখিতেছে, ইট জড়ো করিতেছে, মাটি খুঁড়িতেছে। সে পত্নীর পানে চাহিল, বড় বউ? পত্নী নত নেত্রে শুধু বলিল, ঘরে চলো সব বলছি। ঠাকুরপো উঠানে পাঁচিল দিচ্ছে, সরিকানির উঠানে, ছোট বউয়ের কাজ করবার অসুবিধে হয়। কালীচরণ সেই পশ্চিমে রুদ্র সর্পাঙ্গে মাখিয়া প্রাঙ্গণ মধ্যে বসিয়া পড়িল। তাহার কণ্ঠ হইতে শুধু নির্গত হইল, বাপ ঠাকুর তার উঠানে পাঁচিল না দিয়ে নারায়ণ ছাড়লে না। বড়ই ভয় পাইল।

0: সে স্বামীর হাত ধরিয়া টানিল। সেদিকে মুঠি লক্ষ্য না করিয়া কালীচরণ ডাকিল, নারায়ণ নারায়ণ। তাহার চিৎকারে আকৃষ্ট হইয়া আগে নারায়ণের কন্যা দুর্গা বাহির হইয়া আসিল। কালীচরণ বলিল, মা তোর বাবা কোথায় রে? দুর্গা বলিল, বাবা কাছারিতে। এই পাঁচিল দেওয়া হচ্ছে কার হুকুমে? ইতিমধ্যে সরকার গোকুল সেদিকে আসিল। এখন ছোটবাবুর তরফে গেলেও সে বহুকাল দুই ভাইয়ের সংসারে কাজ করিয়াছে। গোকুল যখন টানাটানি করিয়া বড়বাবুকে গৃহমধ্য লইয়া চলিল, তখন সে বলিল, ওহ, এই সংসার ঘাড়ে নিয়ে আমি বুকের রক্ত জল করে একে সাজিয়েছিলাম। আহা গোকুল, এমনটা হলো কেন বলতে পারো? সেদিন প্রাতে গৃহিণী কক্ষ মধ্যে প্রবেশ করিয়া যেমন বলিল, ওগো শুনেছ দুর্গার বিয়ে? অমনি কালীচরণ লাফাইয়া উঠিল, উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিল, সে কি, কবে, কোথা? পত্নী একটু শ্লেষ জড়িত স্বরে বলিল, তা জেনে আর তোমার লাভ কি? কালীচরণ গ্রাহ্য করিল না, বলিল, পাগল, আমি তার জ্যাঠা, আমি তার বিয়ের কথা জানব না তো জানবে কে? পত্নীর আর সহ্য হইতে ছিল না, সে বলিল, অত বাড়াবাড়ি করছ কেন? কাল গায়ে হলুদ, বিয়ে সব, বলে তোমার নিমন্ত্রণ হয়েছে? কালীচরণ খুব চটিয়া বলিল, আমি কন্যা কর্তা, আমার আবার নিমন্ত্রণ কি? আর এত বড় একটা কাজ, নানানের সাধ্য কি যে আমি না দাঁড়ালে সব ঠিক বন্দোবস্ত করে? এই বলিয়া সে উঠিয়া পড়িল। সে কক্ষ ত্যাগ করিতে উদ্যত হইল, পত্নী বাধা দিয়ে বলিল, তা হবে না, বিনা নিমন্ত্রণে তুমি কি যেচে অপমান মাথা পেতে নেবার জন্য যাবে নাকি? ভাই কি ইচ্ছা করলে তোমায় ডাকতে পারত না? তাই তো, এতটা তো কালীচরণ ভাবে নাই। ভাই যদি সত্যি অপমান করে, যদি দেশের দশের সামনে জ্ঞাতি কুটুম্বদের দেখাইয়া বলে যে সে ভাইকে চায় না, ভাই জোর করিয়া আসিয়াছে, তখন? সহসা নারায়ণের বাটি হইতে সানাই সুর ছাড়িল, মধুর রাগিনীর আলাপ। একেবারে পাঁচিল ডিঙাইয়া কালীচরণের কক্ষ মধ্যে প্রবেশ করিয়া তাহার হৃদয়ের দ্বারে সজোরে এক ধাক্কা মারিল, সঙ্গে সঙ্গে সে মেঝেতে বসিয়া পড়িল।
1: এবারে আজকের সংবাদ শিরোনাম। কর্মব্যস্ততার মধ্যে কাল সকালে জালুকবাড়িতে সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার সমাধিস্থল সমন্বয় তীর্থ পরিদর্শন করার পাশাপাশি পল্টন বাজারে নির্মীয়মান পুলিশ রিজার্ভ ও চিড়িয়াখানার কাজকর্ম খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে সাময়িক প্রসঙ্গ ও নববার্তা। সাময়িক প্রসঙ্গ লিখেছে, ডিসেম্বর জানুয়ারিতে শেষ হবে পুলিশ রিজার্ভের নির্মাণ কাজ, সুধাকণ্ঠের সমাধিস্থল হবে আরও প্রাণবন্ত, বললেন হিমন্ত। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, ভূপেন হাজারিকা সমন্বয় তীর্থ আকর্ষণীয় করে তুলতে ব্যবস্থা নিচ্ছি, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। যুবসংঘ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে রেশন ব্যবস্থায় আগস্ট মাস থেকে বিনামূল্যের চালের সঙ্গে ডাল চিনি বিতরণ ফের শুরু করছে সরকার, কিন্তু মিলবে না লবণ, অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বৃদ্ধি এর অন্যতম কারণ। আগে 100 টাকার মাঝে 1 কেজি করে চিনি, মসুর ডাল ও লবণ পেতেন সুবিধাভোগীরা, সেখানে আগস্ট মাস থেকে শুধু ডাল ও চিনি দিতে হবে। যুবসংঘের প্রথম পাতায় আরও কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ। ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি, 30-এর মধ্যে 35,000 কোটি বাণিজ্যের লক্ষ্য। ভারত বাংলাদেশ সম্পর্কে উন্নতির সূচক হিসেবে দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর খুব শিগগির দুদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা চালু হতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সরকারের প্রথম বাজেটে অসম চুক্তির 6 নম্বর দফা বাস্তবায়নের জন্য

কোনো পৃথক আর্থিক বরাদ্দ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন সারা অসম ছাত্র সংস্থা, জানিয়েছে সাময়িক প্রসঙ্গ। যুবসংঘের শিরোনাম, প্রতিশ্রুতি যদি থাকে তবে বাজেটে বরাদ্দ কোথায়? প্রশ্ন সমুজ্জ্বল ভট্টাচার্যের। সাময়িক প্রসঙ্গ আরো জানিয়েছে, বাংলাদেশে ফিরলেই হাসিনার ফাঁসি, হুঙ্কার শাসক বিএনপির। মহেঞ্জোদারোর পথে শিলচর, ব্যবসায়ী সংস্থার আলটিমেটাম, গর্তে ডুবেছে শিলচর, উন্নয়নের স্লোগান শ্লেষের উপকরণ। নববার্তা প্রসঙ্গে রয়েছে ভারতমালা প্রকল্পের গভীর নালার প্রাণ পেল আট বছরের শিশুর, গভীর নালার প্রাণ গেল আট বছরের শিশুর। এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির সম্পাদকীয় শিরোনাম। যুবসংঘের সম্পাদকীয় শিরোনাম, জনবিন্যাসে বদল। সাময়িক প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, রাম মন্দিরে প্রণামী লুট ঠেকাতে এসওপির চিন্তা। সবশেষে নববার্তা প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, ঘোষিত বিদেশি। এবং শ্রোতা বন্ধুরা, আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

0: দেশবন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:50। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে বাংলায় জাতীয় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: প্রাত্যহিকী আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। ভিয়েতনামের স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। এই ঘটনায় 15 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুদেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। অকল্যান্ডের পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000েরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায়, দোস্তি ভি হ্যায়, ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায়। ভারত নিউজিল্যান্ড কি ইহি ওয়াকা এক নই যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায়। हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है, हवाएं हमारे साथ है, समंदर की विशाल लहरें हमारे साथ है, इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है, पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশ জুড়ে সফর করছে। ইতোমধ্যে 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভার নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে। জেপিসির চেয়ারম্যান আরও জানান, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। ভিয়েতনামের

0: শ্রী লে মিন হুন ফুকুয়ক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 4 জন ক্রু সদস্য সহ 36 জন আরোহী নিয়ে স্পিডবোটটি রুথ এনগোয়াই দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ 21 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও 2 জন মহিলা সহ 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণবৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারাদেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রর সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে আগত বৃক্ষমিত্ররা এই কর্মসূচিতে অংশ নেবেন। তারা বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষিমন্ত্রী পুসা ক্যাম্পাসে অংশগ্রহণকারী বৃক্ষমিত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন এবং একটি সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার উপকণ্ঠে নন্দীগামা এলাকায় মেধা রেলওয়ে কোচের যন্ত্রাংশ তৈরির কারখানা সরেজমিনে পরিদর্শন করেন। 375 একর জুড়ে বিস্তৃত এই বিশাল শিল্প ইউনিটটি রেলওয়ের আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতির নিদর্শন। মন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন।
1: 3 high-speed bullet train corridors to Hyderabad to Telangana, which will totally change the landscape. If you see, from Pune to Hyderabad, from Hyderabad to Chennai, from Hyderabad to Bangalore, this will become a major game changer for entire region, and Hyderabad will become the high-speed hub. This will totally change the landscape. It will bring huge amount of development. The economies of this entire region will become fully integrated.
0: ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ পচে যাওয়া দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। কেশাম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে, এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদামটানে গতকাল 5ম ও শেষ টি-20 ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলছে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 6:30। শেষ পাওয়া খবরে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস সেলদরুপ 36 মিনিটে গোল

করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সংযুক্ত সময় তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতোমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন। 2023 সালে মার্কেটা ভান্দ্রোসোভা এবং 2024 সালে বার্বোরা ক্রেজিকোভার পর গত 4 বছরের মধ্যে ঘাসের কোর্টে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে জয়ী তৃতীয় চেক মহিলা হলেন নাসকোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের খাদ্য গ্রাহক পরিক্রমা ও সমবায় বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল আগরতলায় ত্রিপুরা সরকারের খাদ্য গ্রাহক পরিক্রমা এবং অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে খাদ্য সুরক্ষা ও গণবণ্টন ব্যবস্থাকে আরও ফলপ্রসূ করার পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ, জনসেবার পরিসর সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে মন্ত্রী শ্রী রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে আন্তঃরাজ্য সহযোগিতা ও পারস্পরিক শিক্ষার মাধ্যমে জনকল্যাণমূলক সেবাগুলিকে জনসাধারণের কাছে আরও সুন্দরভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। খাদ্য ও গ্রাহক পরিক্রমা সম্পর্কিত বিষয়গুলি আরও সুসংহতভাবে রূপায়ণ করার পাশাপাশি আসাম ও ত্রিপুরার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই বৈঠক ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস গতকাল হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঁশধার, কালীনগর সহ বিভিন্ন বন্যা প্রভাবিত স্থান পরিদর্শন করে স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে বিধায়ক ডক্টর দাস জানান যে জলসম্পদ বিভাগ ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে পদক্ষেপ গ্রহণ করেছে। বিধায়ক দাস আরও জানান যে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি মজুত রেখেছে। শ্রীভূমি জেলার বদরপুর ব্লক কার্যালয়ে চতুর্দশ ও পঞ্চদশ কমিশনের অধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। ব্লক উন্নয়ন আধিকারিক সুমন বড়ার পৌরোহিত্যে আয়োজিত এই সভায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাকারিয়া আহমেদ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বর্তমান অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করেন। সভায় সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের জনকল্যাণমূলক প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করাসহ গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার জুলাই মাসের চাল বরাদ্দ করা হয়েছে। এই যোজনার অধীনে হিতাধিকারীদের রেশন কার্ড পিছু প্রতি মাসে 35 কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথাপিছু 5 কিলোগ্রাম করে বিনামূল্যে চাল বণ্টন করতে রেশন দোকান মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হাইলাকান্দি জেলায়ও জুলাই মাসে চাল বরাদ্দ করা হয়েছে। জেলা আয়ুক্ত জানিয়েছেন যে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডধারীদের 35 কিলোগ্রাম এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের মাথাপিছু 5 কিলোগ্রাম করে চাল বণ্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলায় শিশুদের ডায়রিয়াজনিত অসুস্থতা এবং মৃত্যুহার কমানোর লক্ষ্যে স্টপ ডায়রিয়া অভিযান অব্যাহত রয়েছে। আগামী 31 জুলাই পর্যন্ত এই অভিযান চলবে। এ উপলক্ষে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচির দল বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি, পানীয় জল ব্যবহারের গুরুত্ব, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডায়রিয়া প্রতিরোধে ওআরএসের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তুলছেন। এই অভিযান চলাকালীন সময়ে আশা কর্মীদের সাহায্যে 5 বছরের কম বয়সী শিশু রয়েছে এমন পরিবারগুলিতে ওআরএস প্যাকেট বিতরণ এবং ডায়রিয়া প্রাথমিক চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে প্রচার চালানো হচ্ছে।

বিভাগ থেকে জানানো হয় যে সময়মতো ওআরএস এবং জিঙ্ক সেবন এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা গেলে ডায়রিয়াজনিত অধিকাংশ জটিলতা ও মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে। শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল প্রকল্পের অধীনে কৃষকদের নিজ নিজ ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থার জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন। জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার অগ্রণী কৃষক, কৃষক উৎপাদক সংগঠন, কৃষক উৎপাদক প্রতিষ্ঠান, আত্মসহায়ক গোষ্ঠী, যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী এবং সমবায় সমিতিগুলো এই সুবিধা নিতে পারবে। ইচ্ছুক উদ্যমী কৃষক এবং কৃষক গোষ্ঠীকে আগামী 20 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। বিস্তারিত জানার জন্য জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতেও বলা হয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে পরিচালিত দূরশিক্ষাকেন্দ্রের 1 বছরের বাংলা ভাষার ডিপ্লোমা কোর্সের ভর্তি প্রক্রিয়া আগামী 2 আগস্ট থেকে শুরু হবে এবং আগামী 16 আগস্ট পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর দ্বিতীয় লিঙ্ক রোডে ক্রস কালভার্ট নির্মাণের জন্য ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল আগামী 18 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এই সময়কালে জনসাধারণকে বিকল্প সড়ক হিসেবে শিলচর প্রথম লিঙ্ক রোড ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনোজ মুরলী নাইয়ারের কণ্ঠে।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতির শিল্পী মৈত্রী দাস। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বীণা সহস্রবুদ্ধের কণ্ঠে। রাত 8:30 লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন ওস্তাদ রশিদ খার কণ্ঠে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতার বাদন শুনবেন। সকাল 10:00 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে প্রয়াত লেখক ছবি গুপ্তের সাথে সাক্ষাৎকারের পুনঃপ্রচার শুনবেন। বেলা 11:00 শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন তনুশ্রী দত্ত। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন শিবানু চৌধুরী ও নিবেদিতা গুপ্তের পরিবেশনায়। বেলা 1:15 আধুনিক গানের শিল্পী সৌম্যা শেখদার। বেলা 1:40 প্রচারিত হবে নাটক বৈরাগ্য। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বটুক নন্দীর গিটার বাদন শুনবেন বেলা 2:45। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। দুটি পাতা একটি কুড়ি সন্ধ্যে 6:15। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে বর্ষাকালীন মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন, এ নিয়ে বলবেন বিকাশ কান্তিনাথ। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রভাতী সংবাদ ও তারপর শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

থেকে অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং এফএম 102.3 মেগাহার্জে। এবারে নজরুলগীতি শুনবেন মৈত্রী দাসের পরিবেশনায়।

0: পরপর দুখানি নজরুল গীতি শুনলেন মত্রি দাসের কণ্ঠে।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি ও মানুষ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ছবির নাম অটোগ্রাফ, আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কমল ঋষভ আশাবরীর আগে খেয়াল শুনবেন বীণা সহস্রবুদ্ধির কণ্ঠে।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ কমল ঋষভ আশাবরীর আগে খেয়াল শুনলেন বীণা সহস্রবুদ্ধির কণ্ঠে।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?

0: আকাশবাণী শিলচর আছে তো?
1: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
2: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
3: আকাশবাণী শিলচর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতার বাদন শুনবেন।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ইন্দ্রনীল ভট্টাচার্যের সেতার বাদন শুনলেন।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে?
2: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ডগুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: বাহ, আরবিআই এই কথা বলে।
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: আপনার চা, ইএমআই, বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
1: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
3: কি উপায়?
1: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও।

0: ক্ষেত্রে কার্যকর। এক জায়গা KYC আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: RBI এ কথা বলে,
0: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
2: আপনার চা EMI বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
3: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
2: কি উপায়?
3: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
2: এতই সোজা?
4: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্যের অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
2: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
1: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
3: RBI এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
6: আপনাদের অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শুরু করছি নানা রঙের দিন অনুষ্ঠান।

0: অবিভক্ত আসামের রাজধানী শৈলশহর শিলংয়ে তার জন্ম এবং এখানেই স্কুল ও কলেজ জীবন কাটে সুস্থ বহুভাষিক একটি সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে। শিলংয়ে ক্লাস সেভেন পর্যন্ত ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন পাইন মাউন্ট স্কুলে। ক্লাস এইটে উঠে চলে যান শিলংয়ের লেডি ক্যানি স্কুলে। ওখান থেকে ম্যাট্রিক পাশ করে লেডি ক্যানি কলেজ থেকেই আইই ও বিএ পাশ করেন। ক্লাস এইটে যখন পড়েন তখন তার মা মারা যান। ওই সময়ই মা নামে একটি কবিতা লেখেন, ওটাই তার প্রথম কবিতা। মার স্মৃতি দিয়েই তার কবিতা লেখার হাতে করে বলা যায়। তারপর লিখেছেন আরো অজস্র কবিতা, গান, ছোটদের উপযোগী গল্প, ছড়া ইত্যাদি। আসুন নানা রঙের দিন অনুষ্ঠানে আজ প্রবীণ কবি ছবি গুপ্তার সঙ্গে আমরা কথা বলি, শুনি তার জীবনের বিভিন্ন পর্বের কথা।
1: আমার জন্ম শিলংয়ে, শিলংয়েই আমার ছোটবেলা কেটেছে। আমরা কিন্তু ওই সময়ে এত ভালো একটা সাংস্কৃতিক পরিমণ্ডল এবং সামাজিক পরিমণ্ডল পেয়েছিলাম, যেখানে অনেক ভাষাভাষী মানুষ একসঙ্গে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতেন। যেমন একটি বঙ্গীয় সাহিত্য পরিষদ ছিল, তেমনি রুদ্র বড়ুয়া এবং রাম গোস্বামীর কলা পরিষদ ছিল, মণিপুরি নৃত্যায়ন ছিল, হিন্দি ভাষাভাষীরও ওদেরও ছিল, খাসি ছিল, খাসি কালচারাল ইউনিট জিজি সুয়েলের, এরকম অনেকগুলো ছিল। কিন্তু কোনো ভেদাভেদ ছিল না, যে যখনই যাদের অনুষ্ঠান করত প্রত্যেকেই সেখানে সমভাবে যোগদান করত এবং অনুষ্ঠানেও যোগদান করত কীভাবে ভালো হয়, সেইরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি। তো সেইগুলো কিন্তু যায় না মন থেকে।
2: তো আপনার ছোটবেলা স্কুল জীবনটা কোথায় কেটেছে?
1: স্কুল জীবন আমার শিলংয়ে, শিলংয়ে আমি স্কুলে পড়াশোনা করেছি। প্রথমে আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম পাইন মাউন্টে, তারপর ক্লাস যখন এইটে উঠেছি আমি পাইন মাউন্টে, তখন আমি একটা বাংলা কবিতা লিখেছিলাম, আমার মা মারা গেছেন ওই সময়, মা কবিতাটার নাম ছিল। তো আমার বাবা কবিতাটা পড়েছেন, পড়ে দেখলেন যে কবিতাটা বাবার খুব টাচ করেছে, এইটুকু নিয়ে একটা কবিতা লিখেছে কিন্তু বানান ভীষণ ভুল। তখন বাবা আমাকে বললেন, এইটে তোমাকে নিয়ে আমি বাংলা ভার্নাকুলার আছে, তোমাকে লেডিকেনে ভর্তি করব। তারপর বাবা নিয়ে আমাকে লেডিকেন স্কুলে ভর্তি করলেন। এর থেকে আমি লেডিকেন স্কুলে পড়েছি, ওইখান থেকে আমি ম্যাট্রিক পাস করেছি, ওইখানে আমি কলেজে পড়েছি, লেডিকেন কলেজ, লেডিকেন স্কুল, লেডিকেন কলেজ থেকে আমি বিএ পাস করেছি।
2: তো এই যে সেই সময় স্কুল জীবনের, সেই সময় স্কুল জীবনে আপনি কাদেরকে টিচার হিসেবে পেয়েছিলেন, শিক্ষক হিসেবে কাদের পেয়েছিলেন, মনে আছে ওদের কথা?
1: অনেকের কথা আমার মনে আছে, সবের কথা মনে নেই, অনেকের কথা মনে আছে। পাইন মাউন্টে আমি এত ভালো টিচার পেয়েছিলাম, মিস নীল একজন ছিলেন, উনি মনে হতো আমাদের মায়ের মতো, সেরকম আমাদের আদর যত্ন করতেন, খুব ভালো লাগতো। তারপর যখন আমি লেডিকেনে গেছি তখন অনেক ভালো ভালো টিচার পেয়েছি। তো আমি একজনের কথা বলতে পারি, আমরা সুলতাদি বলতাম, সুলতা দত্ত, উনি আমাদের পড়াতেন, খুব ভালো লাগতো। তারপর

0: কিনুদী, রেণুদী,
1: এই যে শিক্ষকদের কথা বলছেন, এরা কি বাংলা পড়াতেন? সেই সময় লেডিকেনিতে আপনি কি বাংলা পড়তেন?
0: লেডিকেনে বাংলা পড়তাম আমি।
1: আচ্ছা,
0: লেডিকেনে বাংলা পড়তাম। বাড়িতে আমরা এমনিতেই বাংলা পড়াশোনা করতাম, বাংলা বইতেই পড়তাম, কিন্তু ঠিক তখন আমার বানান টানান ওইগুলো ঠিক হয়ে এদিকে বাবা আমাকে নিয়ে গেলেন আর কি লেডিকেনে। এইট থেকে আমি লেডিকেনে পড়েছি, তার আগে আমি সেভেন পর্যন্ত এই পাইন মাউন্টে পড়েছি।
1: সেভেন পর্যন্ত ইংলিশ
0: ইংলিশ মাধ্যমে।
1: লেডিকেনে যাওয়ার পর আপনার
0: বাংলা পড়লাম, অঙ্কটা একদমই পড়তাম না।
1: একটা সাবজেক্ট ছিল নাকি?
0: বাংলা সাবজেক্ট ছিল, অসমিয়া ছিল, ভার্নাকুলার অনেকগুলো ছিল লেডিকেনে, যে যে ভাষায় পড়ে আর কি আমি বাংলাটা নিলাম। আর এমনিতে অন্য সাবজেক্ট তো আমরা ইংলিশেই পড়েছি, অন্যগুলো সাবজেক্ট। সবচেয়ে আমার অসুবিধা হয়েছে অঙ্কতে, মানে আমরা করেছি ওই পাইমানটা ছিল কেমব্রিজের আন্ডারে, জুনিয়র কেমব্রিজ, সিনিয়র কেমব্রিজ। তো ওই আমাদের যে অঙ্ক করেছিল কাউন্সিলিংয়ের অঙ্ক, তখন তো সেবা আসেনি, তো সেবার কোনো ইয়ে ছিল না, ওইটা আমার অসুবিধা হয়েছে। তখন আমাকে বাবা বললেন, ঠিক আছে তুমি ক্লাস এইটে বাংলাটা ভালো করে পড়ো, আর নাইনে উঠলে তোমাদের তো আছে, তুমি ছেড়ে দিতে পারো বাংলা ইয়ে অঙ্ক ইচ্ছে করলে। ওই আমি তখন অঙ্ক ছেড়ে দিলাম আর কি ক্লাস নাইনে উঠে।
1: লেডিকেনি থেকে মেট্রিক দিলেন?
0: লেডিকেন থেকে মেট্রিক পাস করলাম।
1: তারপর কলেজে?
0: লেডিকেন কলেজ, লেডিকেন কলেজ।
1: এখান থেকে মানে প্রি ইউনিভার্সিটি, তারপর হায়ার সেকেন্ডারি?
0: আমাদের প্রি ইউনিভার্সিটি ছিল না, আমাদের ছিল ইন্টারমিডিয়েট ও ফার্স্ট আইএ।
1: আচ্ছা, আইএ ছিল তো?
0: হ্যাঁ, আইএ ছিল, তারপরে আবার 2 ইয়ার্স।
1: আচ্ছা, তারপর 2 ইয়ার্স বিএ পাস
0: করলাম। বিএটা পাস করলাম।
1: আচ্ছা, সেই সময় শিক্ষক
0: কাজে ইয়েকে পেয়েছি আমি, সমাদাস ভট্টাচার্য, কিছুদিন আগে এখানে লক্ষণ দাসের এখানে এসেছিলেন, শিলচরে উনি বঙ্গসাহিত্য ডেকেছিল, ওনাকে পেয়েছি আমি স্যারকে,
1: সমাদাস ভট্টাচার্য ছিলেন।
0: হ্যাঁ, ওনার কাছে আমি এক বছর ছিলাম, তার কারণ হলো আমি তো আমার বাংলা ছিল, উনি হিস্ট্রি পড়াতেন, তো আমি ইয়েতে হিস্ট্রিটা পড়েছিলাম আইয়েতে ইন্টারমিডিয়েটে। বিয়ে পাস করার আগেই আমার বিয়ে হয়েছে, তবে আমি পড়াটা ছাড়িনি আর কি। তারপরে তো আমি টি গার্ডেনে আমার বিয়ে হয়ে গেল, তখন প্রথম গেলাম, আমার হাজব্যান্ড টি গার্ডেনের ম্যানেজার ছিলেন আপার আসামের, প্রথম গেলাম গোলাঘাটের কাছে, ডলাগুড়ি টি এস্টেট, ডলাগুড়ি টি এস্টেট গোলাঘাটের কাছে। তো ওইখানে যখন গেলাম, ওইখানে গিয়ে কিছু কাজও করেছি, আমি বাচ্চাদের ভালোবাসতাম, তখন খুব কষ্ট করে, মানে কোম্পানি যদি আবার খারাপ পায়, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি বাচ্চাদের নিয়ে একটা কিছু করতে চাই, উনি বললেন না না আমি পারমিশন দিয়েছি তুমি করতে পারো। তো ওইখানে আমি বাচ্চাদের নিয়ে কিছু কাজকর্ম করেছি, বাচ্চাদের পড়াতাম টড়াতাম, এগুলি করতাম আর কি, বাচ্চাদের নিয়ে কিছু সোশ্যাল ওয়ার্কও করতাম।
1: আচ্ছা, মানে কি ধরনের কাজ, মানে পড়ানো ছাড়া কি ধরনের কাজ?
0: পড়ানো, তারপরে ওদেরকে ছবি আঁকতে দেওয়া, আমি মজদুর বাচ্চাদেরও নিয়েছিলাম, যদিও কোনো ম্যানেজারের ওয়াইফ কোনোদিন করে না, কিন্তু আমাকে আমার হাজবেন্ড দিলেন হ্যাঁ তুমি এসব করো, কোনো আপত্তি নেই, আমি পারমিশন নেব। তখন আমি মজদুর বাচ্চাদেরও পড়াতাম, তারপর ওদের জন্য ছবি আঁকা, তারপর ওদেরকে স্টাডি করতাম, চাইল্ড সাইকোলজি ব্যাপারটা যে বুঝলাম। এত ভালো ভালো কিছু ছেলে বেরিয়েছে, পড়াশোনাও করেছে, তারপর তো গিয়ে কলেজে টলেজেও পড়েছে দু একজন, একজন তো এমএলএ হয়েছিল পরবর্তীকালে, অবশ্য মারা গেছে, মিনিস্টার হয়েছিল ছত্রগোপাল কর্মকার।
1: আচ্ছা,
0: আসামের একজন বোধ হয় ডেপুটি মিনিস্টার বা এরকম একটা কিছু হয়েছিল একবার, তখন শিলং ছিল রাজধানী, তখন তো ইয়ে হয়নি, মেঘালয় হয়নি, মেঘালয় তো অনেক পরে হয়েছে 71-এ। তো ওইরকম আমি কিছু কিছু কাজ, যেমন আগে শিলংয়ে আমার বিয়ের আগেও আমি করতাম বাচ্চাদের নিয়ে, আর শিলচরে আমি করেছিলাম শিশু শিল্পী চক্র, আমাদের বাড়িতে গুপ্তকুটিরই আমি শুরু করেছিলাম।
1: আপনি শুনেছিলাম যে আপনি বিশ্বভারতীর সঙ্গে যুক্ত ছিলেন কিছুদিন বলে?
0: হ্যাঁ, বিশ্বভারতীতে
1: আমি পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন? না,
0: পড়াশোনার সঙ্গে, ওই যে বললাম আমি এমএ আর তখন এমএ পড়ার জন্য বিয়ে হয়ে গেছে, আমি ওই দিক থেকে একা একা যাবো, সেই জন্য আমি নিলাম ওইটা 2 ইয়ার্স কোর্সটা। তখন যাদের কাছে পড়েছি তারা মানে ইয়ে মানে চিন্তা করা যায় না, নোট করতে পারতাম না, মনে হয় ভেতরে অনুভবে একদম অনুভূতিতে ঢুকে গেছে, এইরকম পড়াতেন। আমি পেয়েছি একজনকে, বৃদ্ধ ছিলেন তখন, চারুচন্দ্র ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় না, কিন্তু অনেক আগে, হ্যাঁ শান্তিনিকেতন, চারুচন্দ্র ভট্টাচার্য, উনি যে এত সুন্দর লেকচার দিতেন। তারপর দেখলাম যে ওই ইয়ে কোর্সটা, ওই ডিপ্লোমা কোর্সটা অনেকেই নিয়েছেন, অন্য জায়গার থেকে এসছেন অনেকে নিয়েছেন, আমি দেখলাম অনেকেই বসতেন, একদম কোনো কিছু ইয়ে করা যায় না, এত সুন্দর, মানে এত কি বলতাম ইমপ্রেসিভ, এত আর বলার ধরনটা এত সুন্দর যে মানে শুনে শুনে মনের মধ্যে এসে যায়। তারপরে আমি কিন্তু ওইটা বেশ ভালোই করেছিলাম, ওই যে সাহিত্য ভারতী উত্তম বিভাগ, মানে ফার্স্ট ডিভিশন আর কি।
1: আচ্ছা, এটা কি ছিল, কি পড়ার, কি নিয়ে পড়াশোনা করতে?
0: বাংলা রবীন্দ্র সাহিত্যটা বেশি ছিল, আর বাংলা সব সাহিত্যই ছিল।
1: আচ্ছা,
0: যেরকম এমএর কোর্স থাকে অনেক কিছুই ছিল, ছন্দ টন্দ এগুলি অনেক কিছুই ছিল, বাংলার মোটামুটি।

0: একটা কোর্স ছিল, অনেক ওরা বলেন এন এস সমতুল যারা পড়িয়েছেন আর কি, বাংলা সব কিছু আছে, ছন্দ টন্দ এগুলো পড়েছি আমরা। এই যে মানে উনি যে ইয়েটা দিতেন ওনাকেই বেশি মনে আছে, আরও দু একজন পড়িয়েছেন তো সবাইকে মনে নাই, ওগুলো তো নোট টোট করেছিলাম, কিন্তু ওনাকে আমার বেশি মনে আছে।
1: তো আপনার যে আপনি যে শিলংয়ের জীবনটা, সেই প্রকৃতির কোলে শিলং, প্রকৃতি সঙ্গে খুব মিশে আছে শিলংয়ের ইয়েটা, পরিবেশটা, তো আপনার লেখালেখির ইয়েটা কি ওইখান থেকে, এই প্রকৃতি থেকে?
0: আমি প্রথম লিখেছিলাম কবিতা বললাম তো 13 বছর বয়সে একটা বাংলা কবিতা, তারপর শিলং থেকে বেরোতো তখন একমাত্র বাংলা সাহিত্য পত্রিকার সংঘাত, ওইটা সম্পাদনা করতেন বিমল সেনগুপ্ত। আমার 16 বছর বয়সে বিমলদা আমার কবিতা নিতে শুরু করলেন, লিখলাম, আর তখন আমি ইংলিশ কবিতাও লিখতাম শিলং টাইমসে, তখন পিএন চৌধুরী ছিলেন, পিএন চৌধুরী, হ্যাঁ, বা সোনার চৌধুরী, উনি শিলং টাইমসটা ইয়ে করতেন, ওই সম্পাদনা করতেন। তো আমি রেগুলার কিন্তু দুইটা পত্রিকায় লিখতাম, একটা শিলং টাইমসে আর একটা ওইটায়। তারপর যখন গার্ডেনে আসলাম তখন আমার সঙ্গে পরিচয় হলো কলকাতার মহিলা মহল নামে একটি খুব ভালো পত্রিকা ছিল, ওই আশাপূর্ণা দেবী টেবী সবাই লিখতেন ওই পত্রিকায়। তারপরে আমি একবার কলকাতায় গেলাম, অঞ্জলি বসু সম্পাদিকা, ওই পত্রিকায় কিন্তু আমি গল্প লিখেছি, নিবন্ধ লিখেছি, অনেক কিছু লিখেছি। ওইটা আমি রেগুলার লিখতাম ইয়েতে, বাগানে থাকতে লেখাও বেশি হতো, সময়ও প্রচুর ছিল, তখন আমি খুব লিখেছি এবং ওইটার সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমার 23 বছর বয়সে নতুন লেখিকা বিভাগে আমাকে একটা পুরস্কার দিয়েছিলেন, কমল বসু স্মৃতি সাহিত্য পুরস্কার, ওই মহিলা মহল, কলকাতা থেকে আমার স্টেট, এখন যেটা আজকালের অফিস ওইটা ছিল আগে আমার স্টেট, ওই স্টেটটা, ওই বাড়িটাই ছিল মহিলা মহলের। খুব ভালো পত্রিকা ছিল, সবাই লিখতেন তখন যারা, মানে এখন যারা এত নাম এরা প্রত্যেকেই লিখতেন।
1: তো শিলংয়ে কি ধরনের পত্রিকা ছিল আপনি যখন লিখেছেন?
0: শিলংয়ে একটা সাহিত্য পত্রিকা ছিল বিমল সেনগুপ্তর, বিজিৎ চৌধুরীর কাছে, বিজিৎ চৌধুরীর কাছে আছে অনেক আগে শিলংয়ের, ওইটা সাহিত্য পত্রিকা, সাহিত্য কাম সমাজ, সাহিত্য ছিল আবার সমাজও ছিল, ভালো পত্রিকা ছিল, ওইটাই লিখতাম শিলংয়ে, আর ইংলিশ কবিতা লিখতাম শিলংয়ে। তারপরে আমি শিলং থেকে বেরিয়ে গেছে, তারপরে অনেক পত্রিকা টত্রিকা বেরিয়েছে, আমি আর জানি না।
1: আপনার ইংলিশ কবিতা লেখার এটা প্রেরণাটা কোত্থেকে পেলেন?
0: ইংলিশ কবিতা ছোটবেলায় ইংলিশ পড়তাম তো, আর তখন কবিতাও খুব পড়তাম, আর আমার এখনো মনে আছে আমাকে ছোটবেলায় বাবা কিন্তু অনেক সময় ইংলিশ কবিতাগুলো পড়াতেন। আমি যখন মালার্মে পড়েছি তখন আমি বাংলা, যে আমাদের যে পাঁচ কবি যাদের আমরা কল্লোল যুগ বলি, সেই যুগের কবিদের লেখা কিন্তু তখন আমি পড়িনি বাংলাটা। আমি যখন বিশ্বভারতীতে গেছি সুধীন্দ্রনাথ দত্ত পড়তে গিয়ে আমার শুধু মনে হচ্ছে আমি যেন কবি, এই কবির কবিতা পড়েছি।
1: আপনার ইংলিশ ইংরেজি কবিতার বই একটা ছিল যা সম্ভবত ইংরেজি
0: আছে, গার্ল্যান্ড,
1: গার্ল্যান্ড
0: আমার প্রথম বইটাই ইংলিশ,
1: প্রথম ইংরেজি কবিতা, কাব্য,
0: ইংলিশ কাব্যগ্রন্থ প্রথম আমার 70 ইংরেজিতে শিলং থেকে বেরিয়েছিল, আর তারপরে বেরিয়েল কৃষ্ণচূড়ায় বসন্ত, তো এখানে আসার পরে 78 ইংরেজিতে।
1: আচ্ছা, তো আপনার এই যে চা বাগানে ছিলেন সেই সময়ের লেখালেখি,
0: সেই সময় আমি, সেই সময় যে লেখালেখি, ওই লেখালেখিটার প্রেরণা আমি অনেকের কাছে পেয়েছি, যেমন নবকান্ত বড়ুয়ার কাছে পেয়েছি, তারপর কটন কলেজে আরেকজন আমাদের দাদা ছিলেন বাংলা ছিলেন সুধাংশু গুপ্ত বেশ আগে, তো ওনার কাছেও পেয়েছি, অনেকের কাছে আমি প্রেরণা পেয়েছি, এটা ঠিক। আমার হাজবেন্ড আমাকে দারুণ প্রেরণা দিতেন আমার লেখালেখির জন্য, উনি অনেক, মানে আমি শান্তিনিকেতন গেলাম, এই করলাম সেই করলাম বাগানেও, তো উনি কিন্তু আমাকে খুব প্রেরণা দিতেন। আমার বাবাও আমাকে খুব প্রেরণা দিয়েছেন বিয়ের আগে, বাবা বলেছেন লেখা ছাড়বে না।
1: বাগানে ছিলেন, চা বাগানে যখন ছিলেন তখন মানে লেখাগুলো কোথায় বেরোতো আপনার?
0: মহিলা মহল যেটা অঞ্জলি বসু সম্পাদিত,
1: মানে কলকাতা থেকে?
0: হ্যাঁ, কলকাতা থেকে মহিলা মহলে আমি বহু বছর লিখেছি একসঙ্গে, ধারাবাহিক লিখেছি উপন্যাস, ছোট ছোট উপন্যাস, তারপরে যে নিবন্ধগুলো লিখতাম খাসিয়াদের সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় নিয়ে, অসমীয়া, তারপরে ছত্রের ব্যাপার, এগুলো অনেক কিছু লিখেছি।
1: তো আপনার অসমীয়া সাহিত্যের সঙ্গে যোগাযোগটা কখন হয়?
0: ওই নবদার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে,
1: মানে সেটা কি বাগানে থাকতে? না,
0: বাগানে থাকতাম বিয়ের আগে। নবদার তো নওগাঁয়ে ছিলেন, নওগাঁয়ে আমার মামার বাড়ি ছিল, আমরা, আমি একবার গেছি মার সঙ্গে, তখন নবদার সঙ্গে পরিচয় হয়েছে। তো নবদার সঙ্গে পরিচয় হওয়ার পর নবদা বললেন, তখন আমি স্কুলে পড়ি যখন নওগাঁয়ে গেছি, তারপর নবদা মা বললেন, দেখো লেখাপড়া করে না বসে কবিতা লেখে, তুমি একে ধমক দাও। নবদা বললো, যারা লেখে তারা ছোটবেলার থেকেই লেখে, হঠাৎ করে লিখে না কবিতা, কবি জন্মায়। নবদা এই কথাটা বলেছিলেন, কবি জন্মায়। তো তুমি লিখে যাবে।
1: তো অসমীয়া সাহিত্যের সঙ্গে যোগাযোগটা সেই সময় থেকে, সেই 13 বছর বয়স থেকে
0: আমার যোগাযোগ,
1: মানে সেই সময় থেকে পড়াশোনা।

0: না সেই সময় তো আর তখন আমি ওই সময় পড়াশোনা করিনি, অসময়ে করলাম ওইটা বাগানে,
1: বাগানে থাকতে
0: বাগানে থাকতে তখন কিছু কিছু বই নিলাম, তারপর ওদের একটা ম্যাগাজিন বেরোতো খুব ভালো, রামধেনু,
1: রামধেনু,
0: রামধেনুতে আমি অনেকের গল্প টল্প পড়েছি, উপন্যাস টুপন্যাস পড়েছি, আমি রেগুলার রাখতাম রামধেনুটা, পড়তাম আমি, অনুবাদ করতে গেলেও তো কিছু পড়তে হয়।
1: আপনি এমনিতে মানে কি ধরনের লেখা পড়েছেন অসমীয়া সাহিত্যের?
0: অসমীয়া সাহিত্যতে আমি অনেকের লেখাই পড়েছি, অনেকের মানে বেশ ভালো ভালো লেখা, ওই যে বীরেন্দ্র,
1: বীরেন্দ্র কুমার ভট্টাচার্য,
0: বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, ওনার তো ইয়েতে রামধেনুতে ধারাবাহিক ধারাবাহিক তখন বেরোতো, ওইগুলো আমি কিন্তু সবটি পড়েছি, ধারাবাহিক আমি রাখতাম তখন।
1: আচ্ছা, তো অনুবাদের প্রেরণাটা কি করে এলো আপনার?
0: অনুবাদে প্রথম আমি খুব সাহস করে নবদার একটা কবিতা প্রথম বেরিয়েছিল, হে অরণ্য হে মহানগর, ছোট্ট কবিতা গ্রন্থ, ওটা আমার নাম লিখে দিয়েছিলেন, সেই খুশি আমার, আমার নাম লিখে দিয়েছেন নবদা এইটা কর, প্রথম আমি এইটার থেকে দুই একটা কবিতা দেখাতে ভয় পাই তখন বেশ অল্প বয়স, তারপর যখন দেখেছি তো বলেন অনেক পণ্ডিত করেছে আমার পছন্দ হয়নি, তুই করবি আমার কবিতা, তোর অনুভব আছে কবিতার, কবিতার যে অনুভূতিটা।
1: প্রথম অনুবাদ কি নবকান্ত বড়ুয়ার?
0: প্রথম নবদার।
1: আচ্ছা,
0: দিল্লি হলো যে দূরস্থ।
1: আচ্ছা, তারপর আর কার কার করেছেন অনুবাদ?
0: তারপরে তো নীলমণি ফুকনের করেছি, নির্মল প্রভা বর্দলুর করেছি, তারপর আরো অনেকের করেছি, মানে অনেক মানে তরুণ কবিদেরও করেছি।
1: আপনার তারপরে আপনি চলে এলেন এই বরাক উপত্যকায়, মানে শিলচরে চলে এলেন?
0: আমরা বাহাত্তরে, হ্যাঁ বাহাত্তরে আমরা ইয়ের থেকে আবার আসাম থেকে চলে এলাম, তখন আমরা দুমদুমার একটা গার্ডেনে ছিলাম, আর তখন আমার হাজবেন্ডের ডায়াবেটিসটা ধরা পড়লো, তারপরে আমিও বললাম আর দরকার নেই, বাগানে তো অনেক রকম, আর তখন থেকে কিছু টেনশনও ছিল বাহাত্তর চুয়াত্তরে, যে এখন আমরা চলে যাই শিলচরে, তারপরে আমরা আসলাম, আসার পরে ওই শুভম গার্ডেনটা নিয়েছিল গভর্নমেন্ট, মালিক ফেলে চলে গেছিলো, তখন যে ডিসি ছিলেন উনি বললেন গুপ্ত সাহেব আপনি তো আপার আসামের প্ল্যান্টার, আপনি যদি যান ভালো হয়, উনি বললেন যে আমি তো এখানে ঠিক এখানে কাজ করিনি, আচ্ছা আমি এক বছরের কন্ট্রাক্টে যাবো, উনি কন্ট্রাক্টে গেলেন এক বছরের, তখন এক বছর আমরা শুভমে ছিলাম,
1: তারপর চলে এলেন শিলচরে,
0: আমাদের বাড়িতে, হ্যাঁ আমার শ্বশুর বাড়ি, বিয়ে হয়ে প্রথমে আমি এই বাড়িতেই এসেছিলাম শিলং থেকে গুপ্তকুটির।
1: এখানে এসে লেখালেখির কি ব্যাপারটা কি আর একটু বেশি করে ইয়ে হলো, নিবিড়ভাবে শুরু হলো আপনার নাকি?
0: খুব একটা মানে যে বেশি আগে আমি বাগানেই দেখেছি, বাগানে আমার মুড়ে ছিলাম, খুব লিখেছি বাগানে, এখানে আসার পর প্রথমে একটু ভয় পেত, আমি এখানে এসেছি কাউকে চিনি টিনি না, তারপর ওই এই ইয়েতেই অল ইন্ডিয়া রেডিওতে তখনও স্টুডিও কমপ্লিট হয়নি, তো আমাকে বলেছেন আর কি আমার হাজবেন্ড তুমি এত বছর তো গান লেখো, কিছু গান সাবমিট করে দাও, তখন আমি গান সাবমিট করলাম, দশ দিন পরে আমার ওইখানে অফিসটা ছিল যে বর্মনে গলিতে, আমাকে ডাকা হলো সিগনেচার করতে, তখন ওই একজন ভদ্রলোক ছিলেন কিসাম সিকদার, প্রোগ্রাম এক্সিকিউটিভ গানে ছিলেন উনি, উনি তখন বলেছেন যে আপনি নিশ্চয়ই কবিতা লেখেন, গানের ব্যঞ্জনা টঞ্জনা শব্দগুলো এত ভালো লাগলো, তখন উনি বলেছেন হ্যাঁ ও তো কবিতা লেখে আজকের থেকে না অনেকদিন থেকেই লেখে, হাসতে হাসতে বলেছেন আর কি, তখন বললেন আপনি আমাকে কয়েকটা কবিতাও দিয়ে দেবেন, কি এস কে দাস একজন এসেছিলেন কলকাতার, আপনি দিয়ে দেবেন তো কবিতা একসঙ্গে, এই মানে তারপরে তো গেলাম গানের কন্ট্রাক্টটা নিয়ে আসলাম 73 ডিসেম্বরে, 74-এ আমি প্রথম এই অল ইন্ডিয়া রেডিওতে যখন কবিতা পড়তে এসেছি, তখন ওইখানে একটা পুরোনো ক্যান্টিন ছিল, ওইখানে লাইভ প্রোগ্রাম, শক্তিপ্রদ ব্রহ্মচারী কবিতা পড়ে বেরিয়েছেন খালি, আমি তখন শক্তিপ্রদ ব্রহ্মচারীকে চিনি না, তখন আমি কবিতাটা শুনছিলাম, একটা রেডিও ছিল আমার কাছে বসে বসে শুনছি, তখন আমি চিন্ময় দেখে জিজ্ঞেস করলাম যে শক্তিপ্রদ ব্রহ্মচারী কলকাতার তো এখানে এসে কবিতা পড়েন নাকি, বলে না না বৌদি ইনি তো শিলচরের নাকি, হ্যাঁ, তখন আমি একটা অ্যাড্রেসটা নিয়ে নিলাম,
1: মানে প্রথম পরিচয় ওনার সঙ্গে শক্তিপ্রদ
0: ব্রহ্মচারী, ওনাকে দেখলাম তখন আমি কথা বলিনি, আমি তো এমনিতে চিনি না, তারপরে আমি নিয়ে গেলাম অ্যাড্রেসটা, তারপরে একটা কার্ড লিখে দিলাম, তারপরে দুদিন পরে উনি আমাদের বাড়িতে গেছেন, বললেন হ্যাঁ আমিও শুনছিলাম আপনার এটা, তো আপনিও আমি তো নতুন আমাকেও চেনেন না, তারপরে ওই আমাদের বাড়িতে গেলেন প্রথম, তারপরে তো সবাইকে নিয়েতেও যেতেন আমাদের বাড়িতে, আড্ডাও হতো একটা, প্রায়ই আড্ডা হতো একটা সবাইকে নিয়ে।
1: আপনি বলেন যে গান লিখতেন, এই গান লেখার
0: গান আমি অনেক ছোটবেলা আমি বলি, শিলংয়ে একবার একটা ফাংশন হচ্ছে আর আমি এমনি বাচ্চাদের শেখানোর জন্য একটু গান টান লিখতাম, তো একটা গান লিখেছিলাম ওই গানটা আমার এখন একটু একটু মনে আছে, এক মুঠো আকাশ যদি হাতে আমি পেতাম মেঘ রোদ মিশিয়ে গান লিখে দিতাম, ঘাসের সবুজ যদি বুকে মেখে নিতাম শিশিরে শিউলি ভিজে সুর ভরে দিতাম, তখন ওই গানটা আমি লিখে নচিকেতা ঘোষ গেছিলেন শিলংয়ে বাবার একটা

0: ফাংশনে নিয়েছিলেন আগে, উনি আমাদের বাড়িতে ছিলেন। আমি ওটা গিয়ে কাকু, ছোট মেয়ে, 16 বছরের মেয়ে, তা আমি বলছি যে কাকু আমি একটা গান লিখেছি দেখেন তো। বলে রে তো গানের ইয়ে টিয়ে স্থায়ীটাই কী করে শিখলি? তখন বাবা বললেন গান শিখে তো কাজে স্থায়ী অন্তরা এগুলো বুঝে। তখন বললেন খুব সুন্দর হয়েছে, গান লিখবি, একদিন গীতিকার হবি, একদিন গীতিকার হবি, আমি কী ব্যাপারটা বুঝিও নাই। তারপরে এখানে যখন 73-তে আসলাম, যখন গীতিকার হলাম, তখন আমি খবর পেলাম নচিকেতা ঘোষ মারা গেছেন। ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য ভাবছিলাম।
1: আচ্ছা,
0: উনি আর নাই, উনি আমাকে বলে দিলেন।
1: প্রথম গানটা উনিই দেখলেন আপনার?
0: উনি সুর দিলেন।
1: তো আপনার এমনিতে আপনার কবিতার কাব্যগ্রন্থের সংখ্যা কত?
0: কাব্যগ্রন্থ হলো প্রথম কাব্যগ্রন্থ তো ইংলিশ গার্ল্যান্ড, তারপরে শিলচর থেকে বেরিয়েছে কৃষ্ণচূড়ায় বসন্ত দ্বিতীয়টা, তারপর বেরিল শব্দ বিভাবতি কলকাতার থেকে এটা 85-এ, তারপরে বেরিল বিজন দর্পণ, এই হলো আমার কাব্যগ্রন্থ। আর দুটো হলো আমার শিশু সাহিত্য গ্রন্থ গল্প আলাপ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। উনি মারা যাওয়ার পরে আমি বইটি করতে পারিনি, করা হয়।
1: কবিতা ছাড়া কি কি লিখতেন, ছড়া লিখতেন?
0: কবিতা লিখে আমি অনেক, এই যে আমি যে গল্প আলাপ করেছি, আমি শিশুদের জন্য তো অনেক কিছু লিখেছি।
1: তো আপনি এমনিতে একটা কাগজ করেন কবিতার কাগজ, সেটা কবে থেকে শুরু হয়েছিল?
0: মানুষেরটা আসলে আমার যখন শব্দ বিভাবতিটা ওই কলকাতায় গিয়ে করলাম, তখন আমার হাজব্যান্ড বলেছিলেন তারপরে তোমার যে কবিতার বইটা বেরোবে সেইটার নাম দেবে মা নিষাদ। তখন ওই 86-এ উনি মারা গেছেন জুলাইতে, 86-এর পুজোর সময় আমি এমনি ছোট্ট করে আর কি একটা মা নিষাদ একটা পত্রিকা বের করেছিলাম। তারপর 86-এ আর হয়নি, আর করতে পারিনি, একটা করেছি, মন টন ভালো ছিল না। 87 থেকে আমি ঠিক নিয়মিত করি, তারপর RNI রেজিস্ট্রেশনও পেয়েছি আমি।
1: এটা তো এখনো বের করে যাচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ, 24 বছর
1: মানে নিয়মিত বের করে যাচ্ছে
0: 24 বছর। আর এমনিতে আমি যেমন বাংলা সাহিত্যে দেশে লিখেছি, জিজ্ঞাসায় লিখেছি, কবিও কবিতায় লিখেছি, আর ওই মহিলা মহলটাও তখন খুব নাম ছিল ওইটাই লিখেছি। 80-এর দশকে কবিতাগুলো আর কি ওই যে অন্য অন্য পত্রিকায়, যেমন দেশে দেশে বিয়ে সাগরময় ঘোষ বলেছিলেন আর কি, ছবি গুপ্তা কলকাতা নিয়ে কলকাতায় আসেনি, উত্তর পূর্বাঞ্চল নিয়ে এসছে।
1: আজকে তো প্রায় জীবন সায়নে পৌঁছে গেছেন আপনি। এমনিতে পড়াশোনা এখন কিভাবে করেন, মানে কি ধরনের পড়াশোনা করতে ভালোবাসেন আপনি?
0: এখন কিছুটা আমি যে এটিও পড়ি, ইতিহাসমূলক সাহিত্যের ইতিহাসমূলক যে লেখাগুলি এগুলি পড়ি আমি কিছু কিছু, মানে কিছু জানতে হয় আমার, এই জন্য পড়ি আর কি। আর এমনিতে না হলে আমি কবিতাও পড়ি বা ভালো লেখা টেখা পড়ি আর কি, এখন একটু বাছাই দিয়ে পড়ি, আগের মতো এত গোগ্রাসে গেলি না।
1: তো এই সময়ে মানে বর্তমান সময়ে মানে আধুনিক বাংলা কবিতা মানে কার কবিতা হচ্ছে ভালো লাগে আপনার পড়তে, বা কাদের কবিতা ভালো লাগে আপনার পড়তে
0: বর্তমান সময়ের, মানে কোন ইয়েটার কোন ইয়ে পরে আর কি? এক একটা ইয়ে গেছে না,
1: সুনীল শক্তির পরে ধরুন,
0: সুনীল শক্তির পরে, আসলে সুনীল শক্তির পরে আমার জয় গোস্বামীর কবিতা খুব ভালো লাগে, ভালো লাগে আর কি, জয় গোস্বামীর কবিতা পড়তে খুব ভালো লাগে। নারীবাদী লেখা যে একটা ব্যাপার আছে না, যেমন কৃষ্ণা বসু লেখেন, কৃষ্ণা বসুর লেখাও খুব ভালো, কবিতাও খুব ভালো লেখেন, তো আমি মানে সেরকম নারীবাদী না, সেই ধরনের না। আর আমি মেয়েদের অত্যাচার টত্যাচার হয় এগুলো তো নিশ্চয়ই আমি, কিন্তু একটা টিপিক্যাল যে একটা সাবজেক্ট কবিতা এটা আমি ভালোবাসি না। কবিতা তো ভিতর থেকে আসে, অনুভব থেকে উপলব্ধি, উপলব্ধির সত্যটা হলো কবিতা। কবিতা তো আমি বানিয়ে লিখতে পারবো না, এখনই নারীর জন্য লিখতে বসবো সেরকম আমি লিখতে পারবো না। কিন্তু বা একটা কেউ সাবজেক্ট দিল ছবি সমাজ নিয়ে একটা কবিতা লেখা, আমি কবিতা ওইরকম আসে না রে, কবিতা আমার ভিতর থেকে আসে, আমি কোনোদিন ওইরকম কবিতা লিখি না, আমার মুড না আসলে আমি কবিতা লিখতেও পারি না।
1: এই জন্য আপনার কবিতাটা কোমল, কোমলতা আপনার কবিতা রয়েছে
0: না উপলব্ধ, আমার অনুভবটা যদি উপলব্ধি স্পর্শ না করে, উপলব্ধি সত্যি না যায়, তখন আমি কিন্তু কবিতা লিখি না। আমি মিছামিছি একটা সাবজেক্ট নিলাম, এটা মানে আমার শব্দগুলো মনে হয় আর্টিফিশিয়াল হয়ে গেছে, নিজেকে
1: আর্টিফিশিয়াল। কবিতার মধ্যে লক্ষ্য করা যায় যে কোমল শব্দের খুব একটা ইয়ে প্রাধান্য লক্ষ্য করা যায়, শব্দগুলো খুব সফট শব্দ থাকে আপনার কবিতার মধ্যে, এটা আমরা লক্ষ্য করেছি আপনার।
0: এটা নেচার, পরিতলা বলতো ওই জায়গাটাকে, পুরো একদম পাইনের, মনে হয় পাইন দিয়ে এটা তৈরি করা হয়েছে একটা পার্ক, ভিতরে অজস্র ফুল, ওইখানে পিকনিক টিকনিকে যেতাম, ওই সময় আমাকে খুব টাচ করতো ছোটবেলার থেকে।
1: আপনার কবিতার মূলত
0: আছে, মানুষ ছাড়া তো হয় না,
1: তা তো অবশ্যই।
0: হ্যাঁ, মানুষ আসে,
1: তো।

0: আপনি যে আপনার অবসর সময়টা কিভাবে কাটান এখন?
1: অবসর সময় লেখি, যে যেরকম মনে আসে অনেক কিছুই লিখি, বসে বসে লিখি আমি।
0: এমনিতে গান শুনতে ভালোবাসেন?
1: গান শুনতে তো খুব ভালোবাসি।
0: কি ধরনের গান ভালোবাসেন আপনি?
1: আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, তারপর আমি বেশি রবীন্দ্রসঙ্গীতই ভালোবাসি। ছোটবেলার থেকে গাইতাম, আগে শিখতাম গানটা আমি।
0: মানে কোনো বিশেষ শিল্পীর গান?
1: বিশেষ শিল্পীর গানের মধ্যে আছে তো, কিছু কিছু গান তো আছে খুব ভালো ভালো শিল্পী যারা, যেমন কারো কারো গান খুব টাচ করে, সবের তো করে না। যেমন রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমার আগে খুব ভালো লাগতো দেবব্রত বিশ্বাস, দারুণ লাগতো আমার দেবব্রত বিশ্বাসের গানগুলি খুব ভালো লাগতো।

0: আমি চঞ্চল হে, আমি উন্মনা হে, হে শুধু আমি উদাসী।
1: শিলং যখন মেঘালয় হয়ে গেল আর কি, তখন আমার একটা বুকের মধ্যে খুব যন্ত্রণা হলো, যে মানে আসামটা থেকে কত বড় আসামটা ছিল, এই যে টুকরো হয়ে গেল, যে এই যে টুকরো
2: আসাম থেকে যেমন বেরিয়ে গেল,
1: হ্যাঁ অনেক অনেকগুলো বেরিয়ে গেল তো আসাম থেকে, সব তো একটা আসামি ছিল, সেই একটা যন্ত্রণার একটা আমার কবিতা তখন লিখেছিলাম, কিন্তু এই বইটাই আছে আর কি কবিতাটা। আমার খুব কষ্ট হয়েছিল তখন, মনে হয়েছিল কিরম যেন হয়ে গেল টুকরো টাকরা, আর টুকরো টাকরার পরের কি অবস্থা। নিরাময় মুদ্রা, জানি মিতা আমার একটি ময়ূর ছিল, জোড়া ডানায় পাহাড় প্রপাত উপত্যকার শিউলি সুবাস, নাহর শিরিশ পাইন উইল হরেক রকম বৃক্ষ ছিল, দোয়েল কোয়েল শালিক রবিন একই বৃক্ষে নিরে ঝালর, ছানাপুনার স্বরলিপি নিবিড় বনের শিশির পাত, মাঠে জুমে গাউন শাড়ি মেখলা দোলে, বিচ্ছড়ানো ভোরের হাতে তামুল কুয়ায় পান সুপারি। এখন আমার ময়ূর ডানায় দুরারোগ্য বেঁধি হল, ভুল চিকিৎসায় পাহাড় প্রপাত উপত্যকার নদ নদী পাক পাখালি বন্ধু স্বজন জীবন গাথা এক নিমেষে উল্টে গেল, এখন সবের পাহাড় রক্ত নদী ধুঁকছে ময়ূর কাটাকুটির অ্যাসাইলামে, বদ্যিরা সব চোখে ছানে প্যারালিসিস অঙ্গ নিয়ে অপারেশন থিয়েটারে, আমার কিন্তু বুকের ভেতর ওই ময়ূরের জীবন কাঁদে, হায় রে তবু বলতে মানা ভুল চিকিৎসার ব্যাপারখানা, কারণ আমার বুকের ব্যথায় বাল্য কৈশোর ফুলের তোড়ায় শব্দ সুবাস সেতার বাজে, যখন তখন শ্বাসের ভেতর নালীর ভেতর রক্তকণায় হৃদয় নিংড়ে যুদ্ধ করে, ময়ূর আমার চোখের ভেতর চোখ খেয়েছে বুকের ভেতর বুক করেছে, হায় রে মিতা নিরাময়ের মুদ্রা আমার বিডন বরাক ব্রহ্মপুত্রের অতল তলে মহার নবে।
3: নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আমরা এ অঞ্চলের প্রবীণ কবি ছবি গুপ্তার জীবনের নানা পর্বের নানা সময়ের কথা আমরা শুনলাম। আপনাদের আবারও অনেক অনেক

শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শেষ করছি নানা রঙের দিন অনুষ্ঠান। অনুষ্ঠানে সাক্ষাৎকার নিয়েছেন সুজিত দাস, উপস্থাপনা মিহিরেশ দাস, সম্পাদনা সিদ্ধার্থ শঙ্কর নাথ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ।

0: এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে
2: ব্যাংক আমার কেওয়াইসি রেকর্ড গুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: আরবিআই এই কথা বলে,
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: আপনার চা ইএমআই বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
1: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
3: কি উপায়?
1: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে। এতই সোজা?
4: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে, ইললিগাল পয়সা ঘোরায় অন্যর অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
1: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
3: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
1: আরবিআই এই কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন ডিডি ছবি থেকে তালাত আজিজের কণ্ঠে।

আক্রান্তর ছবি থেকে গানটি শুনলেন আলিশা চিনয় ও অনু মল্লিকের কণ্ঠে। এবারের গানটি বর্ডার ছবি থেকে রূপকুমার রাথোডের কণ্ঠে শুনবেন।

0: আমি চাই
1: প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব।
2: আইডিয়া, এখানেই পার্টি করা যাক।
0: পিজা পার্টি,
1: ইয়ে তোর কার্ড দিয়ে ওর পিনটা বল।
2: আমার কার্ডের ডিটেইলস আমি নিজেই ফিড করব। আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
1: বাই গার্লস,
0: কোথায় যাচ্ছিস?
1: শুনলি না, নো শেয়ারিং।
2: আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এবারের গানটি সাজন ছবি থেকে, অনুরাধা পাটওয়ালের কণ্ঠে।

0: শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
0: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কুন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।

শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর। আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান শিশু মেলা।

আমার আদরের ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি সোনা বন্ধুরা, সবাই ভীষণ ভীষণ ভালো আছো, অনেক আনন্দ হই হুল্লোড় আর মজা করে দিন কাটছে, কারণ সেটাই স্বাভাবিক। এখন সবার চলছে গরমের ছুটি, যদিও ছুটির শুরুটা বেশ গরমের ছুটি বলেই মনে হয়েছে, কিন্তু তারপর থেকেই সূর্যমামা আবারও মেঘেদের মধ্যে লুকিয়ে গেছে, তাই না? এখন এই কয়েকদিন থেকে যে অবস্থা আবহাওয়ার, মনে হচ্ছে যেন ছুটিটা গরমের না, ছুটিটা বর্ষার। কি সত্যি বলছি কি না? না কোথাও বেরোনো যাচ্ছে, না বাইরে খেলতে যাওয়া যাচ্ছে, কিছুই করা যাচ্ছে না, তাই না? শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। এখন যদিও বর্ষাকাল, সেটাই স্বাভাবিক, বৃষ্টি হবেই। তাও বেশি দিন কি আর কোনো কিছু ভালো লাগে, যখন সূর্যমামা মানে এক নাগাড়ে 4-5 দিন আমাদের দিকে বড় বড় চোখ করে তাকায়, তখন যেমন একদম ভাল লাগে না, ঠিক তেমনি আবার মেঘেদের আড়ালে সূর্যি মামা লুকিয়ে যখন শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, তখনও ভালো লাগে না, তাই না? যখন কয়েকদিন বিগত কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, তখন আমরা মনে মনে সবাই গান করেছি, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, সেটা তাই না? এখন আবার আমরা মনে মনে সূর্যমামাকেই ডাকছি। তো যাই হোক, যতই বৃষ্টি হোক আর যা কিছুই হোক না কেন, ছুটি বলে কথা, ছুটিতে তো আনন্দ হইহুল্লোড় মজা করেই কাটাতে হবে। পড়াশুনোটাও কয়েকদিন একটু কম নাই বা হলো, তাতে ক্ষতি কী, তাই না? তো সত্যি তো সব কিছুরই দরকার। পড়াশুনোটা যেভাবে আমাদেরকে ভবিষ্যতে একজন দায়িত্ববান নাগরিক হতে বা স্বনির্ভর হতে সাহায্য করে, ঠিক তেমনই পড়াশোনার ফাঁকে নিজেদের রিফ্রেশমেন্টের জন্য আনন্দটাও দরকার। তার জন্যই তো ছুটি, পুজোর ছুটি, গরমের ছুটি, শীতের ছুটি, নানান ধরনের ছুটি। তো সববার গরমের ছুটি খুব খুব ভালো কাটুক। অনেকে হয়তো বা আবার ঘুরতে চলে গেছো, কেউ বা মামা বাড়ি, কেউ বা মাসি বাড়ি, কেউ বা পিসি বাড়ি, আবার অনেকেই হয়তো বা রেলগাড়ি চেপে দূরে কোথাও গেছো, কু ছিক ছিক ছিক ছিক শব্দে ছুটির আমেজ গায়ে মেখে, তাই না? তো যাই হোক, রেলগাড়ি চেপেই হোক আর এমনি গাড়ি করেই হোক আর পায়ে হেঁটেই হোক, বেড়াতে যাওয়ার আনন্দটাই আলাদা। তো তোমরা যেহেতু এখন প্রচণ্ড বৃষ্টি চলছে, একটু আবার গরমটাও কমে গেছে, আবার যখন বৃষ্টি শেষ হয়ে সূর্যমামা আমাদের দিকে তাকাবে, তখন আবারও সেই আগের মতো গরম চলে আসবে। তো এই যে আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের মধ্যে আমাদের নিজেদের একটু সাবধানে থাকাটা ভীষণ ভীষণ দরকার। তা না হলে যদি আমরা জ্বর সর্দি কাশিতে অসুস্থ হয়ে পড়ি, তাহলে ছুটির আনন্দটা দুঃখে পরিণত হয়ে যাবে। তাই আনন্দ হইহুল্লোড় করে মানে কাটানোর জন্য নিজেরা একটু সাবধানেও থাকতে হবে। বৃষ্টিতে ভিজবে না কেউ, বৃষ্টিতে ভিজে খেলাধুলো নয়। তাছাড়া যখন আবার প্রচণ্ড গরম দেবে, রৌদ্র অনেকটা বেশি থাকবে, তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, তখনও আবার বাইরে থেকে এসে হুট করে ঠান্ডা জল খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে নিলাম, বা রৌদ্র থেকে এসেই ঠান্ডা জলে স্নান করে নিলাম, সেগুলো কখনো করবে না। যাই হোক, সবাই ভালো আছো, আনন্দে আছো, আর ভালো থাকো, আনন্দে থাকো। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি, কারণ গোটা সপ্তাহটা ধরে আমি আঙুলে দিন গুনতে থাকি যে কখন সেই অনুষ্ঠানের সময় আসবে আর আমিও চলে আসব তোমাদের সাথে বকবক বকবক করার জন্য, কারণ তোমাদের মতো ছোট্ট বন্ধুদের সাথে

কথা বলার জন্য, তোমাদের দু একটা ভালো লাগার কথা বলার জন্য, তোমাদেরকে দু একটা উপদেশ যেগুলো তোমাদের কাজে আসবে সেগুলোর জন্যই তো আমি অপেক্ষায় থাকি, তাই না? আর আমি জানি আমি যে কথাগুলো বলি সেগুলো তোমাদের উপকারে আসে, আর তোমরাও শোনো কথাগুলো। কি কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে যে এতটা সময় কথা বলে ফেললাম, একবারও তো কিছু গল্পের কথা বলিনি। গত আসরেও গল্প শোনানো হয়নি, গত আসরে যদিও ছুটির, গরমের ছুটির প্রথম অনুষ্ঠান ছিল তোমাদের, তাই তো গরমের ছুটির আনন্দ পেতে তোমাদের জন্য একজন নতুন বন্ধুকে এনেছিলাম। আগামী সপ্তাহে আবারও আরেকজন নতুন বন্ধুকে আনবো, সেটার খোঁজই চলছে, সেই খোঁজটাই আমি করছি, আরেকজন নতুন বন্ধুর সন্ধানে আছি আমি তোমাদের জন্য। তো গল্পের কথা যেটা বললাম, গল্প না শুনিয়ে আজ আসর থেকে বিদায় নেব না। 32 পুতুলের 27টা পুতুলের গল্প শোনানো শেষ, আর রইল বাকি 28, 29, 30, 31, 32, পাঁচজন পুতুলের গল্প। সেই পাঁচজন পুতুলের গল্প শুনিয়ে তো সেই 32 পুতুলের গল্পটা শেষ করতে হবে, তাই না? তো আজ গল্প না শুনিয়ে আমি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি না। আর যদি ঘড়ি আমাকে লাল চোখ করে তাকায়, আমিও ঘড়ির দিকে তাকাবো, তাতে আবার ক্ষতি কি, তাই না? সত্যি তো। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আগে গান কবিতার আসরে চলে যাচ্ছি, তারপর তো আবার গল্প শোনাতে হবে। যতই বলি না কেন, ঘড়ির দিকে লাল চোখ করবো তা কি সম্ভব? একটু লুকিয়ে লুকিয়ে বলছি যেন ঘড়ি শুনতে না পায়, তো তা তো সম্ভব না। তো তার জন্য চলো, আর বকবক নয়, নিজেরা সাবধানে থেকে ছুটির আনন্দে তোমরা মশগুল হয়ে পড়ো। তো শুরু করছি গান কবিতার আসর। আজকে শুরুটা আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়েই করি, কারণ যাকে ছুঁয়ে আমাদের সভ্যতা সংস্কৃতি, প্রতি আসরে যদি সেই রবি ঠাকুরের একটু ছোঁয়া না থাকে তাহলে কি ভালো লাগে বলো তো? চলো, আসরে শুরুটা আমরা করব রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবে আমাদের ছোট্ট বন্ধু জাগৃতি দেবনাথ। তো চলো, কেমন শোনা যাক।

তো এতক্ষণ আমাদের আসরে আমাদেরকে দুখানা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাল আমাদের বন্ধু জাগৃতি দেবনাথ। এবারে আসরে আমরা শুনব নজরুল গীতি। আমাদেরকে নজরুল গীতি শোনাবে আমাদের আরেক বন্ধু সুনন্দা ভট্টাচার্য। চলো আমরা এবারে আমাদের আরেক বন্ধু সুনন্দার গাওয়া নজরুল গীতি শুনি, কেমন?

0: নজরুল গীতি পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু সুনন্দা ভট্টাচার্য। তো আমরা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, নজরুল গীতিও শুনলাম, এবারে একটু কবিতা শুনলে কেমন হয়, ভালো হয় না? তো তার জন্য এবারে তোমাদের একটু রুচি পরিবর্তন করানোর জন্য আমি আসলে এবারে তোমাদেরকে শোনাবো কবিতা, আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের বন্ধু ঋত্বিকা দাস। তো চলো শোনা যাক কেমন।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেটের বোনা ধামা কুলো, শস্যে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আঁটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধ কানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। কবি সুকুমার রায়ের ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেনো। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো, তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটি গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে।
0: তো এতক্ষণ আমাদের আসরে আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনালো আমাদের বন্ধু ঋত্বিকা দাস। এবারে গল্পের পালা। তো আজকে 32 পুতুলের 28 নম্বর পুতুলের গল্প আমি তোমাদেরকে শোনাবো। সেটা তো তোমাদের এতদিনে জানাই হয়ে গেছে যে এই 32 জন পুতুলের প্রত্যেকটা গল্পের মধ্যেই আমরা রাজা বিক্রমাদিত্যের আমরা উদারতার পরিচয় পাই, তাই তো? তো তো এই গল্পেও আমার মনে হয় না তার মানে অন্য কিছু হবে, সেই গল্পেও এই যে আজকে যে গল্পটা বলবো তোমাদেরকে সেটা নরবলি কিভাবে রাজা রোধ করেছিলেন কোনো একটা জায়গায় সেটাকে নিয়ে, তো সেটাইও নিশ্চয়ই রাজার উদারতারই আমরা আরেকটা পরিচয় পাব। তো চলো গল্পটা আমি তোমাদেরকে শোনাই, তোমরা সবাই মিলে মন দিয়ে শোনো। তো একবার রাজা বিক্রমাদিত্য ঘুরতে বেরোলেন। তিনি ভীষণ ভ্রমণ পিপাসু ছিলেন, আমরা সবাই জানি। তো তিনি একবার ঘুরতে বেরোলেন, প্রায় রাজা বিক্রমাদিত্য ঘুরতে বেরোতেন। তো তিনি পাহাড় জঙ্গল সমস্ত কিছু ডিঙিয়ে নদ নদী পেরিয়ে তিনি

ঘুরে বেড়াতে বেড়াতে একটা নগরে পৌঁছলেন। তো নগরের পাশে দিয়ে একটা নদী যাচ্ছে, তো গাছ গাছালিতে ভরা ওই নদীর দুটো তীর। তো একটা জায়গায় ভীষণ সুন্দর একটা ফুলের বাগান, আর তার ভেতরেই মস্ত বড় একটা মন্দির আছে। তো রাজা নদীতে স্নান করে তিনি ঢুকলেন মন্দিরে পুজো দেবার জন্য। তো তিনি মন্দিরে পুজো টুজো দিয়ে এসে ওই মন্দিরের চাতালে বসলেন। ঠিক সেই সময় চারজন ভিনদেশি, মানে ওনারা এখানে না, মানে অন্যান্য দেশ থেকে ওনারাও এসছেন রাজার মতোই, তো সেখানে আসলো। তো রাজা তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কোত্থেকে এসছো। তো তাদের একজন বলল, আমরা এক আজব দেশ থেকে আসছি, সেখানে জানো সেখানে নানা আজব জিনিস দেখেছি, সবচাইতে আজব ব্যাপার হলো সেখানে বেতালপুরী নামে একটা নগর আছে, তো এখানে দেবতারা থাকেন। তো সেখানে দেবতারা মানুষের রক্ত খেতে ভীষণ ভালোবাসেন, মানে সেটা কথা আছে। আর ওই বেতালপুরী নগরের নগরবাসীরা বছরে একটা দিন দেবতাকে একজন পুরুষকে বলি দেয়। তো আমাদের দিকে লোকজন আসতে দেখে কোনো রকমে আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। ভিনদেশীদের মুখে এমন কথা শুনে রাজা একটুও দেরি করলেন না। তো ওনারা তো ভয়ে চলে এসছেন ওই বেতালপুরী থেকে, ওনাদেরকে না আজ বলি দিয়ে দেয়। তো রাজা কি করলেন, বিক্রমাদিত্য ভীষণ সাহসী ছিলেন, তিনি একটুও দেরি করলেন না, তখনই রওনা দিলেন বেতালপুরীর উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বসলেন মন্দিরের সামনে। তো ঠিক সে সময় দেখলেন, মানে দেখতে পেলেন একজন লোককে, শুকনো মুখ, লোকটার ভীষণ রুগ্ন চেহারা। লোকটাকে ঘিরে ওই নগরের লোকজন বসে আছে। রাজার না ভীষণ মায়া হলো লোকটাকে দেখে। তো রাজা মনে মনে ভাবলেন, নিশ্চয়ই একে আজ বলে দেবে ওরা দেবতাদের কাছে, তাই বেচারার চোখ মুখ এমন শুকিয়ে গেছে। কি রুগ্ন চেহারা লোকটার, এমন করুণ অবস্থা দেখে রাজার মনে হলো আজ যাই হোক লোকটাকে বাঁচাতে হবে। তো রাজা স্থির করে তিনি নগরবাসীদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, একে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? তো ওরা বলল যে দেবতার কাছে বলি দিতে। বলল, কেন? একে বলি দিতে দেবতা ভীষণ সন্তুষ্ট হয়ে আমাদের ইচ্ছে পূরণ করবে, তাই। তো রাজা তাদেরকে বললেন, এর চেহারা তো ভীষণ রুগ্ন, ও তার উপরে মানে ও ভয়ে আধমরা হয়ে গেছে, হে কে বলিবে, দেবতা তেমন তুষ্ট হবেন না। তো তো ওনারা বলল যে অন্য অন্য লোক আমরা কোথায় পাবো বলি দেওয়ার জন্য? তখন মানে রাজা বলল যে শোনো, একে ছেড়ে দাও, তোমরা এর বদলে আমাকে বলি দাও, আমার দেখো ভীষণ স্বাস্থ্য ভালো আছে, আমাকে বলি পেলে রাজা মানে দেবতা ভীষণ তুষ্ট হবে। তো নগরবাসীরা তো তাতে রাজি হয়ে সেই লোকটাকে ছেড়ে দিল, লোকটা ছাড়া পেয়ে আনন্দে নাচতে নাচতে চলে গেল। তো রাজা মানে বলির ওই মানে মানে হাঁড়ি কাঠে মাথা রাখলেন, গলায় কোপ বসাতে যখনই লোক একটি লোক খাড়া তুলল, ঠিক তখন মানে তা দেবতা দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, ওহে নগরবাসী তোমরা থামো, এমন মহাপুরুষকে তোমরা মেরো না। তারপর রাজা বললেন, তোমার মানে মানে রাজা তো ভগবানকে দেখে প্রণাম করলেন, বললেন, ভগবান আপনার দেখা পেয়ে আমি ভীষণ মানে ধন্য। তখন দেবতা বলল যে আমি তোমার আত্মত্যাগে ভীষণ তুষ্ট হয়েছি, তুমি আরেকজন লোককে বাঁচাতে গিয়ে তুমি নিজের প্রাণটাই বলিদান দেওয়ার জন্য রাজি হয়ে গেছো, বলো তুমি কি চাও। তো রাজা দেবতাকে প্রণাম করে বললেন, রাজা কিন্তু তখন নিজের জন্য অনেক কিছু চাইতে পারতেন, তিনি কিচ্ছুটা নিজের জন্য চাননি, তিনি বললেন যে ভগবান আপনি যদি আমার উপর তুষ্ট হন তবে আজ থেকেই নরবলি বন্ধ করুন, মানুষের অযথা প্রাণ যাচ্ছে বন্ধ করুন। তো দেবতা বললেন, ঠিক আছে তাই হবে। নগরবাসীদের উদ্দেশ্যে বললেন যে আজ থেকে আর কোনো নরবলি এখানে হবে না। আর রাজাও ঠিক খুশি মনে আবার উজ্জয়িনীতে ফিরে এলেন। দেখলে তো আবারও ঠিক সেই একই রাজা বিক্রমাদিত্যের উদারতার পরিচয় আমরা পেলাম, কিভাবে অন্যের প্রাণ বাঁচাতে তিনি নিজের প্রাণ দিতেও এক মিনিটও চিন্তা করেনি, কোথায় আজকের দুনিয়ায় আমরা স্বার্থপর লোকেরা নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যকে বিপদে

খেলতে একটা মিনিটও আমরা চিন্তা করি না, ছোটরাই হোক কিংবা বড়রাই হোক। অনেক সময় অনেক বন্ধুরাও তোমাদেরকে বিপদে ফেলতে চিন্তা করে না। তো ঠিক সেভাবে রাজা কিন্তু ঠিক সে সময় কি করলেন, তার উল্টোটা করলেন। তিনি নিজের প্রাণকে বলিদান দিয়ে দিতে রাজি হয়ে গেলেন একটা লোককে বাঁচানোর জন্য। তো যাই হোক, গল্পটা বলতে বলতে আসরের সময় ফুরিয়ে এসছে, কি করি বলো। ইচ্ছে ছিল আরেকটু কথা বলার, কিন্তু কি করি বলো। যাই হোক, মনে দুঃখ নিচ্ছি না, আবারও আগামী সপ্তাহে অনেক কথা হবে, তার সাথে গান কবিতা গল্প তো থাকবেই। তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, অনেক আনন্দের সাথে গরমের ছুটি কাটাও। তোমাদের সবাইকে এক ঝুড়ি আদর আর এক পৃথিবী ভালোবাসা জানিয়ে আজকের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।

0: শুনলেন অনুষ্ঠান শিশুমেলা, উপস্থাপনায় ছিলেন বিন্দা রায়।
1: एक जमाने से कहानी है सुना है आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আমার কথা। এতে নিজের কথা বলবেন তনুশ্রী দত্ত।
3: নমস্কার, আমি তনুশ্রী দত্ত, আমি শিলচরে থাকি, আমার পড়াশোনা শিলচরে, আমি সম্পূর্ণরূপে একজন হাউসওয়াইফ। শিলচরের খুব কাছের একটি গ্রামে আমার জন্ম, পড়াশোনা সূত্রে আমার শিলচরে আসা এবং বড় হওয়া। আমার ছোটবেলাটা কেটেছে অনেক অভাবী লোকেদের মধ্যে। আমি ওদের দেখতাম আর ভাবতাম, আমি যদি ওদের জন্য কিছু করতে পারতাম, এই ভাবনা নিয়েই আমার বড় হওয়া। তারপর 2018 সুভদ্রা ভট্টাচার্যের সাথে আমার বন্ধুত্ব হয় এবং ও আর আমি মিলে ভাবি যে সমাজের জন্য আমরা কিছু করব। যেমন ভাবনা তেমন কাজ। আমি আর ও এবং আটজন মহিলা মেম্বার নিয়ে আমাদের জননীর পথ চলা শুরু হয়। জননী শুধু সমাজসেবা করে না, সাংস্কৃতিক অনুষ্ঠানও করে। সমাজের সেবা বলতে, যাদের খাওয়া নেই খাওয়া দেওয়া, যাদের কাপড় নেই কাপড় দেওয়া, পড়াশোনার দায়িত্ব নেওয়া, রুগীদের ওষুধ দেওয়া, এইসব জননী করে থাকে। আর সাংস্কৃতিক হলো নাচ গান আবৃত্তি, সব কিছুতে আমরা অনুষ্ঠান করি। প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, 19 মে সব কিছুই আমরা পালন করি। জননীর কোনো স্পন্সর নেই। আমরা বর্তমানে এখন জননীর মেম্বার সংখ্যা 45 জন। আমরা মেম্বারদের মিলে চাঁদা তুলে এবং যারা স্বেচ্ছায় আমাদেরকে সাহায্য করেন, ওদের সাহায্য নিয়ে আমরা সামাজিক সেবা করে থাকি। আমার ছোট ভাই রবিনু ডার্মি এনজিওতে কাজ করে, ও আমার পথ প্রদর্শক। ও আমার বয়সে ছোট, কিন্তু ওকে দেখে আমি অনেক কিছু শিখেছি। তো জননী আমার গর্ভ, জননীর থেকে আমি অনেক কিছু পেয়েছি এবং জননীর দ্বারা যে আমি মানুষের সেবা করতে পারি, এটা আমার আত্মার তৃপ্তি। আমার ভবিষ্যতে আরও কিছু করার ইচ্ছে, যেমন রাস্তার অবলা পশু পাখিদের জন্য কিছু করার ইচ্ছে। ওরা তো অবলা, ওরা বলতে পারে না। আমি যাই করি না কেন, জননীকে সাথে নিয়েই করব। আমার জনসেবা করতে, সামাজিক কাজ করতে ভীষণ ভালো লাগে, এটা বলার আর কথা নেই। আমি ভীষণ ভালোবাসি এই কাজটা করতে। তবে আমার নাচও ভালো লাগে, গানও ভালো লাগে, নাটক করতেও ভীষণ ভালো লাগে। এইসব করতে আমি যখনই আমি সুযোগ পাই এইসব আমি করি। ঠাকুরের আশীর্বাদ থাকলে জননীকে আরও এগিয়ে নিয়ে যাব, জননীর আরও উজ্জ্বল ভবিষ্যৎ হোক, এটাই।

0: কামনা করি। নমস্কার।
1: শুনলেন আমার কথা অনুষ্ঠান, এতে নিজের কথা বলেছেন তনুশ্রী দত্ত, আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন শিবানী চৌধুরীর পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন শিবানী চৌধুরীর পরিবেশনায়। এবারের লোকগীতি শুনবেন নিবেদিতা গুপ্তার পরিবেশনায়।

0: হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গান বেটা ছবি থেকে অনুরাধা পাটওয়াল ও ইন্দ্রজিতের কণ্ঠে।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন।

0: গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
1: একদম ঠিক। নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম, আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোনো রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন।

मेरा साज भी है तू, आवाज भी है तू, मेरी धड़कन में तेरा ही गीत है।

এবারের গানটি ধূমকেতু ছবি থেকে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি গোয়েন্দা তাতারের ছবি থেকে আমির আলীর কণ্ঠে।

শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নেহি বদলি স্টাইল গয়া হ্যা পকড়, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: আকাশবাণী শিলচর, এবারে আধুনিক গান শুনবেন সোমা শিকিদারের পরিবেশনায়।

0: আধুনিক গান শুনছেন সোমা শিকিদারের পরিবেশনায়।
1: Come este jazz que me mata mi asa.

আধুনিক গান পরিবেশন করলেন সোম্যা শিকিদার, আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন দুপুর একটা বেজে 29 মিনিট। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ শুনবেন।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। ছদিনের সফল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে 6 থেকে 8 জুলাই ইন্দোনেশিয়া সফর করেন। এবারের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী দুটি দেশের শীর্ষ বাণিজ্য নেতাদের জমায়েতেও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজনের আমন্ত্রণে 10 ও 11 জুলাই অকল্যান্ড সফর করেন। দীর্ঘ 40 বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। প্রধানমন্ত্রী সফর প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন,
1: হম এক স্টেবিলাইজিং ফোর্স বনকে ইন্ডো প্যাসিফিক ওর ইন্ডিয়ান ওশন মে আজ উভর পায়ে হ্যাঁ। প্রধানমন্ত্রী জি নে আপনে পরিশ্রম সে আপনে স্টেটসম্যানশিপ সে আপনে পলিসি কো ভারত মে লাগু করকে বাকি দেশো কো দিখায়া আর সভি দেশো নে অ্যাকসেপ্ট কিয়া কি ইয়েস লেট দিস বি দ্য ফ্রেমওয়ার্ক লেট ইন্ডিয়া ডিসাইড দ্য ফ্রেমওয়ার্ক হম ইস ফ্রেমওয়ার্ক পে এক লং টার্ম কোঅপারেশন আপ সোচিয়ে কি কিতনি বড়ি জিত হ্যায়।
0: কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে চলে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সম্বলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। একান্তই জরুরি ভ্রমণের ক্ষেত্রে বা ইয়েমেনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি

বেশি সংঘাতবিহীন এলাকাগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়ায় তাদের দুদিনের আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি খাতের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী আইন বিল 2024-এর ওপর গঠিত যৌথ সংসদীয় কমিটি একযোগে নির্বাচনের প্রস্তাবের বিষয়ে গোয়ায় তাদের দুদিনের আলোচনা পর্ব শেষ করেছে। এর আগে এই সফরকালে কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য পিপি চৌধুরী বলেন, একযোগে নির্বাচন সুশাসনকে শক্তিশালী করবে, ব্যয় হ্রাস করবে এবং ঘন ঘন নির্বাচনের কারণে সৃষ্ট বিঘ্ন কমাবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও প্রভিডেন্ট ফান্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলির জন্য সুরাহা প্রকল্প 2026 চালু করেছে। আয়কর আইন 1961-এর অধীনে এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে নিজেদের অবস্থান নিয়মিত করার জন্য এককালীন একটি সুযোগ দেওয়া হচ্ছে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে 6 মাস এই প্রকল্পটি চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি এই উপলক্ষে এক পীর মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য 1,25,00,000-এরও বেশি চারাগাছ রোপণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2029-এর সাধারণ নির্বাচনের মধ্যে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণ কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়োক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো ব্যক্তিকে নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকোডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল 74 বছর। তাঁর 18 বছরের নেতৃত্বে জ্বালানি ক্ষেত্রে কাতার বিশ্বে এক শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। উপসাগরীয় অঞ্চলের প্রচলিত রীতির বাইরে গিয়ে তিনি 2013 সালে এক ঐতিহাসিক পদক্ষেপে তাঁর ছেলের হাতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। শেখ হামাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিষ্ঠা করার পাশাপাশি বিশ্বজুড়ে বিনিয়োগ সম্প্রসারণ করেন এবং 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজন করেছিলেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। 10 মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এরপর 67 মিনিটে সুইজারল্যান্ডের ড্যানো এন্ডোয়ো সমতা ফেরান। 72 মিনিটে রেফারি সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখান। নির্ধারিত সময়ে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ের 112 মিনিটে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবং সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গত রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সংযুক্ত সময়ে তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহ্যাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতিমধ্যেই ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে।

0: উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেফের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় 8:30। সিনার নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে ওঠেন। এদিকে ব্রিটেনের ওয়াইল্ড কার্ডে যোগ্যতা অর্জনকারী আর্থার ফেরিকে পরাজিত করে জেরেভ এই প্রথমবার উইম্বলডন ফাইনালে পৌঁছন। মহিলাদের ডাবলসের ফাইনালও আজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে গতকাল লন্ডনের সেন্টার কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতেছেন। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা KYC পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, CKYC ID।
1: CKYC মানে?
2: ব্যাংক তোমার KYC রেকর্ড গুলো CKYC রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14-digit CKYC ID, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় KYC আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: বাহ, RBI এই কথা বলে।
2: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: আপনার চা EMI বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
1: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
3: কি উপায়?
1: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে, সেটা তাদের বলা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিও, কমিশন পাবে।
3: এতই সোজা?
4: আরে সোজা আবার কি, এটা তো মানি মিউল হচ্ছে। ইললিগাল পয়সা ঘোরায় অন্য অ্যাকাউন্ট থেকে, এটা কিন্তু অপরাধ, জেলে যেতে হবে দাদা।
1: না ভাই না, জেল যেতে চাই না ভাই।
5: নিজের ব্যাংক অ্যাকাউন্টকে নিরাপদ রাখুন, কাউকে ব্যবহার করতে দেবেন না।
1: RBI এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলচর, এখন শুনবেন নাটক বৈরাগ্য। আকাশবাণী শিলচর, আজকের নাটক বৈরাগ্য। রচনা অজয় কুমার রায়, পরিবেশনা কায়ানট শিলচর, প্রযোজনা মনোজ দেব। নাটক বৈরাগ্য।

0: উস্তাদ ভাই, ও উস্তাদ ভাই, উঠো উঠো, পার্টি আইছে।
1: গ্যা এবা ভাগ ভাগ আছে
0: ডাকের বা সাজাইতাই নানি।
1: হ্যাঁ
0: লাখরি লাখরি চুলা সাজানি
1: তো লগড়ি না পিয়া দে না, যাকে দেখ কিন্তু লগড়ি চাই। হে
0: ই কোনাত কে আবার? ও রতিন দানি বড়টাই লাখ পাইলি যে দেখি, আমিও তো কই।
2: ওই জন্তু কি তা কইতেছাস তুই?
0: আচ্ছা বা রতিনদা, তোমার বাসা বাড়ি নাইনি, দিন রাত শ্মশান কালী বাড়িত ফরি থাকো দেখি।
3: কিরে ভাই হিউল লাখে সাজাবো কেটা?
0: দাদা দিরাম, ও উস্তাদ ভাই উঠো না,
4: এদের দিয়ে না। এই যে ভাই তোমার নাম কি?
0: জন্টু।
4: জন্টু একটু তাড়াতাড়ি করো।
0: দাদা আপনারা আইন, রতিনদা তুমি বাড়ির যাও গিয়া, মিউনিসিপালিটির মানুষে দেখলে বেড়া লাগবো।
2: দাঁড়া দাঁড়া মন আইব, তোরে ঠিক ঠ্যাংটাক গুড়া করবো করে রাখলাম।
3: কিলু হ্যাঁ তাহলে তাড়াতাড়ি কর, চলো চলো চলো।
2: উস্তাদ ভাই জন্টু বড় কিন্তু স্যাটাং স্যাটাং কথা কয়, হেরে কিন্তু কইয়া দিও আমরার ব্যাপারে কোনো কথা যেন না কয়।
1: আরে ছোড় না রতিন ভাই, ও বাচ্চা আছে কোনো বাদ সমঝে না, ছোড়ো ছোড়ো না।
2: বাসা বাড়ি সাইরা এই শ্মশানো খেনে ফুইরা থাকি।

0: বুঝবো এ কি বুঝবো, আমার বাসা থাকিও তো নাই, সংসার থাকিও নাই।
1: একটু বাত রাধিন ভাই, বুড়া মত মানো। ওটু আমার মনে আসলো,
0: তুমিও দেখি পিআইজি করো আজকাল। হ্যাঁ কও কও, সময় দিছে কও।
1: তুমি শ্মশান ঘাটে হর রোজ আসো, ঠিক আছে ঠিক আছে, লেকিন বডি জ্বালানির বাদে চুলাত কিতা খুঁজো? হ্যাঁ কিতা খুঁজো?
0: খুঁজি কেনে আমি জানি।
2: হরিয়ানন্দে
3: বল,
2: হরিয়ানন্দে
3: বল,
2: হরিয়ানন্দে
3: বল।
4: কিতা জমি গেছে? রতিন দা কোন সময় আইসো? কিতা বা দাদা সুপ দেখি আইস বেশি হয়ে গেছে নি।
5: উস্তাদ ভাই, ও উস্তাদ ভাই, খেরেস লাগবো আইস পয়সা তুরা বেসাইয়া লইও, সেদিন তো ফাটিয়ে ফু।
4: জন্টু মার মুলা, বেশি অসহ্য কথা শিখছস নানি।
5: আমি কিতা কইলাম বা? আচ্ছা উস্তাদ ভাই খেরেস দেও।
1: ও কোনামে হ্যায় লে যা না, অজন 5 লিটার লে যা যা।
5: আচ্ছা ও নিয়ার, আর তুমিও তাড়াতাড়ি আও।
1: তুই যা তো যা।
4: রতিনদা আজ তোমার কিতা হয়েছে? কিছু কথাও কও না, বাড়ির বেশি গন্ডগোল নেই। আমরা সবর প্রবলেম, তোমার একরকম, আমার আর একরকম, উস্তাদ ভাইয়ের আর একরকম। দেও একটু।
1: আমার প্রবলেম নাই, আমার প্রবলেম নাই।
4: প্রবলেম নাই যদি তে তুমি কই উত্তরপ্রদেশ?
6: উস্তাদ ভাই, উস্তাদ ভাই, ও উস্তাদ ভাই।
7: এই যে উস্তাদ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
5: আরে ভাই সুরা সাজানি লাগবো।
1: আরে সাহেব বুড্ডা আদমি, জাদা টাইম নেই লাগেগা।
5: ওই ওই বুড্ডা আদমি কে গুছে রে?
7: কম বয়সী মেয়ে। এক্ষুনি বৃষ্টি নামবে, একটু তাড়াতাড়ি করো ভাই।
1: কম উমর লড়কি
4: কিতা কইলা? কম বয়সী
5: আইজম

0: আচ্ছা উস্তাদ ভাই, তুমি এদিন সবার সামনে যে গাইল দিলায়,
1: গালে দিলাম নি, খালি চোপ কইছি কে বল।
0: বুঝছি, কিন্তু এদিন বহুত খারাপ পাইছি, একটু রস করিয়া তো কইতে পারতায়।
2: খালি রস রস, বরাকের মাছ আর বরাকি রস, এটা সারা আমরা চলে না।
1: ভানকার ভানকার চাপাত ভানকার।
0: আচ্ছা তোমার কিতা হইলো উস্তাদ ভাই, আখতা মাথা গরম হইলো কেনে?
2: এটা তো আমিও বুঝি না, খালি মাঝে মাঝে উস্তাদ ভাইয়ের আজকাল দেখি মাথা গরম হয়ে যায়। হ্যাঁ অবশ্য এটাও ঠিক, আমরা তো কেউই বালা না, রসে থাকার মতো অবস্থার তো আমরা কেউ নাইও। এটা ঠিক, মোহন কিছুটা বালা আছে। কি দেখো কি দেখো উস্তাদ ভাই?
1: ও বহুত ভালো, বেকার এখানে আসি সংসার চন্ডালের সাথে বসে।
0: মানে গীতা?
1: মানে গীতা? আমি শমশান চন্ডাল নি? হ্যাঁ এটা বুঝোস নি তুমি?
0: শেষমেশ উনিবা সকল তারাইয়া তোমার কাছে আইলাম। আর
1: ওই চুপ, বন্ধ কর বন্ধ কর। ও দেখ মিউনিসিপালিটি বাবু শঙ্কর দাস আসছে।
3: কিতা উস্তাদ ভাই, আজ যেমন ফ্রি লাগতেছে।
1: শমশান ঘাটে ফ্রি নাই, এদের কই আরাম নেই মিলতা শঙ্কর বাবু। একসাথ মিলবে যখন আমার চুলা বনবে, হুস্তিন আরাম।

0: স্বর্গদারের পুকুরটা মিউনিসিপ্যালিটির থেকে ঠিক করাইব।
1: হ যেটা কইতাম জলটা কিন্তু নষ্ট হইয়া গেছে, সংস্কার করণ লাগবো।
0: স্যাংশন হইয়া গেছে গা।
2: আমরা শ্মশানঘাট একেবারে শহরের মাঝখানে, অন্য জায়গার তো
0: আছে আছে, অবশ্য তার সিস্টেম আলাদা। আর আমরা এখানে তো মাঝখানেও আসলো না, শহরটা পরে ওই দিক দেওয়া আসছে। সামনে একটা খাল দেখছো, এটাই আসিল শেষ সীমা।
1: হ হ ঠিকই কইছেন। হ্যাঁ, আরে আমরা এখানে যদি পুরাপুরি ইলেকট্রিক চেম্বারটা হয়ে যেত না, তাহলে কিন্তু আমরা ঠিক হইতো।
3: রথিন দাদা, পুরা ইলেকট্রিক হইলে তোমার
0: না। ওস্তাদ ভাই ফাটে আইছে, শুরু কইরা দেও, আমি তার আরে ফোন দেই। জন্টু, হাই জন্টু।
1: ওস্তাদ ভাই, হ্যাঁ, তোমার মাথাটা কিতা গেছে না কিতা?
3: কেউ
1: আরে শঙ্কর দাসের সামনে এইসব কিতা কথা শুরু করছিলে তুমি? মিউনিসিপ্যালিটির মানুষ তুমি বুঝো না, যদি কথা ফাঁসকান করে আমার নয় আশ্রয়টা শেষ হয়ে যাইব।
4: একটা কথা, আমরা এখানে আয় খুব সুখে নাই, এটা তো বোঝা গেল। আমরা সবরও একটা দুঃখের জায়গা রই গেছে, কিন্তু এর চেয়ে বড় দুঃখ আমরা কেউ কেউ জানি না, কেউ কেউর দুঃখের খবর রাখি না। আও না দাদা, সবে নিজের দুঃখের কথা খুলিয়া কই।
1: খুশাইয়া আবার গা করার দরকার আছে নি কিতা হো উস্তাদ ভাই?
3: মাই সব বললা চাহতা হুম, সব বললা চাহতা হুম মাই।
4: কিন্তু তোমরা বুঝো না কেনে, হইলে ভিতরটা হালকা হইব, মনের বুঝা লাম্ব, ফাতর লাম্ব।
1: বুঝছি রে ভাই, বুঝছি। কিন্তু
4: কিন্তু না রথিন্দা, কোনো কিন্তু না। আয় জমা বৈশা, আও। ও দূরে সিতারে সাক্ষী রাখিয়া আমরা মনের কথা কই, খুলিয়া কই, ভিতর হালকা করি। তুমি, আমি, উস্তাদ ভাই, কেউ তো শ্মশানো দিন কাটাইবার কথা আসিল না, তে কেনে আইজ?
1: হয় মোহন, ঠিকই কইছস রে ভাই, আমরা তো শ্মশানবাসী অনেক লিগা জন্মাইছি না, আমরারও তো একটা স্বাভাবিক ছোটবেলা আসিল, স্বাভাবিক জীবন আসিল আমরা একটা।
4: তে এর লাগিও কইরাম।
5: ও উস্তাদ ভাই, ফাটিরে লাফরি দি যায় না নি।
4: জন্টু বাই রে বা, আজ হদেকটা তুই সামলা, তোরে দিমুনে খুশি করিয়া।
5: বাহ বাহ, আজ দেখি লাফ মূর্খ নাই।
3: আজ তুই পুরা কামটা কর, সব বকছিস তুই নে, যা।
5: মনো তাকে যেন।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
4: রথিন্দা, তোমারে দিয়া শুরু করো।
1: আমি রথিন, রথীন্দ্রনাথ শর্মা, কাজ করতাম ওই কামপুরের একটা কাপড়ের দোকানে। যে বেতন পাইতাম তা দিয়া দুইজনের সংসার আর চলার মতো আসিল না রে। দুইজনের মা বাইরে নিয়ে একটা সংসারে আসিলাম কামপুরের কাছে, বোর কিটকিটা নিয়ে, ওর কিটকিটানি বাইরা গেল শেষে, তারারে সাইরা বুড়ে লইয়া এলাম এই শহরও।

0: দেখো তোমার এখন কথা কই।
1: কও কি কথা?
0: দাস আরার মতো তো আমার এখানে আইনা তুলছো, তোমার মা ভাইদের তো আনতে পারো নাই, হেই রাগে তো সবই বুঝি।
1: বিমলা বিমলা, এগুলো কি হইতাছে?
0: কি হইতাছে? এই বস্তির ঠাকুরের লেগা তোমার বিয়া করি নাই, একখান মাত্র ঘর। আমার বাপের বাড়ি কেউ যদি আসে ঠাকুরের জায়গা দিতে পারবা? সেই মুরার তো নাই।
1: আরে বাবা, সবই তো সাইরা আইসি বিমলা। হ্যাঁ, এটা তো তুমি জানো বলা কইরই, এখানে নতুন কামের লিগা এদিক দিক দূরাইতাছি, নতুন কাজ কামও তো জুটাইতে লাগবো। তারপরে তো
0: কাজ কাম জুটাইতে লাগবো তোমার মতো। যাও যাও, মা ভাই পাও ধোয়া জল খাও গা, 15 দিনের মধ্যে।

0: কাম জুটান গেল না আবার মুখ সুবাদি কথা,
1: সকাল থেকে রাত পর্যন্ত তো বিমলা দৌড়াইতেই আসি দৌড়াইতেই আসি। আইজ কাইলো কিছু তো একটা হইব গো, দেখো তুমি দেখো।
0: হইলে আর কি, ওখানে বিছনা দুইটে যাও গা।
1: এইসব কি কথা কো তুমি, হ্যাঁ একটু সুন্দর করে কথা কইতে পারো না বিমলা?
0: তোমার লগে

0: এইভাবে চলতাছে? না না, জায়গা যাই, কাজ কামের খোঁজ লই, আর নিরাশ হই। কেউ কয় কাজ নাই, কেউ কয় সামনের মাসে আইও, এই অবস্থা। একদিন শরীরটা ভালো না, জ্বর জ্বর জ্বর জ্বর দুপুরে বাসাত ফিরা দেখি, ঘরে বিমলার সঙ্গে বেটা মানুষের হাসির শব্দ।
1: কে কে?
0: বিমলা, বিমলা, দরজা খোলো।
1: ও মা, তুমি আয়া পড়লা?
0: শরীরটা ভালো লাগতেছে না, জ্বর জ্বর, কে আইছে?
1: বিজু।
0: বিজু মানে?
1: ওই গো, পাশের বাড়ির বিজু। মানুষটা না হাসাইতে পারে।
0: কিরে বিজু, আইজ কামে যাস নাই?
2: আমরার কাজ তো রথিন্দা, বিকাল থেকে আরম্ভ হয়, চলে বহুত রাত পর্যন্ত।
0: বুঝছি,
2: তোমার তো কইলাম ঘর বইয়া রোজগার।
0: থাক থাক, ঠিক আছে, হইব,
1: ভালো জিনিসে।
0: বিমলা, আমার শরীরটা আজকে কিন্তু ভালো না।
2: আই গিয়া রথিন্দা, মোদি যাই।
1: যাই কইও না, কো আসি।
2: আসি
1: ঘরে চাল নাই, সবজিও নাই, কি হইলো? কথাটা কেন যাইতাছে? বাজার লাগবো, নইলে খাওয়া দাওয়া বন্ধ।
0: বিমলা, আমার একটা কথা কোনের আছে।
1: কি কি কথা?
0: বিমলা, আমাকে কিছুই নাই, কিন্তু বিশ্বাস খান্ত আছে।
1: কি কইতে চাও, কি কইতে চাও তুমি, স্পষ্ট কইরে কও।
0: বিমলা, তুমি আমার কথাটা শুনো। কলোনির মানুষের নানা কথা কয়, তোমার আর বিজুরে নিয়া।
1: মানুষে কথা কয়, মানুষে কথা কয় না, তুমি কও। আমি বুঝি না, বুঝি না, তুমি মনে করো এদিন থেকে তুমি গুম হইয়া রইছ, কি লিখবে আমি বুঝি না। মানুষে কয়, নিজে সাধু।
0: যেটা খারাপ লাগে সবের চোখেই কিন্তু লাগে বিমলা।
1: কি? তার মানে, তার মানে তুমি আমার বিশ্বাস করো না?
0: বিশ্বাস করতেই তো চাই আমি।
1: তা

এই জীবনের কোনো মানে নাই। আরে নিজেরার মধ্যে যদি বিশ্বাসটা নষ্ট হয়ে যায়, খাইল পৃথিবী খারে বিশ্বাস করব? বিমলা, তোমারে কিন্তু আমি বিশ্বাস করতাম সাই, আমি কিন্তু তোমারে বিশ্বাস করতে চাই বিমলা, কিন্তু কিন্তু সেদিন খোলা জানলা দিয়া না, না, না, আমি মনে করতে চাই না, না, এই জীবন রাখার কোনো দরকারই আমি মনে করি না।

0: Vimos lá. Tu embala, taiko, vimos lá.
1: বেটা,
0: কে সাধু বাবা?
1: মনে খুব দুঃখ, হ্যাঁ? এই দুঃখের কারণে জীবনটাকে শেষ করে দিতে চাইছিস? দুঃখ জয় করবার বুঝি পথ পেলি না
0: বাবা? আমি যে আর পারি না বাবা, আমি আর পারি না। এই জীবনে যে আমার আর সহ্য হইতেছে না বাবা, আমি আর পারি না।
1: পাগল, আরে পাগল, শোন শোন, শ্মশানে আসবি, খোঁজ করবি নিটোল গোল একটা অস্থির, যেদিন পাবি সেদিন তোর সব যন্ত্রণা শেষ হয়ে যাবে।
0: কিন্তু বাবা, যদি রুশ্বাস দেখি সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, এই যে দেখলাম না, না নাই তো, তবে কি ভুল দেখলাম? কিন্তু তার কথা তো আমার কানে বাজতেছে, এই কথাটা যদি বিমলারে, না না বিমলারে, না না না না।
2: যতীন ভাই, দুঃখ মত করো, এদিন সাধু বাবার সব বাদ সাজ হইব কি মোহন ভাই?
3: নিশ্চয়
2: হবে। তোমার কাহানি বলো মোহন ভাই, তোমার কাহানি বলো।
3: আমার ওই রকম মরা বইয়া লইয়া আইছিলাম সেদিন।
4: মোহন ভাই, তোমার খুব ভোগান্তি হলো আজ।
3: না না, মানুষের সুখে দুঃখে গিয়া তো দাঁড়াইতে লাগে। কিন্তু রমাবাবু, হে একটা কথা
4: বলো।
3: আপনি তো বাইরে থেকে আইসুন, খালি স্বামী স্ত্রী, তুই যে মারা গেলা তাই?
4: এটাই তো কথা রে ভাই, একে তো আমি চিনি না।
3: মানে মিতা তাইনের কিচ্ছু না, দুই দিন আগে আইয়া উঠছুন, আর আইজু
4: খুব অসুস্থ ছিল, চলার ক্ষমতা নেই, ডাক্তারবাবুকে ডাকলাম, দেখে বললেন শেষ অবস্থা, ভাবলাম হাসপাতালে পাঠিয়ে দিই, কিন্তু কিন্তু কিন্তু সে সুযোগ হলো না, তাই না অনাদিবাবু?
3: ও কথা কর, অবস্থা আসিল না বোধহয়।
4: মেয়েটি বলল কাকে খুঁজে বেড়াচ্ছি, ওইটুকুই শেষ কথা।
3: হাইয়া বলছি, হাইয়া বলছি, হরি আনন্দে
5: বল, হরি
4: বল, হরি
3: হরি আনন্দে
5: বল, হরি
4: বল, হরি
3: আনন্দে বল, হরি। আস্তে আস্তে না মাইন,
1: বাবা বড় ভিড় দেখি।

0: ये कोई थे क्या आइलो रवाब रवाब हे हे हे मैम मैम मेटा कोई थे कि
1: चीनी ना कि ताहुले तो
0: थारे तो नासिन हर खोता ना मालती रे नासिन ने मालती मालती
2: এমনটা কইল না মোহনদা, মানুষে জানলে কি হইব কও?
0: কিতা কইব কও? আমি খারাপ কিছু তো করলাম না, তোমারে তোমারে ভালো ভাই আমি।
2: সি, এইসব কথা কইও না, এগুলি পাপ।
0: মানে কি আর পাপ? মানছে মানুষরা ভালো পায় না, আমি কিতা অপরাধ করছি কও?
2: অপরাধের কথা কে কইতেছে? কিন্তু আমি যে কাজের মেয়ে, মাইনসে জানলে তোমারে সি সি দিব।
0: তোমার শরীরে কাজের মানুষ লেখা আসেনি কই? দেখলাম না তো, কেউ শরীরে তা লেখা থাকে না মালতি। এটা কইয়া নিজের ছুটো করিও না।
2: বুঝতাছি, কিন্তু না না মোহনদা, এইসব মন থেকে ঝাইরা ফেলাও। তুমি লেখাপড়া কইরা বড় চাকরি করো, বড় ঘরে বিয়া হইব।
0: না না মালতী না, তোমারে ছাড়া বাঁচতাম না। হো আমারে বালা ফাও, কথা দেও কথা দেও মালতী, কথা দেও।
2: হাত ছাড়ো হাত ছাড়ো মোহনদা, কেউ দেখলে আমারে মাইরা ফালাইব, তোমারেও কথা কইব।

0: এইভাবে দিন যায়। আস্তে আস্তে বুঝলাম মালতীও আমারে অন্য চোখে দেখে। মনে হইল তাইও একদিন কইল,
1: জানি না আমার কপালে কি আছে, আমারে হয়তো খেদাই দিব মামি, কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে একদিন না একদিন দেখা হইবই।
2: হায় রে, সেই দেখা হলো কিন্তু
3: ঠিক হই কইছে, এমন দেখা হনের কথা আছিল না।
2: তারপর
0: একদিন মামায় তান গরো ডাকিয়া ফাটাইলা, মামা মামা আমি মোহন।
4: কিতা ব্যাপার,
0: তুমি নু ডাকছিলাই আমারে মামা?
4: ডাকছিলাম, ভিতরে আও। তোমার কলেজ পড়া কেমন চলে রেবা?
0: ঠিকই আছে।
4: আর পড়ার সঙ্গে চলা বেলা?
0: কলেজ তো আর সারর বাসা।
4: তোমারে যেখান জিগাইছি ওখানের উত্তর দেও, বাহুল্যে কথা বন্ধ করো, আমার খানো কিছু কথা আইছে। কিতা তোমার না বুঝার কথা না।
0: আমি তো মামা কিচ্ছু কিচ্ছু
4: বুঝায় না। বুঝবাই, শুনো, মা বাবা মোরা তোমার এখানে আশ্রয় দিছিলাম যাতে তুমি মানুষ হও। বদমাশ হইবাই এটা আমি বুঝছিলাম না, তখন নিজের পদ দেখো। তোমার যেটা আছে ওটা গুছাও আর কালকে সকালে এই বাড়ির থেকে বাইরে যাও।
0: কিন্তু মামা আমি কই যেতাম মামা, এখানে তো আমার কেউ নাই, কই থাকবো আমি?
4: ভালো বিলো শোষণ যেখানে ইচ্ছা থাকো, এই বাড়ি ছাড়ো। বদমাইশি যখন শিখিলেছ তখন নিজের বুঝো, নিজে বুঝিলাম। ও হারামজাদি মালতী, ওটারও খেদাইছি। তুমিও বাড়ির থেকে বাইরে যাও। জীবনে কোনোদিন মামার বাড়ির যদি আও, মনে করো তোমার মামা মরিস।
0: এটা কিতা কো মামা?
4: চুপ করো, তোমার মুখ আর আমি মামাটা শুনতাম চাই না।
0: মামা

আমি যাইরাম গিয়া, হই যাইমু হই থাকমু জানি না, কিন্তু অতদিন খাওয়াইয়া ফড়াইয়া মানুষ করছ, তোমারে প্রণাম না করিয়া যাইমু খেমনে মামা। তাও তো সইতে পারতাম না, মনে মনে তোমারে প্রণাম করি। অপরাধ দিও না মামা, অপরাধ দিও না।

0: খান দিয়ার কি হইব কইন?
1: সত্যি কি অদ্ভুত মানুষের জীবন, কত ঘটনা ঘটেই চলেছে, ভেবে তার থই পাওয়া যায় না।
0: চলেন রুমাবু, সুলা খালি হয়েছে।
2: হ্যাঁ চলুন মোহনবাবু, আপনি বরং আমরাই নিয়ে যাই।
3: না না, আমিও যাইমু, চলেন সোয়া দিয়াই হরিয়ানন্দে বল হই, হরিয়ানন্দে বল হই,
2: হরিয়ানন্দে
3: বল হই,
2: বল হরি হরিয়ানন্দে বল হরি,
3: হরিয়ানন্দে বল হরি, হরিয়ানন্দে।

0: মোহন মোহন কান্দিস না ভাই, কান্দিস না। আসলে কি জানোস, আমরা আসলে মানুষের হারে পড়ি না তো। মানুষের জীবন একরকম, আর আমরা আচ্ছা আচ্ছা আমার একটা কথা কোসাইন, তোর মামার কাছে যদি দুঃশিকার দেখতে তো তুই বাচ্চা যেতে পারতে।
1: আমি তো কোনো দুষ করছি না নীলরতিনদা, কেউরে বালা ফাওয়া যদি দুষ হয়।
0: আরে কিন্তু আজকের হালতটা তো হইল না নে,
1: বেইমানি ফারতাম নাই নিজের সঙ্গেও না এর সঙ্গেও না।
0: বুঝছি রে ভাই, বুঝছি উস্তাদ ভাই, ও উস্তাদ ভাই, উস্তাদ ভাই ঘুমিয়ে বসে আছো কেন? রাত তো শেষ হয়ে আইতাছে, কও না, কও তোমার কথা, কো আমরা শুনি।
2: আমি কিছু বললে কেন দেখি, যা যা ইয়াসে যা যা।
0: হ্যাঁ এটা কেমন কথা কইলা? আমি আর মোহন আমাকে কথা কইলাম, অখনো তো তুমি কইবা। ও কও না, কও না উস্তাদ ভাই, তোমার দুঃখের কথাটা কও ভাই।
2: আমার কিছু দুঃখ নাই,
0: কি কইলা দুঃখ নাই? তোমার কোনো দুঃখ নাই তো? মাঝে মধ্যে মুন্নি মুন্নি কইরা কান্দ কেন?
2: মুন্নির নাম মাতল, শুয়ে আছে, শুয়ে আছে।
1: কই কই শুয়েছে?
2: ও শুয়ে আসলো, রোজ সালা ও সালা পরমার সিং।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 7 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: आकाशवाणी শিলচর। এবারে নাটক বৈরাগ্যে শেষ অংশটুকু শুনবেন।
2: তুমি বালা থাক্য বিমলা,
3: বেটা
2: কে সাধু বাবা,
3: মনে খুব দুঃখ। হ্যাঁ, এই দুঃখের কারণে জীবনটাকে শেষ করে দিতে চাইছিস? দুঃখ জয় করবার বুঝি পথ পেলি না
2: বাবা? আমি যে আর পারি না বাবা, আমি আর পারি না। এই জীবনে যে আমার আর সহ্য হইতেছে না বাবা, আমি আর পারি না।
3: পাগল, আরে পাগল,
4: তোমার খুব ভোগান্তি হলো আজ।
5: না না, মানুষের সুখে দুঃখে গিয়া তো দাঁড়াইতে লাগে। কিন্তু রমাবাবু, হে একটা কথা
4: বলো।
5: আপনি তো বাইরে থেকে আইসুন, খালি স্বামী স্ত্রী, তি যে মারা গেলা তাই?
4: এটাই তো কথা রে ভাই, একে তো আমি চিনি না।
5: মানে মিতা তাইনের কিচ্ছু না, 2 দিন আগে আইয়া উঠছুন আর আইজু
4: খুব অসুস্থ ছিল, চলার ক্ষমতা নেই। ডাক্তারবাবুকে ডাকলাম, দেখে বললেন শেষ অবস্থা,
5: কামনের কথা আসিল না।
4: তারপর
5: একদিন মামায় তান গরো ডাকিয়া ফাটাইলা,

0: এটা কেমন কথা কইলা? আমি আর মোহন আমাকে কথা কইলাম, অখনি তো তুমি কইবা। কৌ না উস্তাদ ভাই, তোমার দুঃখের কথাটা কৌ ভাই।
1: আমার কিছু দুঃখ নাই,
0: কি কইলা দুঃখ নাই?
2: ঘর চলে।
3: এ প্রেম প্রসাদ, তোহার
2: গিয়া
3: বহুত আদমিকে ফিদা করবে।
2: মুন্নি অন্দর যা।
3: মুন্নি চল, মেরা ঘর চল, তোকে গুড়িয়া দেব, মিঠাই দেব।
2: মুন্নি বলা না, অন্দর যা।
4: যাতিও

0: প্রেম প্রসাদ বহু
1: মুনি মুনি ই কে মুনি মুনি ইতনা খুন কাসে মুনি

0: Ustad Bay. Han diyor ne Ustad Bay? Koyram piki han diyor ne? Te to khua lagi khua. Jar jai, tar jai.
1: Ay. Thiki khuisos, thiki khuisos. Jar jai, tari jai. বুকের ভিতরটা শেষ হয় রে, তখন মনে হয় মারে যদি আরেকবার পাইতাম, আইন্দা কইলাম নে গো মা গো, ও মা সব জ্বালা জুড়াইয়া দৌ গো মা, ও মা মূল্য তীর্থ করতে গিয়া শেষ দেখাটাও দেখলাম না মা গো, ও মা।
0: কথা ঠিক, কিন্তু শেষ দেখা ভিতরে বড় ধাক্কা দে, আমরা কেউ চাই না এটা। মালতীর সঙ্গে এইভাবে দেখা আমিও চাইছিলাম।
2: সত্যিকারের ভালোবাসা থাকলে একদিন না একদিন দেখা হইবই, সত্যিকারের ভালোবাসা থাকলে একদিন না একদিন দেখা হইবই।
1: মোহন, এই মোহন, আরে এই মোহন কি হলো মোহন?
0: না না না, কিছু না রতিনদা, আর পারি না, বড় কষ্ট হয় বা, বড় কষ্ট হয়।
1: আরে এইটাই তো সত্য রে, এইটাই সত্য এই সংসারে। আমরা বুঝি সবই, কিন্তু বুঝি না রে, এই মনটা বড় চিজ, বুঝলি? এই মনটা বড় চিজ রে মোহন। উস্তাদের কথাটা একবার চিন্তা কর।

0: রাইট ফাইতে না ফাইতে খেবা
1: শ্মশানের রাইত আর সকাল সবই তো একরি, হ্যাঁ সবই এক।
2: মরদ রোতা হয় কিউ?
3: উস্তাদ ভাই, ও উস্তাদ ভাই লাকড়ি দাও, তোমার জন্তু কই?
0: দাদা সে গেলা ভদ্রলোক বড় খান্নাকাটি কররা।
3: তার মেয়ে ওসব বিষয়ে তেমন কিছু নাই, খাইল রাত হঠাৎ।
2: ওরে ওরে কই
3: উস্তাদ ভাই লাকড়ি
1: জান দিতাছে। ওই যে জন্তু জন্তু রে, লাকড়ি মাইপা দিস, বুঝছস নি?

0: সিদা কর, চলো চলো এখান থেকে যাই গিয়া চলো।
1: শোনেন, খারাপ পাইন না যে আপনারা, আপনারা আসলে আসলে তার মেয়েটা মারা যাওয়ার পরে বুঝছেন না?
2: নাই নাই নাই, পাগল নাকি? ও দেখ, ও দেখ, দেখ আমার মুন্নি, আমার মুন্নি দেখ, দেখ আমার মুন্নি, দেখ দেখ আমার মুন্নি।
1: মুন্নি কই? এই তো, এই তো আমার মা। উস্তাদ ভাই, উস্তাদ ভাই, মোহন মোহন, দেখ দেখ, ওই যে ছোটবেলা যেমন দেখতাম উচ্চস্তি, মা মা।

0: মা যেমন চোখ বন্ধ করে শুয়ে আছে। মা গো, মা, ও মা, মা গো, মোহন, মোহন।
1: রতিন দা, আমি আমি তোমার মা মালতীরে দেখলাম, শেষ দিন যেরকম দেখছিলাম আবার স্পষ্ট দেখলাম। কিতা হলো, কিতা হলো রতিন দা, এটা এটা কিতা হলো রতিন দা?
2: দাদা, আপনার দয়া করে একটু শুনুন, মুখের এটা করা লাগবো তো?
1: না না, মা মা মা মা, আমি ওর উস্তাদ ভাই, উস্তাদ ভাই কই গেল?
0: ওই যে ওই যে ওই যে, দেখ ওই দেখ, দূরে দাঁড়াই আছে। কিন্তু কিন্তু এইটা কেমনে?
1: জানি না জানি না রতিন দা, কিচ্ছু জানি না রতিন। উস্তাদ ভাই, ও উস্তাদ ভাই,
3: বল
1: এটা কিতা ঘটলো? উস্তাদ ভাই, এটা কিতা ঘটলো? এক মুখ কেমনে তিন মুখ হইতে পারে? উস্তাদ ভাই, কেমনে হইতে পারে?
3: হম নাই জানে, হম নাই জানে, লেকিন মনের জ্বালন সব চলিয়ে গেছে।
1: ঠিক কইছো, ভিতরটা বড় ঠান্ডা হয়ে গেছে, মনে হয় কে যেমন ঠান্ডা মলম লাগাই দিছে, বৃষ্টির জল সব ধুইয়া।
3: জ্বালন খতম করে সব সুখী রাহে, শান্তি রাহে, শান্তি রাহে।

পাইছি ঐ দেখো পাইছি, পাইছি পাইছি, এই যে দেখো গোল গোল অস্থি। উস্তাদ ভাই, উস্তাদ ভাই, এই যে দেখো না, দেখো না তোমরা উস্তাদ ভাই, এই যে গোল গোল, সব জ্বালা সব দুঃখ বৃষ্টিয়ে ধরিয়া দেব গাবি উস্তাদ ভাই। আজ থেকে আমরা সব, আমরা সব

বৈরাগ্য নাটকের অভিনয় এখানে শেষ হল। এতে বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন উস্তাদ মনোজ দেব, রথিন অজয় কুমার রায়, মোহন মিঠুন রায়, ঝন্টু অনির্বাণ ঘোষ, শিবশরণ মিঠুন চৌধুরী, পারমার সিং ও সববাহক অনুপম দাস, বিজু মিহিরেশ দাস, মামা ও সন্ন্যাসী দেবজ্যোতি ব্যানার্জি, রমাবাবু ও সববাহক শৈবাল গুপ্ত, শঙ্কর ও অনাদিবাবু তীর্থঙ্কর গোস্বামী, বিমলা শান্তশ্রী সোম, ফুলিয়া শিপ্রা পুরকায়স্থ, মালতী শম্পারায়, মুন্নি সিঞ্জিনী সৌহার্দ, সববাহক ও গ্রামবাসী সন্তোষ চন্দ, আবহ কানাইলাল দাস, শব্দগ্রহণ ও সম্পাদনা

0: সঞ্জয় প্রকাশ দাস, পরিবেশনায় কায়ানট শিলচর, প্রযোজনা মনোজ দেব।
1: আকাশবাণী শিলচর। এতক্ষণ শুনলেন নাটক বৈরাগ্যের পরবর্তী অংশটুকু।
2: বাহ, কি সুন্দর হাতের কাজ!
3: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
4: বিজ্ঞাপন কোথায় দেব?
2: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
4: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
5: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন বটুক নন্দীর পরিবেশনায় গিটার বাদন।

0: ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
1: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
2: এখন শুনবেন মণিপুরী অনুষ্ঠান।

0: ভাৰ ভাৰ চাগি স্কুল কলেজ খুদিমাক্ত ছাত্ৰ ছাত্ৰী ৰিখাংনা বগিদামাক্ত চৰকাৰ মাচু তাকপিৰাগি আদুৰা নাংনা খাঙিনি ৱাহাং দুগি পাখো
1: মাদু নাতে ওজা নি এন হাইজাবাদি
0: কৰি ন হাইউনে
1: ওজা সিং নি হাইব মাছক খাংনব মখৈ গিছু টোক টোপা ফিজেত ৰাম লৈতাব্ৰা মখৈ দি কলম মামা থে লগ মানা মানা থোক ফিজেত পংছিয়ে তো সেনা ৰৈ মাছিদ চৰকাৰ না কৰি মত হাইদাব্ৰা ছাত্ৰ না চেপ গুম ওজা সিং গিছু ওজা নি হাইব মাছক খাংনব মখৈ গিছু মাচু অমগি ফি সেঠানি হাইজাবনি
0: নংনে হাইবদু ইয়াম নচুমি গাসি ফাওদা ভারা সাকারনা পালিঙেদগি ওজাসিং দ ওজানি হাইবা মাসা তাক নবগি দম মচু ওমদি ফিয়েসাত কিবলাইত্রি মাসি হাইবগি দম মত তোমবা থাকা চারি মাসিগি দমক দ মন্ত্রী সভা পার্লামেন্ট কি বিফম দ ওজা মিয়াম তানারগ মেমোরিয়াল দ ওকচে বিসি নব হনাগনি
2: ওজা ওজানা না আন্তাক পিকিবা একই তুমি ইমব্রেনি হাইবসিগি মারামদি ওজা বু হাইজারিবা কানানা তুম হাইবজি করি হাইবনো
0: আইকো হাইবদি নি আগান কইবো হাইগনি তুং ইউমরেন হাইবসি না পিকলি বাঙা না কই না পিকলি গে দাগি আফা বা থবক তাও তো দুনো লাগলা মতুং দা আহন সিং নি মাউ চি লাগা সাবাস কি আফা বা থবক ধরো কি আদা তাও বং আম বাদু বুনি তুং ইউমরেন হাইবসি
3: আদু আর বদি ওসানি একই লই না ভাব তা জারে একই মেসে খানা চেনা বা তাও জারা রই
0: গাসি দাগি দিনে ইউম ইউম দা হানা রাসি কো
2: চাও বা তুম বা মু বা পিকলি বাঙা কইছে তুং ইউমরেন হাইবদি ওসানি হাইবদি নি খংলাদরা
4: খংলাদি বুন্দন
2: আইকই তুং ইউমরেন হাইদলা আসি
4: আইকই।

0: আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সব সময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: 이보 아카시바니 실절 프로그램 카나야라우시네 함정마크 쇼마크나리 샨시니지니 디마차 프로그램 젠루 미디엄 웨이브니 미터 자탐 비샤탐 마그니 포인 막탐 마그니 그라우데 르자 자이 마콘 자이 킬로하르츠 오데 FM 니 르자 시 마그니 포인 막탐 메가하르츠 디니 하이티바리 베샤인 줄라이 브라이니 샨지그니 잉그레지 마이테니 리징니 마이테 콘도 지니 디마차 프로그램아 디니 스캉 토크나리낭 안차로니 쿠랑타이 무투니 쿠랑 하르잡타이니 프로그램 উঠে এখন থা সাইনসিনী গ্রাউজমা দুষ্কাং থা গঙ্গানগর নলাই নি আনসারনি খুরংটাই খালাইনা
1: সিগাং থা হামজমা খাসমা খারিহি যিনি হাজিগারী ক্লাব নিং এবো যিনি দিনী আনসারনি প্রোগ্রামকে সুরু খাই লাডু জেন লাডু দিনী এবো যিনি প্রোগ্রামা আনসার গবাইয়ার উপন বুম যাবোখা বানুপ্রিয়া বর্মন অনন্যা বর্মন ডেভিড বর্মন অপর্ণা বর্মন ওরহে ঋতিকা বর্মন তোয়া সিগাং থা বানুপ্রিয়া বর্মন জিংটানে আজাং সিনা দুরিনী কারমিন মাসি সাইটি খারি নাম
2: মাসি সিনা দুরি দোবানে বুনি বদা মাগিনে বদা মাগিনে ঠিলেখানে আজাং লাডুয়ালা মাতলা দেফাইখা থা হাগ্রা থাকা বরণ সাম্পার লাইলাই না ওদের ঠিকানে ওদের দানে এখন হা ঠিলাংখানে আজাং আজাং মালাই ফেবা হা দেরগা ডাক্রুদো আজাং সিনা দুরি দেরগা কুরুসান তাই খুদো ঠিলাংখানে ওরে দানা সিনা দুরবো দে ঠিকানে ওদের দানে এখন হা থাকানে দান্দে সকর জাফাই দাদা ঠিফাই দুনে সিনাদুরি ও সিনাদুরি দরগা খুরুসান চিডুনে সিনাদুরি বক্ষিণখানে ওটানা চিডুনে আজাং সিনাদুরি দরগা খুরুসান ওটা ঠিকানে বাবু খুরুখানে খুরু বাদে গিসি মাগি দেমাসনে শকর রাজাসনে ওদেহে শকর রাজা নিলগু দংপিয়াখানে সিনাদুরি দংসপিয়াখানে ওদের দানাং এখন হা সিনাদুরি নিজাতাই পন্ধ কাবলাকলাই হি দিখমা হায়াখানে দিখাওবাদে দিনুং বরি দৌয়ানে গালাইফিনলাংলানে ওরে দানাই গালাইফিনলাংলানে ওরে দানাই এখনা দাউটাইসা ঠিদুনে সগো রাজানি দিফং দে দিফং গবলাসে টিপ টিপ টিপ টিপ টিপ টিপ ঠিদুনে ও দানা সগো রাজা ঠিদুনে ও দাউটাইসা ও দাউটাইসা দাবৃংলা বুকা হাবকাতে দেখাব সিনুং জানাংনিয়া ওদের ঠিকানে ওরে রানে এখন হা আবার গলাইফিন বাদে ঠিবদুনে সগর রাজানি জিফং দে জিফং গবলাসে টিক টিক টিক টিক টিক টিক ঠিদুনে ওরে রানে এখন হা দে সগর রাজা নাই কেনে নাই বাদে পন্ধ গাবলাসিনে পন্ধ গাবলাসিনে ওরে রানে এখন হা সগর রাজা ঠিকানে খালাই না গেবো সিনাদুরি গেবাই ক্রুপমা ওদের ঠিকানে ওরে দানে এখন সিনাদুরি নিজাতাই সামতোকে খৈনা মজা শিখলাই বলাই ইসলামী দেনি নগ্রঙা দেখানে নগ্রঙা দেবাদে নগ্রঙা দেবাদে সগর রাজা থাকি ওয়াইক্রুবিখানে ওয়াইক্রুবাদে বুনি হাতাই গড়াই থারখানে গ্রাখানে সগর রাজা ওরে দানে এখন সিনাদুরি নিজাতাই হাগ্রা গাডে খাইসং লংলানে রাজালা দৌবে বেঠিটি সিনাদুরিকে মজা সি নুকানে মজা সি নুই দেনি জুকুখানে ওদের জুকুখানে জুগুই দাঙি ব্রিংয়ানে বোন বেড়াটো নিয়ে চিন্তা যাং ওদের দানাই এখন হা খাই না গাও সিনাদুরকে ব্রিং না ওদের ঠিকানে এওলে ফ্রেন্ড কানে এওলে ফ্রেন্ড দাঙি জিসলেহি জিসলেহি ঠিমাইছি কানে ওদের দানাই এখন হা সিনাদুরি চিনে এ ওয়ান খোপাল নহামিয়া বাবা দাঠু বকমা।

0: yoga besar buat yoga ada cikane orang dana yang aku nak bun besar kelai teh ya ba baca hidang ini tu ne orang je numpering ya ba ada cikane buni saya ni butuh ke hari kan ya hagra halang kan ya hagra lai kan ya lai pada simlang lah ne kampor lawang lah ne kanai lawang lah ne orang dana yang aku nak nualap kan ya raja ni no ha orang dana aku nak singri kan ya kampor singri kan ওরে দুগুড়ি কেন ওরে মজা শিখলে রাজা নেই সিংহাসনা খামের কেন ওরা নো আনি খার মুন্ডে যাম দুজোটাই
1: বানুফ্রিয়া খার মুসান্তিবান যখন না দুবা অনন্যার যাপটাই থাকছে রেজাবি খুনারে না

0: লাংবাগানে বোম বোম সিধা হলা নোয়াটাং কাটি বোন রাজমেলার লাংবাগা টিপকে কুসং বোনে মাখাম সঙ্গে কেনে এখানে বোম মাখাম গেছি কেনে এখানে মাখাম গেছি বেলা বুসু টিটি বুসুকে টুকলে কেনে খাওয়ার মাছ আলাপ কুসমর উঠিটি বোয়া কুসং বুড়ি কানে খাঁকড়াই বুড়ি কানে এবার বুসুনিয়া আনিন বুসুনিয়া আনিন মধ্যে বুসুনিয়া এবার উসুনিয়া ঠিক কেনে কেউ ঠিক আছে মিশিয়ে ঠিক আছে যে যার হাতরে আং ঠুনাঙ্গো ঠিক আছে ঠুকা মুচি ডিস্টার্ব রাখলাই ঠিক আছে ঠুকা ঠুকা টোলা মাঝে কাঁকড়াই ব্যাঙ্কে টাম্পি বটামিকে ঢোটে মানে বটামিকে ঢোটে বারে খাস করে তো ভাই তার কানে আসলাম ফিন্দুনে আবার রাজন বুকু একবার বাঁকা চিটি বড় রাজন বুকু ডসে খানে এখন রাজা ঠিক আছে বৌ মিশি ঠিক আছে রাজা মিশি রাজা ঠিক আছে খাই নি বোন অনুপ্রাং নিঙ্কে সে ভাইমা খান বাইরে ভাইমা খান বাইরে ঢোটে মাছ আনবা নিঙ্কে এটা কেখানে খাইখানে খাওয়ার মা ওরা বগা যাং মাকসালা ঠিকলাম বগা মাকসা ঠিকলা কুসংকে নুয়ে বুঝি ঠিলে খেলাবো দে কুসংকে ঠকি না করো দে জিং বেটলাই ঠকি না করো ঠিক আছে মাকসা ঠিক আছে জাদু মাসি বুদ্ধি মেঘা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠকি নেই এখানে নিয়ে নিয়ে যাং নিয়ে গেদে বা ফাটে ইসলাম নিয়ে যাং না রে ঠিক আছে এখন আবো এখন আবো মাকসা ঠিক আছে জাদু জাদু জাদু ঠিক এখন মাসি বগা মিয়া ফাইদে আরো ঠিবে আং বজিমান কেন ফাটিকে আং বজিমা আং বজিমা রে কুসেন খেলা লিবিকা টিটি এখন ঠিক আছে আংবো জিমা আংবো জিমা নিশিন জি আংবো জিমা আংবো ভাই আমার ডাকনা পড়ো না জাদু জাদু ঠিক আছে খাংরাই ঠিক আছে দে ওই ওই আজা নিংলা আপেল কালে জিলাং আপেল জিলাং আপেল জিলাং বলে নিকে ঠকিলা পুরে গো ঠিক আছে ঠাঙ্কানে বগা জালা বারে আর ঠুই যাও টিটি এনা বগা কেমন জাকানে বগা যাং বগা যাং নিয়ে পার্টি জিরমা টিপালা পার্টি ঠিক আছে থা তাহলে পার্টি জিনাং মাসি চকিয়া খলইলা বেড়া খলে বুকু যাও সে নিজ কানে খলে বুকু যাও সে লুঙ্গানে কুসং জালা লুংপিয়া গরনা লয়া মানে লুংপিয়া লুংপিয়া কানে এখন দিহুয়া মানে লুংপিয়া কানে কুসং হাতে এখন বখনে ও এবার আংলা এবার আংলা গাবং টকি খেতি ইরি লামা লামা গ্রাই গ্রাই থাঙ্গানে খাঙ্গা খেতে খাঙ্গ্রাই খাঙ্গ্রাই ওরে আঙ্গা টকি খা ওরে আঙ্গা যে টকি খা বানু গো আঙ্গা জায়গা খাঙ্গ্রাই দিকে থাক নিমো বকে টিটা জিং এবকে স্লামা দি জিং এবকে ঠকাইমা আরো ঠিক আছে হ্যাঁ আবার ঠিক আছে জালু জালু ঠিক বুকে উঠি চালাং জিং আরো দেড় এবার ফাটি স্লামা ডাকনা পড়ো ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক বলে বুকে ঠিক আছে বগা যা বগা আছে নিয়ে যাং আরো গেড়ে বা ফাটি স্লাম নিয়ে নাঙ্গো ঠিক আছে ও জ্বালা ফাইজাও নিং ডাকনা পড়ো ঠিক আছে ফাইখানে মাসি ডাবর আর পায়াস স্লামে ডেঙ্গানে ব পায়াসকে ঝিলে এখানে যে ঠাউরু বগা বুকু লোক সুবন মাইসু ইয়া খসামাইফনাঙ্গানে ওই থবি ঠি থবি ঠি থবি ঠি জামাই শিখানে খসামাইবা জানো অনমারে আং এটা জুবনা নিয়ে প্লেট আলাবো প্লেট আর কেনে বলে ইয়া কলই আলাবো কলই কলই ঠিক আছে কলয়া পরীক্ষা কলয়া মাসি কলই গিরিছি এনিং বাড়ি যাং ইসলামলা এটা হাগরা সে কলই গিরে ঠিক আছে বাড়ি লাখানে ইসলাম কানে কাবলা কাবলা খানে ইসলাম কানে ফায়াস লুসিং কাঠি টি বন প্লেট নিপ্রাংলা বাকলা গাড়ি জোস্তর কানে ফায়াস এনে বন প্লেট হাবার ড্রাইভিং কানে কেন ঠিক আছে লুঙ্গানে লুংবালা গিরে ও ঠকা যে ঠকা আন্দু টিনে আনবারে খাঙ্গা ঠিক আছে খাওয়ার মা আনিকে বো মিয়া না খাই রা ঠিক আছে খাওয়ার মা ঠিক আছে ও আংকে না মিয়া বো ডিহুয়া রি খলয়া রিয়ে আংকে ঠকি বাগো বো খলয়া রে ঠিক আছে এখন বোকা গ্রাই গ্রাই গ্রাই গ্রাই লামা লামা থাকলা হানে জাম কাইরা না জাম কাইরা নাম চুটাই
1: ডেভিড খান খোনাবান এখন দুয়া রিজাবটাই ঠাইসি খোনানাং বো রিজাবটাই রিজাব নাং অপর্ণা ডেভিড ওদেহে রিতিকা জাম
2: মাসি মাসি মাগনি মাক্তা মাব্রিদাও বিরলাংডু কাজা শিশি হোক নাই হাডাও বিরলাংডু কাজা শিশি হোক নাই হাডাও।

লংহাডু, নিকে লংহাডু, মাসি মাগনি মাত্তামা ব্রিডাও বিলংডু, কাজা শিশি হো গনাই হাডাও বিলংডু, কাজা শিশি হো গনাই হাডাও বিলংডু।

লং সাধু নিংকে লং সাধু মাসি মাগনি মাথা মা বৃদাও বিরলাংডু কাজা শিশি হোক গোনাই হাঁদাও বিরলাংডু কাজা শিশি হোক গোনাই হাঁদাও বিরলাংডু।

0: কাজা শিশি হোক নাই হারাও বিরলাংডু, কাজা শিশি হোক নাই হারাও বিরলাংডু,
1: ডেভিড অপর্ণা ঋতিকা বেশি রেজাবটাই খানাই খানাবান ইয়াহ না দুহা ফিন বানু প্রিয়া তিনটানে গ্রাজু মুঠাই গানা দিনি খারমু ফিন মাসে সেন্টি ফিন দাম
2: মাসি গ্রাজু মুঠাই গানা দংবানে বুনি বসামা গিনে বসামা গিন যা উমাকে খরাং সুপিয়া খানে ওদেহে সানসিবা খালি বসামা গিন যা খরাং সুপিয়া হি থিরিলুঙা নবসা ডাঙি ডেঙি খানে বুমাকে ওরে দানে এখন হা বুমাকে ডেঙি ফাইলা খানে ওরে দানা এখন হা সাউসি মসানজু ফাইদা দা সিংপাই দুনে গ্রাজু গ্রাজু নুং জিলাং কে হামজা দো নো মাসিং কে হামজা দো ওরে ঠিদুনে দানে এখন হা গ্রাজু ঠিনে আন্দা জিলাং কে বো হামজা দো মাসিং কে বো হামজা দো জিলাং টিয়া দা মাইশা গাইমা মাসিং টিকে দে ফরাস মুলা গাইমা ওরে ঠিকানে ওরে দানা এখন হা বো মসাইনজু গ্রাজুকে বকলাই ফংসি দিকানে বকলাই ফংসি দিবাজাং নু বো গ্রাজুনি দে মুঠাই নু লাংলা হানে ওদে থিরি বুটু বো মায় যাতার খানে ওদে থিরি হা দাউ বো মায়া দাউ বাবানি দাউকে রুসাই রুসাই রংলা দিনে ওদে বো বো থা আমাই খেনাই না বেড়ে যাদু বো আমাই দে ওদে থিনাই মা ফাইবা দে দাউ রুসাই রুসাই রংলা দুনে বুন মা দে ওরে দানা এখন হানুয়া লাংখানে বুন মাকে খাংখানে বলাইনু খানা কাটি আর মাসি গ্রাজু দংবা বলাইনু বুনদে মুঠাইনু নুরু বুনদে বাসা মাগিন বলাইনু ওরে দানা এখন হা বাসা মাগিন যাও মাকে মুঠাই যাওপুংলাই খানে যাওপুংলাই হি ডাঙি বগ্রাজুলাই নুং যা সৌসি থ্রিলুঙা নবসা ডাঙি ডিঙি খানে দানা এখন হা আর বো মশাইন জুনু ফাইদা দা সিংপাই দুনে গ্রাজু গ্রাজু নুং জিলাং কে হামজাও দো না মাইশিং কে হামজাও দো দে সিংপাই দুনে রানে এখন দা গ্রাজু ঠিনে ব্রা এলে জিলাং কে হামজাও দো মাইশিং কে হামজাও দো ঠিবাই বা মুটাই সাবা ওদে ঠিকেনে ওরে বকলাই ফংসিরি কানে বো মশাইন জু বো গ্রাজু কে বকলাই ফংসিরি বাদে বুন দে সাদাওসে সাদাও দুনে দুদাওসে দুদাও দুনে ওদে রানে সামাগি নাও ফাইদা দা নাই ফেকেনে আমাই দে থা বেদে বাজালা দুবো ওদে চিনাই মা ফাইবা দে বুন মা দে মুঠাইনু হামরো এনে দুসে জুড়াও দুনে এরানু আনি খার মুদে জাম গাজি তে
1: বাদু ফ্রিয়ানি খারমুন খানা বান ইয়া হনা ফেন অপর্ণা জিন্তানে খারমিন মাসি খানা দিনা
2: মাসি নারিমিয়া বা দংনে ব জাকাতে নারিম দুনে ওদেহে সানসিবা কালি মাসি মিয়াওলাই ফাইকানে ব মিয়াওলাই জাকাতিকে দে খানে গ্লাইসিং খানে ওদে ব জাল জাং সাইক্রুবান সময়া মিয়াওলাই হাবলাং খানে জাল হা ওদেহে ব নারিমিয়া বা মিয়াওলাইকে খ্রাং খানে খ্রাং দাদা মিয়াওলাই জেফা জুপা হামসি জাং খানে ওদেহে সানসিবা কালি বন বিহি সানসিবা কালি বন বিহি জাকাতিকে বন সাই কেটিকানে নিং এব নানাকে হামসি দেং দৌ এখন না আং ফাইদেরা এখন এব নানাকে আমি সিদং দৌ মুসুবু জিয়া মাটিকেনে ওরেহে ব মিয়াওলাই কেটিকেনে ব নারিমিয়া বা মিয়াওলাই মিয়াওলাই নিং এব নানাকে দেং দৌ আং নারিমি ফাইনাং খ ঠিকেনে ওরেহে মিয়াওলা জাকাটিকে দে ব নানাকে আমি শিখলাই দেখানে ওরে মাসি জুবুলা নানান ভাই মেয়েকে টিটি ওরে ফাইকানে ফাইদেরা ঠিকেনে বজুবু ফাইকানে ওরে নানাকে ওয়াইটিমে যাবা হা মিয়াওলাইবো মিয়াওলাইজাং জুবুজাং দলাইখানে দলাই দলাই এখনা বজুবু মিয়াওলাইনি করদো না হা খেপ্রেখানে ওরে বন লেঙ্গুরকে ওয়াইশিরা দা বকে ঠিদিকলে খানে বজুবুলা ঠিকাটি ওরে

0: নানা যে খাটেরে বাইটের দাম লাফি ডংলার নে হলে ফুয়া ফেডালা বিচ্ছিন কাটি নানাকে ডাই বাবা মিয়া ওলাইকে ডাই ডাইক লেখা নে হলে এখন আই নাইবা দে জুবুসে দং নে হরেহে ব নানা দাম লাফিন ডংলার নে হরেহে ব বনার মিয়া বাবা কানে হমাই মিয়া ওলাইলা আন নানাকে সে রাখিবা ঠিকানে আন খারমে রান জামকা জিফাই
1: দুহা রিতিকা খারমা সেন্টিনা
2: মাসি রাজা দং মানে হরে মাসি গড়াই দো মানে উনে বুড়া জানা লাগবো নলে এডাবাই দুনে ওদের মাসি বাটন কানে বউ বাটর ঠিকা বড় থেকে হয় সেরে নিকে ডোমা লাভ মুগ লাভ নিকে ডোমা হামলাই লাভ ডোমা টিটকেটি রাজা আবার বলে নুন ডাউনে ওনা আসার কেনে ওদের থেকে ডাউলা হামে টিটি বউ ডাউ ঠিক পাই খাম পাই রাজা খাম পাই অতিথিকাটি রাজা ডাঙ্গা খাম খা ওদে ঠেনালেকে ওদে হৌব হৌব হৌব ডাউ কেলা বাস বংশা খালাম বাটি ওদে হব ডাউ কেলা হাম বাস বংশা খালাম বাটি অতিথিকে ডাঙ্গা
1: ক্রুবনে হামজা মাখাস মাখনা রিফিন দাদা জিনি দিনে নিয়ে বানসারনি বো হাজিগারে ক্লাব নিফ্রাং বো সালাইয়াবা প্রোগ্রাম কে এরা নুং দিনে সামলাদু জুঠা
3: গঙ্গানগর নলেনি আনসারনি খুরাংটাই খানালেকা দোহার জাবিয়া পারুলজাং বুনিলুগু ঠুরাওনি খুরাংহার জাবটাই খানালে বনাং

0: এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।
1: আকাশবাণী দ্য নিউজ, রেড বাই নিশিত কুমার।

সন্ধে ছটে পনেরো মিনিটে শুনবেন দুটি পাতা একটি কুড়ি, সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন চাষাবাদের কথা, এতে বর্ষাকালীন মাছ ও মাছপুকুরের যত্ন নিয়ে কথা বলবেন বিকাশকান্তি নাথ। রাত নটা পনেরো মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত নটা মিনিটে শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। এতক্ষণ শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি, এবারে শুনবেন আগামীকাল অর্থাৎ সোমবারের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটা পাঁচ মিনিটে শুনবেন অমৃতবাণী, বন্দনা শুনবেন সকাল ছটা দশ মিনিটে, সকাল ছটা ত্রিশ মিনিটে শুনবেন খেতে খামারে, লোকগীতি শুনবেন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে চন্দনা চৌধুরী, বেলা এগারোটা ত্রিশ মিনিটে প্রীতি আচার্য ও চন্দনা চৌধুরী এবং দুপুর একটা চল্লিশ মিনিটে সঞ্জীব করের পরিবেশনায়। সকাল সাতটা পাঁচ মিনিটে শুনবেন সুপ্রভাত, দেশবন্দনা শুনবেন সকাল সাতটা কুড়ি মিনিটে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে সকাল সাতটা চল্লিশ মিনিট ও দুপুর একটায়, আধুনিক গান শুনবেন নীলমরা মিশ্রের কণ্ঠে আটটা চল্লিশ মিনিট ও দুপুর একটা পনেরো মিনিটে, বাংলা ছবির গান শুনবেন সকাল আটটা পঞ্চাশ মিনিট ও বেলা দশটায়, আহরণ শুনবেন সকাল নটায়, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল নটা ত্রিশ মিনিটে শুনবেন পণ্ডিত অজয় পোহাঙ্কারের কণ্ঠে খেয়াল, হিন্দি ছবির গান শুনবেন সকাল দশটা ত্রিশ মিনিট বেলা বারোটায় ও রাত সাতটা পনেরো মিনিটে, বেলা দশটায় বিভিন্ন শিল্পীদের কণ্ঠে শুনবেন গজল, বেলা এগারোটা ত্রিশ মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সংযুক্তা দত্ত রায়, মহিলা মজলিশ শুনবেন বেলা বারোটা ত্রিশ মিনিটে, দুপুর দুটোয় শুনবেন ভজন, দুপুর দুটো ত্রিশ মিনিটে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী মঞ্জু গুপ্ত, নজরুল গীতি শুনবেন দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে অসীম চৌধুরীর পরিবেশনায়। বিকেল পাঁচটা পাঁচ মিনিটে শুনবেন মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে, সন্ধে ছটা পনেরো মিনিটে শুনবেন অনুষ্ঠান যুববাণী, সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন চাষাবাদের কথা, এতে গবাদি পশুর গোষ্ঠীরোগ ও প্রতিরোধের উপায় নিয়ে কথা বলবেন পশু রোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুদ্দিন নেহার, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন রাত আটটায়, লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে উস্তাদ বিসমিল্লা খা ও তার সহশিল্পীদের পরিবেশনায় সানাই বাদন শুনবেন রাত আটটা ত্রিশ মিনিটে, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত নটা পনেরো মিনিটে, রাত নটা ত্রিশ মিনিটে শুনবেন নাটক। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি ও এরপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি।

0: পার্টি চাই।
1: প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব।
2: আইডিয়া, এখানেই পার্টি করা যাক।
0: পিজা পার্টি,
1: ইয়ে। তোর কার্ড দিয়ে ওর পিনটা বল।
2: আমার কার্ডের ডিটেইলস আমি নিজেই ফিড করব। RBI বলে যে নিজের পিন, OTP, CVV অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
1: বাই গার্লস,
0: কোথায় যাচ্ছিস?
1: শুনলি না, নো শেয়ারিং।
2: RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি।

0: দুটি পাতা একটি কোণী অনুষ্ঠান। আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ আমাদের আসরের প্রথমেই শুনবেন জল এবং বায়ুবাহিত বিভিন্ন রোগ, এ নিয়ে কিছু আলোচনা। আলোচনা করছেন ডাক্তার অপূর্ব নাথ।
1: জলের আরেক নাম জীবন এবং বায়ু থেকে আমরা পাই অক্সিজেন। সুতরাং এই দুটো জিনিসকে আশ্রয় করে আমরা বেঁচে আছি, অর্থাৎ জল থেকে এবং বায়ু থেকে আমাদের বেঁচে থাকার সমস্ত উপাদানগুলো আমরা পাই, অর্থাৎ এই দুটো জিনিস আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু একই সঙ্গে দেখা যায় সেই জল আবার আমাদের জন্য কখনো কখনো ক্ষতিকারক হয়ে যায় এবং কিংবা মরণও ডেকে নিয়ে আসতে পারে, এবং বায়ু থেকেও নানা রকমের
2: রোগ ছড়িয়ে
1: পড়ে, যা থেকে আবার শারীরিক নানা ধরনের অসুস্থতা হতে পারে। সেই হিসেবে জল এবং বায়ু দুটোকে আমরা একসঙ্গে আলোচনা না করে একটু আলাদা আলাদা ভাবে জল থেকে কি কি রোগ হতে পারে এবং তার জন্য কি কি প্রতিক্রিয়া বাকি ধরনের
2: হতে পারে বা প্রতিকার ব্যবস্থা কি
1: হতে পারে তার সম্বন্ধে একটু আলোচনা।
2: আচ্ছা, তাহলে ঠিকই আছে, এই প্রসঙ্গেই আমরা জল নিয়ে প্রথমে তাহলে আলোচনা করি, জলবাহিত রোগ নিয়ে,
1: তাই না? সেই দেখুন, জল জলাধারগুলো যখন খারাপ হয়ে যায় তখনই জলবাহিত রোগ আমাদেরকে আক্রমণ করে থাকে।
2: অর্থাৎ পানীয় জলের ব্যাপারে বিশেষ করে,
1: পানীয় জলগুলো নানাভাবে দূষিত হয়ে যেতে পারে এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে পরিলক্ষিত হয় গ্রামাঞ্চলে, কিংবা চা বাগানের যারা ভাই বোনরা আছেন তারা যে সমস্ত উৎস থেকে জল ব্যবহার করে থাকেন, এবং বিশেষ বিশেষ সময়ে কোনো কোনো সময়ে সেই জলাধারগুলো যখন জল কমে যায় তখন বেশিভাবে সেটা নোংরা হয়ে যায়। সেটা শীতকালেও হতে পারে, গ্রীষ্মকালেও হতে পারে, যদি জলের প্রাচুর্যতা কমে যায়। এবং গ্রামাঞ্চলে কিংবা কিছু কিছু জায়গায় জল থেকে একই উৎস থেকে যেমন খাওয়ার জল নেওয়া হয়ে থাকে সেই জলে আবার কাপড় কাচা, স্নান করা, গৃহপালিত পশুদের স্নান করানো, সেই ব্যবস্থাটা কিন্তু এখনো চলে যায়নি।
2: সুতরাং গ্রামাঞ্চলে
1: বেশিরভাগ পরিলক্ষিত হয়। এর মানে উল্টো দিকে শহরাঞ্চলে আমরা যেটা দূষিত জল নিষ্কাশন করে পরিশোধিত জল পেয়ে থাকি, সেক্ষেত্রেও আবার মাঝে মাঝে পরিলক্ষিত হয় যে দুটো পাইপ দিয়ে যখন জল যাচ্ছে একই সাথে, তখন যদি কোনো ব্যবস্থার অব্যবস্থার ফলে সেই দুটোর মধ্যে যদি কোনো মিলন ঘটে থাকে বা কোন রকমের ইনফেকশন মিশ্রণ হয়ে যায়, ছড়িয়ে যায়, তখন জলবাহিত রোগগুলো গ্রামাঞ্চলে হয়ে থাকে, সেগুলি শহরাঞ্চলেও পরিলক্ষিত হয়।
2: তবে গ্রামাঞ্চলের পর্যায়ে ডাক্তারবাবু, আমরা যখন চা বাগানের যেটা অনুষ্ঠান দুটি পাতা একটি উড়ে আলোচনা করছি, চা বাগানে চলে আসছে গ্রামাঞ্চলে,
1: আমরা চা বাগানেই সীমাবদ্ধ থাকবো। সুতরাং গ্রামাঞ্চলে বা চা বাগানে যে সমস্ত জলবাহিত রোগ বেশি পরিলক্ষিত হয় তার মধ্যে হচ্ছে গিয়ে প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি জন্ডিস রোগ। কারণ জন্ডিসের যে ভাইরাস যেটা এসে থাকে সেটা জল
2: সম্পূর্ণভাবে
1: ইনফেক্টেড, দূষিত জল থেকেই এসে থাকে এবং সেটা সম্পূর্ণভাবে জলের উপর নির্ভর করে থাকে। তারপর যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে কি কলেরা। কলেরাটা জলবাহিত রোগ, দূষিত রোগীর থেকে নির্গত মূত্র কিংবা মল যদি জলের সঙ্গে মিশে যায় এবং সে জল যখন ভালো সুস্থ লোক পান করে থাকেন তখন তিনি অসুস্থ হয়ে যাবেন। এবং আগের দিনে তো এইভাবেই গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, যেটাকে আমরা মহামারী বলে থাকতাম।
2: কিন্তু এখন দেখুন আমরা মানে সতর্কতা আমরা নিচ্ছি বা বিভিন্ন ভাবে আমরা বলছি বারবার বিভিন্ন মাধ্যমে যে জল পরিশোধন করে খাওয়ার ব্যাপারটা, অজ্ঞতার কারণে চা বাগান অঞ্চলে, অজ্ঞতার কারণে বা গ্রামাঞ্চলে
1: এখনো কিছুটা রয়ে গেছে, যার জন্য যদিও মহামারী হিসাবে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে না কিন্তু রোগটা পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে
2: বেশি এইসব অঞ্চলে,
1: এই সব অঞ্চলেই হচ্ছে। তারপরেই যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ধরুন আন্ত্রিক রোগ, যেটা আমরা আন্ত্রিক বলে থাকি বা ডাক্তারি পরিভাষায় যেটাকে গ্যাস্ট্রোএন্টারাইটিস রোগ বলে থাকে, সেই রোগের প্রাদুর্ভাব খুব বেশি হয়ে থাকে গ্রামাঞ্চলে, টি গার্ডেনে। তারপর হচ্ছে গিয়ে নানা ধরনের কৃমিজনিত রোগ, নানা রকমের কৃমির প্রাদুর্ভাব, সে সমস্ত রোগের দ্বারা অনেক বাচ্চারাই বিশেষ করে আক্রান্ত হয়ে থাকে এবং তা থেকে নানা ধরনের বড় রকমের রোগ অনেক সময় হয়ে যেতে পারে।
2: তো একটু আমরা জলবায়ুবাহিত রোগের ব্যাপারে আলোচনা করছি, কিন্তু একটু যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার ব্যাপারে বলেন যে চা বাগান অঞ্চলে কিভাবে ছেলেমেয়েগুলো বাচ্চাগুলোকে কিভাবে যত্ন নিতে হবে যদি একটু আলোচনা করেন।
1: হ্যাঁ, বাচ্চাদের সাধারণত জলবাহিত রোগ থেকে বাঁচিয়ে রাখতে গেলে পরিশোধিত জল পানের দিকে খুব দৃষ্টি দিতে হয়।

0: কারণ পরিশোধিত জল শুধু যে পেট খারাপ বা পেটের রোগ ঘটিয়ে থাকে তা নয়, তা থেকে আরো অনেক ধরনের চর্মরোগ বা আরো কিছু ধরুন বিভিন্ন রকমের রোগ ছড়িয়ে যেতে পারে। সুতরাং সর্বাবস্থায় যেন বাচ্চাদের পরিশোধিত জল পান করানো হয়, এবং অতি ছোট অবস্থায় যেমন জন্মের পর থেকে 6 মাস বা 9 মাস পর্যন্ত মাতৃদুগ্ধই যেন তাদেরকে বেশি করে দেওয়া হয়ে থাকে, এবং তাদের ক্ষেত্রে যে সমস্ত জল ব্যবহার করা করা হয়ে যা থাকবে, কারণ শুধু তো মায়ের দুধই যথেষ্ট হবে না, সুতরাং সেক্ষেত্রে যেন অবশ্যই পরিশুদ্ধ জল যেটা ফিল্টার করে, এবং শুধু ফিল্টার নয়, কারণ শুধু ফিল্টার করলে সেটা কিন্তু বিশুদ্ধ হয় না, কারণ ফিল্টার জলটাকে আবার গরম করতে হবে, তখনই যে সমস্ত ভাইরাস বা সিস্ট যেগুলি থাকে সেগুলিকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। অন্যথা এই ছোট ছোট বাচ্চাগুলো যেগুলি বিশুদ্ধ জল না যদি না খেয়ে থাকে, তবে তাদের শরীরে যে সংক্রমণটা হয়ে থাকে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যাবে, এবং এমনকি সেটা বড় অবস্থাতেও হয়তো সেই ক্যারিয়ার স্টেজ অর্থাৎ যেটা অনেকদিন থেকে যায় ভালো হয় না সেই স্টেজে ওরা থেকে যেতে পারে, এবং তার থেকে এরাই কিন্তু এই সমস্ত রোগটার সংক্রমণ ক্রমান্বয়ে ঘটিয়ে থাকে, এবং যেটাই সবচেয়ে বিপজ্জনক হয়ে থাকে।
1: এছাড়াও তাদের যেমন চা বাগান অঞ্চলে ছেলে মেয়েদের বা ছোট্ট ছেলে মেয়েদের যেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন,
0: সেটা হচ্ছে গিয়ে জল বাহিত, তাছাড়া তাদের পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখা, যেমন পরিষ্কার করে রাখা, পরিষ্কার করে স্নান করানো, চামড়ার যত্ন রাখা,
1: ভালো
0: করে কেচে পরিষ্কার করে রাখা দরকার, মাটিতে ছেড়ে রাখা দেওয়া দরকার নয়, কারণ অনেক সময় বাচ্চারা তো বুঝতে পারে না, ওরা মাটি থেকে খাবার তুলে নিয়ে খায়, যা থেকে শুধু জলবাহিত নয় বায়ুবাহিত নয় কিন্তু মাটির সঙ্গে সংমিশ্রিত আরো কিছু কিছু রোগ তখন শরীরের মধ্যে ঢুকে গিয়ে ক্ষতি করতে পারে। সে থেকেই যে সমস্ত রোগ বলা হলো জন্ডিস বলুন, টাইফয়েড বলুন, সেই সমস্ত রোগ এইভাবেই কিন্তু ছড়িয়ে পড়ে, এবং এক থেকে অন্যের মধ্যে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে পারে,
1: অর্থাৎ সংক্রমণ ঘটে।
0: সুতরাং প্রাথমিক অবস্থায় খাবার দাবার সম্বন্ধে সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার, কারণ খাবার দাবার যদি ঠিক না থাকে তাহলে যে সমস্ত রোগ হয়ে থাকে এগুলি সাধারণত গ্রামাঞ্চলে কিংবা টি গার্ডেনে বেশি রূপে পরিলক্ষিত বীজাণু ছড়িয়ে আছে, সেগুলি বাচ্চার শরীরে চলে গেলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু এখানে দেখা গেছে যে বায়ুবাহিত যে সমস্ত রোগ সেগুলি হয়তো বেশিভাবে পরিলক্ষিত হয় না, কেননা গ্রামাঞ্চলে দূষণ যেটা সেটা অতিমাত্রায় নয়, কিন্তু জলবাহিত যে সমস্ত রোগ দেখা যায় এদের মাত্রা বেশি হয়ে থাকে।
1: একটু প্রসঙ্গে একটু পাল্টে নিয়ে যাচ্ছে যে এটার কারণটা কি গ্রামাঞ্চলে বা চা বাগান অঞ্চলে যেটা হয়, এটা কি শিক্ষার অভাব বলবেন বা
0: চেষ্টা করছেন বা সরকারের তরফ থেকে যথেষ্ট চেষ্টা চলছে,
1: অঞ্চলে যেসব চিকিৎসকরা রয়েছেন
0: তাদেরও চেষ্টা চলছে, কিন্তু সেগুলো যথেষ্ট নয়। যতক্ষণ না ধরুন ব্যক্তিগত শিক্ষা ইন্ডিভিজুয়াল এডুকেশন যেটা ব্যক্তিগত শিক্ষা যদি ছড়িয়ে দেওয়া না যায় তাহলে সেটা সে শিক্ষাটা তখন খুব ভালোভাবে গ্রহণ করা হয় না, কাজেই স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা যেটা সেটা খুব বেশি দরকার।
1: সেটা তো
0: এখন জলবাহিত রোগ সম্বন্ধে যে সমস্ত রোগ আমরা আলোচনা করলাম সে সমস্ত রোগের যেগুলি বিশেষভাবে পরিলক্ষিত হয় বিশেষ বিশেষ সময়ে তাদের লক্ষণগুলো যদি একটু আলোচনা করা যায় তাহলে হয়তো মন্দ হবে না। কাজেই প্রথমেই আমরা বলেছিলাম যে জন্ডিস রোগটা কিভাবে হয়, এবং আমরা বলেছি যে জন্ডিস রোগটা হয় থাকে এক ধরনের ভাইরাসের দ্বারা, এবং সেই ভাইরাসের সংক্রমণ হয় থাকে জলের মাধ্যমে। সেই ভাইরাসটা শরীরের মধ্যে প্রবেশ করার কিছুদিনের পর শরীরের মধ্যে ধরুন জ্বর, মাথা ব্যথা, বমি, খাওয়ার ইচ্ছা একদম নেই, এ সমস্ত হবে, এবং তারপর ধীরে ধীরে পেট ব্যথা শুরু হবে, এবং চোখের রং পেচ্ছাপের রংটা সম্পূর্ণ পাল্টে যাবে এবং হলুদ বর্ণ ধারণ করতে পারে। তা থেকে বুঝে নেওয়া দরকার যে বাচ্চারা বা বড় লোক যদি হয়ে থাকে তাদের জন্ডিস রোগ হয়েছে। সুতরাং এই সময়টাতে যদি সচেতন হয়ে যায় খুব তাড়াতাড়ি তাহলে তাকে ভালো করে তোলাটা খুব কষ্টসাধ্য হয় না, কারণ যদিও ধরুন জন্ডিস রোগে নানা রকমের সমস্যা বা নানা রকমের বিভেদ প্রকারভেদ আছে
1: এবং তাতে নানা রকম অনেক সময় হয়তো পেচ্ছাপটা হলো না হতে পারে,
0: না হতে পারে,
1: না হতে পারে।

0: উপসর্গগুলো আলাদা,
1: তো
0: উপসর্গগুলো আলাদা আলাদা ভাবে পরিলক্ষিত হয়ে থাকে। কাজে কাজেই যখনই দেখো দেখা যাচ্ছে কোন রোগের, রোগীর যে চোখ গুলো হলুদ হয়ে যাচ্ছে, পেচ্ছাপ হলুদ হয়ে যাচ্ছে, তখনই তাকে যেন সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কারণ জন্ডিস
1: রোগটা চিকিৎসকের পরামর্শ নিতে
0: হয়, কারণ জন্ডিস রোগটা সাধারণত দেখা যাচ্ছে যে ঝাড়ফুঁক এই সমস্ত জিনিস
1: গ্রামাঞ্চলে
0: যেটা হয় থাকে, সেই ঝাড়ফুঁকের দ্বারা কিন্তু সেটা ভালো হয় না। সেটা অনেক সময় এই ঝাড়ফুঁক করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যখন রোগীকে বাঁচানো আর সম্ভব হয় না,
1: মানে মারাত্মক আকার ধারণ করে।
0: কাজেই ঝাড়ফুঁকের দ্বারা সেই রোগটার উপর নির্ভর না করে,
1: গ্রামাঞ্চলেই বেশি দেখা যাচ্ছে
0: সেই, কাজেই ঝাড়ফুঁকের উপর শুধু নির্ভর না করে অবশ্যই যেন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
1: তো কি কি ধরনের, যেটা বললেন আবার যদি একটু বলেন যে জন্ডিস কি কি ধরনের হতে পারে?
0: তো জন্ডিস যেটা এখন বেশি ভাবে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে টাইপ এ, যেটা আমরা বলি টাইপ এ হেপাটাইটিস, হেপাটাইটিস এ ভাইরাস যেটা, সেটাই বেশি ভাবে দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে বা আমাদের এই এতদ অঞ্চলে। তাছাড়া হেপাটাইটিস বি সি ডি ই এ ধরনের আরো অনেক ধরনের হেপাটাইটিস আছে, যেগুলি অবশ্য এই বহুলাংশে মানে ইপিডেমিক বা মাস লোককে আক্রান্ত করে না। সুতরাং সেই অন্য যেগুলো ধরন আছে সেগুলির দিকে বিশেষ দৃষ্টি না দিয়ে আমরা শুধু এই ধরনটাকে হেপাটাইটিস এ ভাইরাস যেটা থেকে আমরা মুক্তি পেতে পারি, কিন্তু ঝাড়ফুঁক বা অন্য কিছুতে যদি বিলম্ব হয়ে যায় মুক্তি নাও পেতে পারি। সুতরাং এটা সম্বন্ধে যথেষ্ট সচেতন হওয়া দরকার এবং এটা হলেই ডাক্তারের
1: পরামর্শ নিতে হবে
0: উচিত।
1: আচ্ছা, তার মানে যেটা প্রতিকার ব্যবস্থা হলো জল, সর্বাবস্থায় জল,
0: সর্বাবস্থায় যেন জলটা বিশুদ্ধ পান করা
1: হয়ে থাকে। জন্ডিস নিয়ে একটু মানে বিস্তৃত আলোচনা করা তো ডাক্তারবাবু আমাদের পক্ষে সম্ভব নয় সীমিত সময়ে।
0: প্রাথমিক যেটা দরকার, যেটা সম্বন্ধে সচেতনতা দরকার, সেটা সম্বন্ধে বলা গেল। সংক্রামিত হয়ে যায় এবং সেখানে রোগীর পেট ব্যথা হয়, জ্বর হয়, প্রচন্ড জ্বর হয়, মাথা ব্যথা হয় এবং জ্বরটা কিছুতেই কমানো যায় না। সেই জ্বর, সেই এই রকমের যদি জ্বর দেখা যায় অবশ্য এই ক্ষেত্রে আরো যে কিছু কিছু জ্বর যেগুলি গ্রামাঞ্চলে দেখা যায়, যেমন ধরুন সাধারণ ফ্লু হলেও জ্বর হতে পারে এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ইনফ্লুয়েঞ্জা, তারপরে ম্যালেরিয়া, সেই সমস্ত থেকে এই জ্বরটা কিন্তু একটু আলাদা। সুতরাং এই ধরনের জ্বরগ্রস্ত রোগীকে যদি আমরা ফ্লু হয়েছে বলে বা অন্য কিছু হয়েছে, ম্যালেরিয়া হয়েছে বলে যদি আমরা অবহেলা করে থাকি তাহলে কিন্তু বিপদ হতে পারে। কারণ টাইফয়েড রোগী সাধারণত সুচিকিৎসা না হলে রোগীকে বাঁচানো মুশকিল, এবং সেক্ষেত্রে দুটো জিনিস খুব মনে রাখতে হবে। একটা হচ্ছে অবিরাম জ্বর, যদি কোনো রোগীর অবিরাম জ্বর হতে থাকে কিছুতেই সেটা কমছে না, এবং তার সঙ্গে যদি ডেলিরিয়াম হয়ে যায়, অনেক সময় আবুল তাবুল বকা, পেট ব্যথা, অনেক সময় পেট খারাপও হয়ে থাকে,
1: যেটা আমরা প্রলাপ বকা
0: প্রলাপ বলে থাকি, এবং তার সঙ্গে পেট খারাপ হতে পারে, এই ধরনের রোগীকে অবশ্যই যেন আলাদা করে আইসোলেট, আলাদা করে চিন্তা করা হয় এবং তখনই যেন ডাক্তারের পরামর্শ নেওয়া হয়।
1: আচ্ছা, আর আরেকটা কথা, যে চা বাগান অঞ্চলে বা গ্রামাঞ্চলে আজকাল শহরাঞ্চলে ম্যালেরিয়া কিন্তু
0: খুব হচ্ছে
1: দেখা যায়, সে কি ব্যবস্থা নেবেন তারা?
0: ম্যালেরিয়া তো দেখুন সাধারণত হয়ে যায় মশার কামড়ে, হ্যাঁ মশার কামড়েই হয়ে থাকে, কাজে উৎস হচ্ছে মশা, যেভাবেই হোক মশাকে আটকাতে হবে, মশাকে আটকাতে না পারলে ম্যালেরিয়া আটকানো যাবে না। সুতরাং জল আধারগুলো, যে সমস্ত জল আধারে মশা ডিম পাড়ে, বাচ্চা হয় এবং তা থেকেই সংক্রমণ হয় ম্যালেরিয়া রোগ, সাজেই সেই জলাধার গুলোকে যেন বিশুদ্ধ রাখা হয়, কোথাও যেন অতিরিক্ত জল জমে না থাকে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। এবং তাছাড়া যেগুলি সচরাচর বলা হয়ে থাকে, মশারি ব্যবহার করুন, পরিষ্কার করে রাখুন, ডিডিটি ছড়িয়ে দিন, সেগুলি তো মানতেই হবে, সেটা শহরেই হোক, গ্রামেই হোক, যেখানেই হোক,
1: যেখানেই হোক, মানে সেটা প্রধানত জলবাহিত হচ্ছে, এটা সেটাকে ম্যালেরিয়া কি আমরা মশার জন্য জানলাম। তো এই নিয়ে জলের ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলো, এবারে আমরা যদি বায়ুর নিয়ে যে রোগের কথা আমরা আজকে বলবো বলেছিলাম সেটাতে চলে আসছি আমরা,
0: বায়ুঘটিত যে সমস্ত রোগ হয়ে থাকে, সাধারণত বায়ুঘটিত যে সমস্ত রোগ হয়ে থাকে সেগুলি হয়ে থাকে দূষিত বাতাস থেকে, বা আমরা যেটাকে এয়ার পলিউশন বলে থাকি। এবং পলিউটেড এয়ার যদি বেশিরভাগ থাকে তাহলে সেই বাতাসে
1: দূষণযুক্ত
0: যেটা বাতাসে যদি বেশিক্ষণ থাকা যায় বা যারা থাকেন সেখানেই ভাইরাসই বলুন, ব্যাকটেরিয়া বলুন, বা যে সমস্ত বীজাণু বলুন, সেগুলির আশ্রয় বেশি থাকে এবং তার ফলে কি হয়, সেই ভাইরাস ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলা খুব সহজে হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে শুধু তো বাতাস দূষিত

0: ফলে
1: হয়,
0: ফলে না,
1: হ্যাঁ হ্যাঁ
0: তার সঙ্গে অনেক সময় ধরুন কিছু স্বভাবজনিত রোগ যেমন
1: হ্যাঁ
0: ধূমপান
1: ধূমপান
0: সেগুলিও থাকে। সুতরাং এই দুটো পলিউশনে এমনিতেই তো ফুসফুসের অবস্থা খারাপ থাকে,
1: খারাপ থাকে,
0: এবং তার সঙ্গে যদি দূষিত আবহাওয়ায় বেশিক্ষণ বাস করা যায় তাহলে সংক্রমণটা খুব বেশি হয়ে থাকে,
1: তাড়াতাড়ি হয়ে যায়,
0: খুব হয়ে। সেই হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে শহরে সেই এয়ার পলিউশন বা সংক্রমণের মাত্রা, বায়ু দূষণ জনিত যে সমস্ত রোগ গ্রামাঞ্চলে কিছুটা হলে কম, কিন্তু এটা আবার ধরুন সব নয়। কারণ দেখা যাচ্ছে একজন রোগী যদি কোন রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেই আবার স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা তখন যদি আসছে, তখন যদি আমরা এই যার যে বায়ুজ্যোতি জনিত যে রোগটা হয়েছে হয়েছে সেটা কিভাবে সংক্রমণ করে সে সম্বন্ধে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে সেই রোগীর থেকে সমস্ত জায়গায় সেই রোগটা ছড়িয়ে পড়তে পারে। যেমন আজকাল যে বিষয়ে খুব বেশি সচেতনতা চলছে সেটা হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষা, সেটা বায়ু গঠিত রোগ। অর্থাৎ একজন টিবি রোগী উনি যদি কাশেন এবং ওনার কাশিতে যদি বীজাণু থাকে তাহলে সেটা বাতাসে ছড়িয়ে থাকে, এবং সেই বাতাস দূষিত বাতাস যখন সুস্থ লোকটা গ্রহণ করবেন তখন তিনি অসুস্থ হয়ে যাবেন। কাজেই একজন রোগী যিনি যথেষ্ট কাশছেন এবং উনি যদি 3 সপ্তাহ তার বেশি কাশিজনিত রোগে ভুগেন তাহলে অবশ্যই ওনার যক্ষা রোগ বা টিউবারকুলোসিস রোগ হতে পারে, এবং উনি যদি সচেতন না থাকেন যে আমি সেই রোগটা ছড়িয়ে দিতে পারি তাহলে অন্য যারা আছে ওনার পারিপার্শ্বে তাদের গায়ে এই রোগটা ছড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক। সুতরাং এই বায়ুজনিত দূষিত রোগটা ছড়িয়ে পড়ার জন্য শুধু দূষিত বায়ু যথেষ্ট নয়, স্বাস্থ্য সচেতনতাও যথেষ্ট বেশি,
1: মানে একজনকে সাবধান হতে হবে,
0: সাবধান হওয়া দরকার। মানে যিনি কাশছেন
1: খুশখুশ কাশি দীর্ঘদিন থাকলে একটু একটু জ্বর থাকলে
0: ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার, না হলে ওনার যদি সেই টিউবারকুলোসিস বা যক্ষা রোগ হয় থাকে তাহলে উনি ছড়িয়ে দিচ্ছেন সমস্ত সমাজে, এবং আজকাল এই রোগটাই এই কারণেই বেশিভাবে পরিলক্ষিত হচ্ছে। এবং ধরুন চিকিৎসা করলেও যদি ঠিক মতো চিকিৎসা করা না হয় তাহলে সেই বীজাণুটা আবার রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং যার ফলে উনি তখন কিছু রেজিস্ট্যান্ট বা চিকিৎসা প্রতিরোধে যে সমস্ত রোগ সেই রোগটা উনি ছড়িয়ে দিতে বাধ্য হচ্ছে। সুতরাং স্বাস্থ্য সচেতনতা ব্যাপারটা সর্বাবস্থায় দরকার, সেটা বায়ু দূষিতই হোক বা জল দূষিতই হোক। কারণ দুটো কারণেই দুটো অবস্থাতেই এই রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি স্বাস্থ্য সচেতনতার অভাব বোধ হয় ছিল। সুতরাং এই বিষয়ে আমাদের যথেষ্ট সম্যক জ্ঞান লাভ করতে হবে, এবং তার জন্য আমরা আগেই বলেছি যে নানা ধরনের এনজিও আছেন বা সেখানকার ডাক্তাররা আছেন, উনারা সে সম্বন্ধে সেখানকার লোকদেরকে সচেতন করবে।
1: মানে কি ধরনের, মানে কি কি ধরনের রোগ হতে পারে বায়ু দূষণ থেকে?
0: হ্যাঁ, এটা হলো একটা নির্দিষ্ট রোগ সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করলাম, একটু বিশদভাবে করলাম, কারণ এই রোগটা এখন খুব বেশি ভাবে দেখা যায়। অন্য যে সমস্ত রোগ বেশি হতে পারে সেটা শহরেই হোক গ্রামেই হোক টিকাডনি হোক যেখানেই হোক, সেগুলি হচ্ছে ধরুন নিউমোনিয়া, নিউমোনিয়া রোগ যেটা বাতাসে বীজাণুটা থাকে ছড়িয়ে যায়, তারপর ব্রঙ্কাইটিস রোগ এটা বেশি হয় যারা ধূমপান করে থাকেন, তারপর ব্রঙ্কো নিউমোনিয়া শ্বাসকষ্ট জনিত রোগ, তারপর ধরুন লাং অ্যাবসেস হতে পারে, ব্রঙ্কিয়াক্টিসিস হতে পারে, ডাক্তারি পরিভাষায় আর অনেকগুলো লাংসের রোগ হতে পারে,
1: যেটা সাইনাসও আমরা বলি,
0: সাইনাসের সঙ্গে ওদের একটা সম্পর্ক থাকে। তবে যেটা সম্বন্ধে খুব বেশি সচেতন হওয়া দরকার সেটা হচ্ছে ক্যান্সার রোগ বা কর্কট রোগ, মানে লাং ক্যান্সার। কারণ লাং ক্যান্সারের সঙ্গে বায়ু দূষণ, বায়ু দূষণের একটা যথেষ্ট সম্পর্ক আছে, এবং সেটা অবশ্যই দেখা যাচ্ছে যে সমস্ত ডেভেলপিং কান্ট্রিজে অর্থাৎ উন্নতশীল দেশে বায়ু দূষণটা খুবই বেশি, এবং সেখানে বায়ুতে নানা ধরনের দূষিত জিনিস ছড়িয়ে আছে, এবং সেই জিনিসগুলো কার্বন বলুন কার্বন মনোক্সাইডই বলুন সেই সমস্ত জিনিসগুলো যখন আমাদের ফুসফুসে যাচ্ছে, এবং সেটা আজকাল কিন্তু গ্রামাঞ্চলে বা টি গার্ডেনে খুব বেশি পরিলক্ষিত হয়, কারণ টি গার্ডেনে যেগুলো চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। সুতরাং এই যে বিশুদ্ধকরণ যেটা বাতাসের বা বায়ুর সেটা কিন্তু সব জায়গায় চলছে, সেটা শহরেই বলুন গ্রামেই বলুন, এবং সেই দূষণের ফলে নানা ধরনের রোগ যেগুলো আমরা বললাম বিশেষ করে ক্যান্সার রোগ সেটাও কিন্তু হচ্ছে। সুতরাং এই বিষয়েও স্বাস্থ্য সচেতনতা দরকার, অর্থাৎ বায়ু দূষণ যাতে যথেষ্ট না হয়, তার জন্য হয়তো সরকার অনেক ব্যবস্থা নিয়েছেন। আমাদেরও কিছু দরকার, যেমন গাছ কাটা চলবে না, বিশুদ্ধ বাতাসের জন্য যতদূর সম্ভব গাছ লাগানো চলবে, এদিকেও আমাদের যদি একটু দৃষ্টি দেওয়া যায় তাহলে হয়তো আমরা এই সমস্ত রোগের হাত থেকে নিষ্কৃতি পেতে পারি।
1: তো ধন্যবাদ ডাক্তারবাবু।

0: সীমিত সময় আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না, তবু যতটা আমরা আলোচনা করলাম নিশ্চয়ই সেভাবে যদি সতর্ক থাকেন
1: তাহলে
0: কিছুটা হয়তো এই রোগ থেকে রক্ষা
2: পাওয়া যায়। শ্রমিক ভাই বোনেরা, আসলে এতক্ষণ আপনারা শুনলেন জল এবং বায়ুবাহিত বিভিন্ন রোগ, এ নিয়ে কিছু আলোচনা আলোচনা করেছেন ডাক্তার অপূর্ব নাথ। শ্রোতা বন্ধুরা, আমাদের আসরে রয়েছে ডলু গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কালীনগর চা বাগান অঞ্চলের বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান।

চাষ্রমিক ভাই বোনেরা, আসলে এতক্ষণ আপনারা শুনলেন ডলু গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কালীনগর চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন বিশ্বেশ্বর ভৌমিক, অপরাজিতা ভৌমিক, পূজা ভৌমিক, মঞ্জুলা ভৌমিক ও দলতী মুন্ডা। চা শ্রমিক ভাই বোনেরা, আমাদের হাতে আর সময় নেই, তো আসর থেকে বিদায় নেবার আগে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা।

0: CKYC ID.
1: CKYC মানে?
0: ব্যাংক তোমার KYC রেকর্ড গুলো CKYC রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট CKYC ID, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় KYC আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
2: বাহ, RBI এ কথা বলে।
0: KYC নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
3: আপনার চা EMI বাড়ি ভাড়া কিভাবে যে ম্যানেজ করব?
1: একটা উপায় আছে, ভালো টাকা পাবে।
3: কি উপায়?
4: নিজের ব্যাংক ডিটেইলস দাও, কয়েকজন টাকা পাঠাবে। সেটা তাদের বলা।
5: আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, বর্ষাকাল চলছে আর এ সময়ে কিন্তু আমার যেসব বন্ধুরা মাছের চাষ করছেন তাদের মাছের চাষ নিয়ে নানা ধরনের সমস্যা হতে পারে, বা মাছের পুকুরের যত্ন কিভাবে করবেন সেটাও অনেকের কাছে একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াতে পারে। কারণ এ সময়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জল বেড়ে পুকুরের মাছ সব বেরিয়ে যাচ্ছে। তো সেসব ক্ষেত্রে কি করণীয়, বা মাছের যত্ন বা মাছ পুকুরের যত্ন আপনারা কিভাবে করবেন, সেসব নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। তো অনুষ্ঠানে এখন শুনবেন বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন, এ নিয়ে বিকাশ কান্তি নাথের সঙ্গে আলোচনা।
1: মৎস্য চাষী ভাই ও বোনেরা, আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন। এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন আধিকারিক বিকাশ কান্তি নাথ। আমরা আজকের আলোচনায় আমরা এই সময় অর্থাৎ বর্ষাকালে কী কী ধরনের মাছের চাষ হয় এবং কীভাবে মাছের চাষ করা যায়, করণীয় কাজ কী কী, এবং এই সময়ে মাছ পুকুরে কী কী যত্ন নেওয়া যায়, এ নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথমেই জানতে চেয়েছি যে বর্ষাকালে কী কী ধরনের মাছের চাষ করা উচিত আমাদের এই অঞ্চলের মৎস্যচাষী ভাইদের?
2: এই বর্ষার সময় মাছ চাষের করণীয় অনেক কাজ আছে, তবে চাষিদের প্রয়োজনে বিভিন্ন রকমের কাজ, এক এক চাষি এক এক রকমের কাজ করেন। যেমন বর্ষার সময় পরিপক্ক পুরুষ ও স্ত্রী মাছকে ইঞ্জেকশন দিয়ে ডিম পাড়ানোর কাজ আছে, তারপর নিষিক্ত ডিম থেকে ডিম্পোনা উৎপাদন করা হয়, তারপর ডিম্পোনা থেকে এই এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের চারাপোনা উৎপাদন করার কাজ আছে, আর আছে সমস্ত বছরের যেটা করণীয় সেটা কাজ। কাজে অনেকগুলো কাজ আছে, তো কাজেই চাষির প্রয়োজন ভিত্তিক কাজ আলাদা আলাদা, সব চাষির কাজ এক সমান হয় না।
1: আমাদের এই অঞ্চলে বর্ষাকালে কি কি ধরনের মাছের চাষ কৃষক মানে মৎস্য চাষিরা করেন?
2: হ্যাঁ, বর্ষার সময় আমাদের এইদিকে যেমন ইন্ডিয়ান মেজর কার্প যেগুলো, রুই, কাতলা, মৃগেল, বাসিল বার কার্প, গাছ কার্প, কমন কার্প, ওইগুলো প্রজননের কাজ মেইন প্রধানত করা হয়। সাধারণত ওইগুলো মাছ নদীতে প্রজনন হয় বা নদীতে ডিম ছাড়ে, কাজে এই পুকুরের জলে তো নদীর স্রোতের পরিবেশটা নেই, সেই জন্য এখানে হরমোন ইঞ্জেকশন দিয়ে পুরুষ ও স্ত্রী দুই মাছকেই হরমোন ইঞ্জেকশন দিয়ে মাছের ডিম পড়ার কাজটা করা হয়। তো ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রথম হচ্ছে ম্যাচিওরড ফিশ হতে হবে, তিন বছর মাছের বয়স। যদি রুই মাছ সাধারণত দুই বছর পরে পরিপক্ক হয়ে যায়, তো রুই মাছ হলে দুই বছরের ওজনের মাছকে ইঞ্জেকশন দিয়ে কাজ করানো হয়, আর কাতলা মাছ সাধারণত পরিপক্ক হতে তিন বছর লাগে, তো তিন বছর বয়সের মাছকে করা হয়। মৃগেল মাছকে এক বছর, বা কমন কার্প যেগুলো এগুলোকে এক বছর মাছকে ইঞ্জেকশন দিয়ে করানো হয়। তো অনেক সময় দেখা গেছে যে ইমেচিওর ফিশ যেগুলো

0: পুরো পরিপক্ক হয় নাই, ওদের ইঞ্জেকশন দিয়ে মাছের পোনা উৎপাদন করা হয়। তো ওইটা মানে মাছের পোনার যেটা গুণমানটা উৎকৃষ্ট মানের হয় না, সেই জন্য উৎকৃষ্ট মানের পোনা উৎপাদন করতে হলে মাছের বয়সের দিকে দৃষ্টি দিতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে মাছকে যে ইঞ্জেকশন দেওয়া হয় ওইটা পিটুইটারি গ্ল্যান্ড, মাথা মাছের মাথায় ব্রেনের নিচে একটা গ্ল্যান্ড থাকে পিটুইটারি, সেই গ্ল্যান্ডকে বলে পিটুইটারি গ্ল্যান্ড। ওই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোন আছে ওইগুলো আমরা সেন্ট্রিফিউজ মেশিনে ওইগুলোকে সেন্ট্রিফিউজ করে ডিস্টিলড ওয়াটারের সাথে করে ওইটা দিয়ে ইঞ্জেকশনের ডোজটা তৈরি করা হয়। তো অনেক সময় দেখা গেছে পিটুইটারি গ্ল্যান্ড যে মাছ থেকে কালেকশন করা হলো সেটা হয়তো ম্যাচিওরড ফিস না, তো ওই সময় অনেক সময় চাষিবাইদের ভীষণ ক্ষতির সম্ভাবনা থাকে, বা হয়তো তাজা মাছ না, অনেক সময় পুরোনো মাছ থেকেও গ্ল্যান্ড কালেকশন করা হয়। তো ওই দিকে চাষিবাড়িতে দৃষ্টি দিতে হবে যে যাতে পরিপক্ক মাছ থেকে এবং তাজা মাছ থেকে গ্ল্যান্ডটা কালেকশন হয়, এই এই দুইটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তারপরে ডিম ভালো উৎপাদন পেতে গেলে ডিমের উৎপাদন ভালো হওয়ার জন্য ওই প্রজননক্ষম মাছকে দুই মাস আগে থেকে ওদের পরিচর্যা করতে হয়। যেমন ওদের বিঘা প্রতি পুকুরে 300 কেজি পুরুষ ও স্ত্রী মাছকে রাখতে হবে, এবং তাতে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট তিন রকমের খাবার দিতে হবে, তখন মাছের শারীরিক বৃদ্ধিটা ভালো হবে। এই এইভাবে করলে মাছ প্রজননের জন্য তৈরি হয়। তারপর প্রজননের ঠিক এক মাস বা 20 দিন আগে পুরুষ ও স্ত্রী মাছকে আলাদা আলাদা রাখতে হবে, পুরুষ মাছকে একটা পুকুরে স্ত্রী মাছকে আলাদা পুকুরে আলাদা রাখতে হবে, বা পুকুর যদি কম থাকে একই পুকুরের মধ্যে পার্টিশন দিয়ে একদিকে পুরুষ একদিকে স্ত্রী মাছ এইটা রাখতে হবে। আর এই সময় মাছকে চর্বিযুক্ত খাবার বন্ধ করে দিতে হবে, কারণ যদি চর্বিযুক্ত খাবার দেওয়া হয় তখন পেটে মধ্যে চর্বি জমবে, তখন ডিমগুলো নিষিক্ত হতে অনেক সমস্যার সৃষ্টি হয়, কাজে চর্বিযুক্ত খাবার পুরো বন্ধ করে দিতে হবে। এবং পুকুরের তলদেশে যাতে কোনো কাদা মাটি না থাকে, যাতে নিচ থেকে ওরা খাবারটা যাতে না পায়, মানে খাবারটা তখন কম করে দিতে হবে। আর এই সময় স্টকিং ডেন্সিটিটা বাড়িয়ে দিতে হবে, মানে আগে দেওয়া হয়েছিল বিঘা প্রতি 300 কেজি, এখন প্রজননের আগে বিঘা প্রতি 600 কেজি। তো স্টকিং ডেন্সিটি বেশি দেওয়ার কারণ হলো শরীরে যেগুলো চর্বি জমা আছে ওইগুলো সব বেরিয়ে যাবে, কাজে চর্বিমুক্ত হলে তখন প্রজননের সুবিধা হয়। এইগুলো ব্যবস্থা করতে হবে।
1: তো এই যে বললেন ব্রিডিং, মানে ডিমের জন্য ইঞ্জেকশন দিতে হয়, ইঞ্জেকশনটা কিভাবে দেবেন, মাছ তুলে নিতে হবে মাছ থেকে পুকুর থেকে?
0: আমি বলছি ইঞ্জেকশনের নিয়ম হলো যেমন একটা সেট, একটা স্ত্রী মাছের জন্য দুইটা পুরুষ মাছ লাগবে। অনেক চাষিবাইদের যেমন ওই যে যেগুলা হেচারি আছে বা বড় আকারের ওইগুলো তো সম্ভব হয় না, যারা নতুন করে ডিম তোলার কাজ নিয়েছেন ওরা হাপা ব্রিডিং করে। হাপাতে হাপা হলো ঠিক আমাদের ঘরে যেরকম মশারি ব্যবহার করি ঠিক মশারিটার মতো, নিচ দিকটা বন্ধ উপর দিক খোলা। তো ওই হাপাতে পুরুষ আর স্ত্রী মাছকে ইঞ্জেকশন দিয়ে ওই হাপাতে রাখতে হয়, একটা স্ত্রী মাছের জন্য দুইটা পুরুষ মাছের দরকার হয়। একটা সেটের কথা বলছি, একটা স্ত্রী মাছের জন্য দুইটা পুরুষ, তো একটা স্ত্রী মাছকে দুইটা ডোজ ইঞ্জেকশন দিতে হবে। প্রথম ডোজ যেটা সেটা ওর বডি ওয়েটের 2-3 mg আরে 1 kg বডি ওয়েটে ইঞ্জেকশনের ডোজটা দেওয়া হয় ফার্স্ট ইঞ্জেকশন, আর সেকেন্ড ইঞ্জেকশনটা দেওয়া হয় 6 ঘন্টা পর। তখন ওই ফার্স্ট যেটা ইঞ্জেকশন দেওয়া হলে ওইটা ডাবল ডোজ, প্রথমে যদি 2-3 mg পার কেজি বডি ওয়েটে দেওয়া হয় সেকেন্ড ডোজটা হবে 4-6 mg হিসাবে, সেকেন্ড ডোজ আফটার 6 আওয়ার 6 ঘন্টা পরে। আর সেকেন্ড ডোজ যখন স্ত্রী মাছকে দেওয়া হবে ওই সময় পুরুষ মাছকে একটা সিঙ্গল ডোজ দিতে হয়, ওইটা ওই 2-3 mg আরে এই পুরুষ মাছকে ইঞ্জেকশনটা দিতে হবে। পুরুষ মাছকে স্ত্রী মাছকে ইঞ্জেকশন দেওয়া হলো, পুরুষ মাছকে ইঞ্জেকশন দেওয়া হলো, দিয়ে ওদের প্রজনন হাপাতে রাখা হলো। এখন প্রজনন হাপার মাপ আছে, তো মাপটা হলো যদি 4 কেজি ওজনের মাছকে ইঞ্জেকশন দেওয়া হয় তো প্রজনন হাপার মাপটা হবে দৈর্ঘ্যে 12 ফুট, প্রস্থে 6 ফুট আর উচ্চতায় 6 ফুট। এটা হলো 4 কেজি মাছের ওজনের জন্য হাপাটা। আর 4 কেজি 1.5-4 কেজি যদি হয় তখন হবে দৈর্ঘ্য 8 ফুট, প্রস্থে 4 ফুট আর উচ্চতায় 3 ফুট। আর যদি 1.5 কেজি থেকেও কম হয় তখন 6 ফুট 3 ফুট 3 ফুট। এই হলো প্রজনন হাপার মাপ। এই মাপের মধ্যে ইঞ্জেকশন দিয়ে পুরুষ স্ত্রী মাছকে রাখা হলো। ওইটা রাখার পর 8 থেকে 10 ঘন্টা পর।

0: তখন মাছের পুরো ডিমটা ছেড়ে দেবে, স্ত্রী মাছ ডিম ছেড়ে দেবে, পুরুষ মাছ ওর মিল্ট ওইটাও ছেড়ে দিবে। তখন 8 থেকে 10 ঘন্টা পরে পুরো ডিমটা নিষিক্ত হয়ে গেল, তখন ওই মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে, পুরুষ মাছ স্ত্রী মাছগুলোকে সরিয়ে ফেলতে হবে। তখন ডিমগুলো কালেকশন হলো, এই ডিমগুলো তখন হ্যাচিং হাপা, হ্যাচিং মানে ডিম থেকে ফেটে যেটা ডিম পোনা বেরোয় ওইটাকে বলে হ্যাচিং হাপা। তো ওই হ্যাচিং হাপাতে ট্রান্সফার করতে হবে। হ্যাচিং হাপার আবার মাপ আছে, হ্যাচিং হাপাতে দুইটা হাপা থাকে, যেমন ব্রিডিং হাপাতে একটা হাপা থাকে, আর হ্যাচিং হাপাতে দুইটা হাপা থাকে, বাইরের একটা হাপা আর ওইটার ভিতরে আরেকটা হাপা। তো বাইরের হাপাটা হবে মার্কিন কাপড়ের, আর ভিতরের যেটা হাপা হবে ওইটা হলো মশারি জালের। তো হ্যাচিং হাপার বাইরের হাপাটার মাপ হবে 6 ফুট বাই 3 ফুট বাই 3 ফুট, আর ভিতরের হাপাটার মাপ হবে 5 ফুট বাই 2.5 ফুট বাই 2.5 ফুট। এই দুইটা হাপার এই ভিতরের হাপাতে ডিমগুলো ছাড়ানো হলো, তারপর থেকে দেখা গেল যে ডিম থেকে যখন ডিমপোনা বেরোবে তখন এই ডিমপোনাগুলো ওই মশারি জালের যেটা ভিতরের যেটা হাপা ওই দিক দিয়ে বেরিয়ে গিয়ে ওইটা বাইরের হাপাতে চলে আসবে, আর এখানে ভিতরে পড়ে থাকবে শুধু ডিমের খোসাগুলো, খোলস শেল। তখন ওই ভিতরের হাপাটা আগে সরিয়ে ফেলতে হবে, তখন ডিমের শেলগুলো বেরিয়ে গেল আর যেগুলো নতুন ডিমপোনা বেরোলো ওইগুলো বাইরের হাপাতে থাকবে। তো ওই ডিমপোনার জন্ম হলো। তো ওই ডিমপোনার যখন জন্মে হয় তখন ওরা ইয়ক, ওরা ওদের বুকে ইয়ক নিয়ে জন্মগ্রহণ করে। এই ইয়ক হচ্ছে ওদের খাদ্য, 3 দিন ওদের খাবার দিতে হয় না, 3 দিন ওই ইয়ক থেকেই খাবারটা চলবে ওদের শরীরে। এই 3 দিন পর ওই যেটা ডিমপোনা হবে ওইটার নাম হবে স্পন, এটার সাইজ হবে 15 মিলিমিটার 15 mm। এই স্পন জন্ম হলো ফার্স্ট, আর এই স্পনকে আতুর পুকুরে পালন করতে হয় 15 দিন, 15 ডেজ আতুর পুকুরে এটাকে পালন করতে হয়। এখানে 15 দিন পালন করলে ওইটার তখন সাইজটা হয়ে যাবে 40 mm 40 mm, তখন ওইটাকে বলে একটু অ্যাডভান্স স্টেজ মানে ফ্রাই, 40 mm। তো 40 mm যেটা পোনা যেটা হলো ওইটা রিয়ারিং ট্যাঙ্ক, এই রিয়ারিং ট্যাঙ্কে 1 থেকে 2 মাসের মধ্যে ওদের চাষ করা হয়। তো 1 থেকে 2 মাস পরে ওদের সাইজটা আরও বড় হবে, তখন 40 mm থেকে ওইটা হয়ে যাবে 150 mm, তখন ওইটার সাইজ হবে ফিঙ্গারলিং, আর ওই ফিঙ্গারলিংকে বড় মাছের পুকুরে 10 মাসের চাষ করা হয়। এই হলো বিভিন্ন স্টেজ,
1: মানে তাহলে এই যে বিভিন্ন স্টেজ বললেন, এই স্টেজটা মানে একজন যদি বাণিজ্যিকভাবে কেউ মৎস্য চাষ করেন বা আমাদের অঞ্চলে অনেকেই করেন, তো এরা মানে পৃথক পৃথক এগুলো সব পুকুর রাখতে হবে?
0: হ্যাঁ, পুকুর পৃথক পৃথক, পুকুরের প্রস্তুতি আবার আলাদা। যেমন 15 দিনের যেটা করবে ওইটাকে বলবে আতুর পুকুর, এটার মাপ হবে ধরুন 200 থেকে 400 বর্গমিটার, ছোট আকারের পুকুর, গভীরতা 1 থেকে 1.5 মিটার। আর যেগুলা এরপরের পুকুরের যেটা মানে রিয়ারিং ট্যাঙ্ক যেটা বলছি সেটা হবে 400 থেকে 600 বর্গমিটার, আর গভীরতা ম্যাক্সিমাম 1.5 মিটার। এই এই দুইটা পুকুর আলাদা আলাদা, এই দুইটা পুকুরের প্রস্তুতি আবার আলাদা। প্রস্তুতিটা আমি আচ্ছা তবুও বলছি, যেমন আতুর পুকুর, আতুর পুকুরের যেটা প্রস্তুতি সেটাতে প্রথমে ইসে করতে হবে ওই 300 কেজি ওই মহুয়া ওয়াল কেক দিতে হবে। এই মহুয়া ওয়াল কেক দিলে পুকুরের জলের যত অবাঞ্ছিত পোকামাকড় ওইগুলো সব মরে যাবে। তারপরে এইটা মহুয়া ওয়াল কেক দেওয়ার 4 দিন পরে ওইখানে দিতে হবে যে গোবর দিতে হবে 400 কেজি পার বিঘা, এই হারে দিতে হবে। গোবর দেওয়ার 7 দিন পরে চুন দিতে হবে 220 থেকে 230 কেজি পার বিঘা। তারপরে ওইখানে যদি পোকা বা আগাছা থাকে ওইগুলো সব সরিয়ে ফেলতে হবে। তারপরে এখানে ওই ছোটো যেটা স্পন যেটা বললাম ওইখানে স্টক করা যেতে পারে। তো স্পন স্টকিংয়ের রেট হলো 1 বিঘা মাপের যদি পুকুর হয় তখন 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ পর্যন্ত মজুদ করা যায়, 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ। আর ওদের এই 15 দিনে খাবার দিতে হবে, প্রথম 5 দিনে একটা ডোজ আছে, এরপরের 5 দিনে একটু হাইয়ার ডোজ, তারপরে 5 দিন, এই 5 5 3টা 5 মানে 3টা হিসাবে দিতে হয়। তো প্রথম 5 দিনে দিতে হবে ডেইলি 400 গ্রাম করে, তখন সব সাইজ ছোটো থাকে। তারপরে দ্বিতীয় 5 দিনে দিতে হবে 600 গ্রাম, আর তৃতীয় 5 দিনে 800 গ্রাম,
1: মানে বিঘা প্রতি।
0: হ্যাঁ, বিঘা প্রতি,
1: এটা বিঘা প্রতি হিসাব বলছি।
0: হ্যাঁ, বিঘা প্রতি। তো ওই হলো 15 দিনে খাবার দেওয়া হলো, 15 দিন থেকে ওইগুলো সাইজটা যখন একটু বড় হবে তখন ওইটাকে বলবে ফ্রাই, আর ফ্রাইটাকে এনে ওই রিয়ারিং ট্যাঙ্কে দিতে হবে। রিয়ারিংটা একটু বড় মাপের হয় যেটা 400 থেকে 600 বর্গমিটার।

0: মিটার, আর গভীরতা 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হবে। তো রিয়ারিং ট্যাঙ্কের প্রস্তুতি একইভাবে, ওইখানে গোবর বিঘা প্রতি 600 কেজি দিতে হবে, আর চুন বিঘা প্রতি 40 কেজি দিতে হবে। আর এইখানে ফিডটা যেটা দেওয়া হবে সেটা 70% রাইস ব্রেন, 20% মাস্টার্ড অয়েল,
1: তুষের রাইস ব্রেন, যে তুষের,
0: হ্যাঁ হ্যাঁ
1: তুষ,
0: হ্যাঁ হ্যাঁ
1: ধানের তুষ,
0: হ্যাঁ, আর 10% ড্রাই ফিশ, আর মিনারেল আর ভিটামিনস, এগুলো দিলে তখন রিয়ারিং ট্যাঙ্কের প্রিপারেশনটা হয়ে গেল। তো রিয়ারিং ট্যাঙ্ক থেকে যেটা পোনা যেটা হবে 150 mm, ধরো 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, ওইটা ওই স্টকিং ট্যাঙ্ক যেটা আমরা 10 মাসের পুকুরে চাষ করা হয় ওইখানে দেওয়া হয়। এইটা হচ্ছে বর্ষার সময় মানে প্রজননের কাজ। আর এছাড়া অনেক চাষিরা তো ওইগুলা প্রজননের রিস্কে যায় না, তারা সমস্ত বছর যেভাবে করে ওইভাবেই করে।
1: তো এই যে বললেন এই যে প্রজনন বা এটা সব ধরনের মাছের ক্ষেত্রেই এটা মানে করতে পারেন একজন মৎস্য চাষী, মানে যেমন রুই, কাতলা, মৃগেল,
0: সিলভার কার্প, গ্রাস কার্প,
1: কমন কার্প, এগুলো সব, এগুলো সবগুলো এই ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে হয়। আচ্ছা, তো আমাদের এখানে মাছের মানে বৃদ্ধির ইয়েটা কোন সময়টা, মানে শারীরিক বৃদ্ধিটা কোন সময় হয়?
0: এপ্রিল থেকে শুরু হয়।
1: এপ্রিল থেকে
0: যখন গরম পড়ে, যখন শীত শেষ হয়ে গেলে, শীতের সময় তো মাছের জলের টেম্পারেচার কম থাকে, মাছের গ্রোথ হয় না। তো বৃদ্ধি হয় যখন ঠান্ডা শেষ হয়ে গরমটা শুরু হয়, তখন তো মাছের বৃদ্ধিটা শুরু হয়। তো এখনো মাছের বৃদ্ধির সময়, ভালো সময় এইখানে করা যায়। আরেকটা জিনিস হচ্ছে এই যে মাছের যেটা একটা ক্লোজ সিজন, এটা সমস্ত ইন্ডিয়াতে সেটা অবজার্ভ করা হয়। এটা 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত, এটা খুব মানে জরুরি কথা। এটা ওই যে ওই সময় যে একটা গর্ভবতী মহিলা মাছ, স্ত্রী মাছ, যেমন 1 কেজি ওজনের একটা গর্ভবতী মাছের ডিম তখন 1 থেকে 1.5 লাখ ডিম ছাড়ে। তো 1 থেকে 1.5 লাখ যখন ডিম ছাড়লো, তো ওইখান থেকে তো পোনা আনা হলে তো 1 লাখ পোনা উৎপাদন হয়। এই যে ওই সময় যদি গর্ভবতী মাছকে ধরা হয়, তখন ওইটা মানে আইনের বিরোধী। তো ওইসব ক্ষেত্রে ওই সময় গর্ভবতী মাছ বা যেগুলো পোনার জন্ম হলো ছোট ছোট, ওই সময় এই 1 এপ্রিল থেকে 15 জুলাই পর্যন্ত ক্লোজ সিজন অবজার্ভ করা, ওইগুলো মাছ তখন ধরা নিষিদ্ধ। অন্যথায় বিভিন্ন ফিশারি অ্যাক্ট মতে ওদের জরিমানার ব্যবস্থা আছে।
1: মানে সময় ডিম, মাছের ডিম হওয়ার সময়, সেই সময়তে মৎস্য চাষীরা এটা ধরবেন না, মাছ বাজারে বিক্রি করবেন না।
0: যেমন ঘোষিত মিল মহল যেগুলো আছে, যেমন বিল টিল আছে, যেমন সনবিল, আমরাও দেখেছি সনবিলে এইরকমের অনেক লিখেল হয়, বা বড় বড় বিলে যেগুলো ঘোষিত মিল মহল, ওইগুলোতে এগুলো গর্ভবতী মাছ আর ছোট ছোট জুভেনাইল ফিশগুলা এই সময়ে ধরার নিষিদ্ধ। ওই সময় পরে ধরলে কোনো অসুবিধা নেই, তখন মাছের তো ব্রিডিং হয়ে গেল বা ছোট ছোট পোনাগুলো আর একটু বড় হয়ে গেল, কাজে তখন এটা নিষিদ্ধ।
1: মৎস্য চাষিরা আছেন তো আমাদের অঞ্চলে বৃষ্টিপাত তো একটা হয়, এই সময় ভালো বৃষ্টিপাত হয়, জল যদি বেড়ে যায় যেখানে মৎস্য চাষ করেন, যেখানে মৎস্য পালন করেন, জল বেড়ে গেলে সমস্যা হতে পারে না?
0: জল বেড়ে গেলে সমস্যা, যেগুলা পুকুর বন্যাপ্রবণ এলাকায় আছে, যেমন ফ্ল্যাট এফেক্টেড এরিয়াতে যেগুলো পুকুর আছে, ওইগুলো চাষি ভাইদের খেয়াল রাখতে হবে যে বন্যা আসার আগে ওইগুলা একটু প্রোটেকশন, যাতে পাটটা যদি নিচু থাকে ওইগুলো জালের ভেড়া দিয়ে, যাতে ভিতরের মাছটা বাইরে না যায় আর বাইরের মাছটা যাতে ভিতরে না আসে, ওইটা ব্যবস্থা করতে হবে। আর ওই যদি দেখা যায় বন্যার জলে ডুবে যাওয়া সম্ভব না, তখন মাছগুলোকে বিক্রি করে।
1: এমনিতে যদি বেশি বৃষ্টিপাত হলে তো পুকুরের জলটা বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মাছের ক্ষতি হতে পারে কি
0: না? যদি পার যদি ঠিকমতো থাকে, পুকুরের যে 4টা এমব্যাংকমেন্ট পার আছে ওইগুলো যদি মজবুত থাকে, যদি পার যদি ভাঙ্গার সম্ভাবনা থাকে না, তখন কোনো অসুবিধা নেই। আর যদি অনেক সময় দেখা গেছে পারগুলো ভেঙে যায়, তো ভেঙে গেলে তো অসুবিধা, পুকুরের মাছগুলো সব বেরিয়ে যাবে বা বাইরে মাছগুলো ঢুকে যাবে। অনেক সময় মৎস্যভোগ মাছ আছে, বোয়াল মাছের পোনা, ওইগুলো যদি মাছ চাষের পুকুরে ঢুকে যায় তো হয়তো ক্ষতি হবে। বা ওই পুকুর থেকে যদি গ্রাস কার্প মাছ যদি ফ্লাডের সময় বেরিয়ে যায় আর ধান খেতে চলে যায়, তবে সব ধ্বংস করে দেবে, সব ধান গাছ খেয়ে ফেলবে গাছ।
1: আর এই সময়ে বর্ষাকালে মাছের কোন রোগ হওয়ার সম্ভাবনা কি থাকে?
0: হ্যাঁ, রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় কালো গুটি দেখা যায়, গিল যেটা মাছের ফুলকা আছে, ফুলকা রোগ দেখা যায়, অনেক সময় পচন রোগ দেখা যায়। তবে বর্ষার সময় হয়, তবে খুব কম মাত্রায় হয় এগুলো, এমন কোনো বড় কিছু না।
1: আচ্ছা, রোগ হলে ওরা মৎস্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে
0: করতে পারে
1: ওরা পরামর্শ পেয়ে দেবেন,
0: বা ট্রিটমেন্ট দিতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, বা কমন স্যালাইন ওয়াটার আছে, বা কপার সালফেট আছে, এগুলো 3% জলে এগুলো 5-10 মিনিট ড্রিপ ট্রিটমেন্ট।

দিলে ওগুলো ঠিক হয়ে যায়। আর দেখা গেছে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ইমেচুর ছোট ছোট মাছকে ইঞ্জেকশন দিয়ে ব্রিডিং করে, ওইগুলো আবার ফিশারি অ্যাক্টে ওদের শাস্তির ব্যবস্থা আছে, ওরা যাতে এরকম না করে। আর সেই জন্য ওই ফিশারি ডিপার্টমেন্ট থেকে যারা পোনার ব্যবসা করে ওদের লাইসেন্স নিতে হবে, ফিশারি ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স নিতে হবে। যারা পোনার ফেরি করে ওরও লাইসেন্স নিতে, ওদের বছরে 50 টাকা হিসাবে একটা ফিস নেওয়া হয়। আর যারা গ্রোয়ার, যারা পোনা থেকে বড় করে, ওরাও লাইসেন্স নিতে, ওদের সমস্ত বছরের

0: ওর লাইসেন্স নিতে ওদের বছরে 50 টাকা হিসাবে একটা ফিজ নেওয়া হয়, আর যারা গ্রোয়ার, যারা যে ওপনা থেকে বড় করে, ওরা লাইসেন্স নিতে ওদের সমস্ত বছরের ফিজ একটা আছে, ওইটা হলো 500 রুপিজ, এটা দিতে হয়। আর যারা হেচারিতে থেকে ডিমের ওপনার উৎপাদন করে, ডিম থেকে ডিম পোনাবে, এগুলো ওদের একটা ফিজ আছে, ওইগুলো 1000 টাকা করে নিতে হয়। তখন ডিপার্টমেন্ট ওইগুলো তদন্ত করে, যদি ঠিক মতো হচ্ছে তখন ওদের লাইসেন্স দেয়, আর না হলে লাইসেন্স দেয় না।
1: তো বিশেষ করে বর্ষাকালে যদি সংক্ষেপে বলেন, এটা করি আমরা শেষ করবো আজকাল, সময় আমাদের কম, পরিসরটা কম, বর্ষাকালে মানে পুকুরের যত্নটা কিভাবে নেবেন যদি সংক্ষেপে বলেন?
0: বর্ষাকালে পুকুরের যত্নটা এইভাবে নিতে হবে, যদি পুকুর জলে ডুবে যায় তখন ওইগুলো আগাছা টাগাছা সব পরিষ্কার করতে হবে। পুকুরে যদি কাদা বালি ঢুকে, যদি কাদা যদি ঢুকে, ওইগুলো সব পরিষ্কার করে আবার নতুন করে পুকুরকে সংস্কার,
1: যাতে বাইরের জল না ঢুকে,
0: তখন পাহাড়গুলো বর্ষার আগেই পাহাড়গুলো ভালো করে মজবুত করতে হবে। আর যদি কেউ মজবুত করেন না, তখন পুকুরে যাতে বাইরে মাছ ঢুকে না বা বেরিয়ে না যায়, তখন জাল দিয়ে ওইগুলো ফেন্সিং দিয়ে ওইটাকে আটকাতে হবে, ওই ব্যবস্থাটা করতে হবে।
1: মৎস্যচাষী বন্ধুরা, আমরা আজকের আসরে বর্ষাকালে মাছের চাষ এবং পুকুরের যত্ন, এ নিয়ে আমরা অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন আধিকারিক বিকাশকান্তি নাথের সঙ্গে আলোচনা করলাম, অনেক কিছু জানলাম। আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। এ সময়ে আপনাদের করণীয় কী কী কাজ রয়েছে এবং পুকুরের যত্ন কীভাবে নেবেন, এ নিয়ে আপনারা জানলেন। আমাদের আলোচনা অনুসরণের জন্য শ্রী নাথকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
0: ধন্যবাদ।
2: বন্ধুরা, এতক্ষণ শুনলেন বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন, এ নিয়ে বিকাশকান্তি নাথের সঙ্গে আলোচনা। অনুষ্ঠানে এবারে শুনবেন একখানি লোকগীতি, পরেশচন্দ্র দাসের পরিবেশনায়।

অনুষ্ঠানে এখানে লোকগীতি শুনলেন পরেশচন্দ্র দাসের পরিবেশনায়। বন্ধুরা, এই সঙ্গেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামীকাল আবারও আমাদের অনুষ্ঠান শুনবেন, এই আশা নিয়ে এবং কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন।

এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শ্রাবণী রায়চৌধুরী। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন থ্রি ইডিয়টস ছবি থেকে শান ও শান্তনু মৈত্রের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন আ গলে লাগ যা ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের পরবর্তী গানটি শুনবেন সাগর ফিল্ম থেকে কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন সিংহম ছবি থেকে অজয় এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যে 7:34:50। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তার অব্যবহিত পর শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আগামীকাল এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির অমৃত মহোৎসব উপলক্ষে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। দেশের 7টি জায়গায় আগামী মঙ্গলবার ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু। ঢাকা শহরে জনজীবন বিপর্যস্ত, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং তিনজন আহত, পাল্টা হামলার দাবি রাশিয়ার। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে

মুর্শিদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচি সূচনা করেন। শ্রী শাহ তাঁর গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং APMC-র একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। অনুষ্ঠানে শ্রী শাহ দাহেগম APMC বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আগামী মঙ্গলবার দেশজুড়ে প্রায় 700 কোটি টাকা মূল্যের 7টি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ESI স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শ্রী মান্ডাভিয়া তেলেঙ্গানার সনৎনগরে ESIC হাসপাতালের নতুন OPD ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাকি 6টি জায়গায় তিনি ভার্চুয়ালি প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে আসাম, তামিলনাড়ু, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের 2টি জায়গা। এই প্রকল্পের ফলে প্রায় 53 লক্ষ উপভোক্তা চিকিৎসা পরিষেবা পাবে। আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী মাওলভি আতাউল্লাহ ওমারি তাঁর 6 দিনের ভারত সফর শেষে আজ সেদেশে ফিরে গেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানের পক্ষ থেকে ভারতে এটি 4র্থ মন্ত্রী পর্যায়ের সফর। সফরকালে আফগান মন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন এবং কৃষি, সেচ, প্রাণিসম্পদ, কৃষি গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ তুলে ধরার বিষয়ে আলোচনা করেছেন। আফগান মন্ত্রী ওমারি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার সঙ্গেও সাক্ষাৎ করেন। ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির জ্বালানি ট্যাঙ্কে ক্ষতি করতে পারে বলে যে তথ্য ছবিসহ সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট আরও জানায়, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তেল বিপণনকারী সংস্থাগুলির ইথানল মেশানো E20 পেট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS-এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি, যার ফলে ইথানল ও পেট্রোল একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD-র 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে তার স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWD-র সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানানো তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত। বায়ু, নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। এর ফলে ওই সমস্ত অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় 1 জন নিহত এবং আহত 3। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ বলেছেন, এই হামলায় আবাসিক বাড়ি ও ভবনসহ একটি শিল্পাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, সিজরান তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে রাশিয়া ইউক্রেনের ওডেসা অঞ্চলের ওডেসা এবং চোরনোমর্স্ক বন্দরে হামলা চালিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ইউক্রেনের আধিকারিকরা যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, 1 জন ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সংবলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 1 ডজন পশ্চিমী ও এশীয় দেশ 2016 সালের এক সালিসি রায়কে তুলে ধরে দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণমূলক দাবিগুলি অবৈধ বলে জানিয়েছে। এই 14টি দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা বিতর্কিত জলসীমায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারী কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে ওই অঞ্চলের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে চীন এই রায়কে বাতিল ও অকার্যকর বলে ঘোষণা করেছে এবং এর কোনো বাধ্যবাধকতা নেই বলে পুনর্ব্যক্ত করেছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামের হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি যত দ্রুত সম্ভব এদেশে পাঠানো হবে। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 উইকেটে 341 রান করে ভারত ইনিংস ডিক্লেয়ার করেছে। জ্যোস্তিকা ভাটিয়া 113 ও স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। সোফি এক্লেনস্টোন 4টি উইকেট নেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 170 রানে শেষ হয়। 5 উইকেট নেন ক্রান্তি গৌর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত করে 285 রান। উইম্বলডন টেনিসে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হানিউ ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি ও কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোস্কিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হানিউ মলাদেনোভিচ জুটি 6-3, 7-5 সেটে স্তেফানি দাব্রোস্কি জুটিকে হারিয়ে দেয়। এদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই সিনারের কাছে ক্যারিয়ারের 5ম গ্র্যান্ডস্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে দ্বিতীয় বাছাই জেরেভের কাছে প্রথমবার উইম্বলডন খেতাব ও তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের সুযোগ রয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ও 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদের পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বাংলাদেশে গত 1 সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জ্যানিক সিনার আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, নেশাযুক্ত দ্রব্য নির্মূলের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ সমগ্র রাজ্যে ব্যাপক মাদকদ্রব্য বিনষ্টকরণ অভিযান, ড্রাগস মুক্ত আসাম গড়ার ক্ষেত্রে ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে রাজ্য সরকারের শূন্য সহনশীল নীতি অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ, আইআইটি গুয়াহাটির 28তম সমাবর্তনে আজ 2266 জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রির প্রমাণপত্র প্রদান এবং শিল্পী জুবিন গার্গকে অসম সাহিত্য সভার মরণোত্তরভাবে সঙ্গীত সুধাকর সম্মান। এবারে বিস্তারিত খবর। নেশাযুক্ত দ্রব্য নির্মূলের দিকে গুরুত্ব

0: পূর্ণ পদক্ষেপ হিসেবে আজ সমগ্র রাজ্যে মাদকদ্রব্য বিনষ্টকরণ অভিযান চালানো হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ নলবাড়ী দোলশালর চতুর্দশ আসাম পুলিশ বাহিনীর মুখ্য কার্যালয়ে আয়োজিত কার্যসূচিতে 472 কোটি 51 লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বৃহৎ পরিমাণের ড্রাগস ধ্বংস করা সহ রাজ্যের ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে যাওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।
1: এই ব্যবসায়টো যথেষ্ট লুক্রেটিভ। মই জেলত গলো, দুবছৰ মই জেলত থাকিলো, ওলাই আহিলো। ওলাই অহাৰ পিছত এই ব্যবসায়টো মই আকৌ হাতত ললো, এবছৰ আকৌ দুবছৰ মই জেলত থাকিলো। এইবিলাকৰ ক্ষেত্ৰত NDPS এক্টৰ এমেণ্ডমেণ্ট হৈছে। আজিকালি আমি এনেকুৱা যি হেবিচুৱেল অফেণ্ডাৰ তেওঁলোকক আমি এবছৰ পিট এনডিপি বুলি এখন আইন আছে, যত আমি এবছৰ ৰাখিব পাৰোঁ, তাতকৈ আমি ৰাখিব নোৱাৰো। কিন্তু আদালতে তেওঁলোকক যাবৰ জীৱন কাৰাদণ্ড আৰু মৃত্যুদণ্ডলৈকেও দিব পাৰে। আল্টিমেটলি শেষ বিচাৰ আদালতৰ মজিয়াতে হ'ব লাগিব। কিন্তু এইটো আমিও জানো যে কেতিয়াবা তেওঁলোক ওলাই আহি আকৌ ব্যৱসায় কৰে, আকৌ সোমাই আকৌ ব্যৱসায় কৰে। তেনেকুৱা পৰ্যায়তে অসম আৰক্ষী কঠোৰ হ'ব লাগে আৰু তাতে আমি ৰাইজৰ সহযোগিতা বিচাৰোঁ।
0: শিক্ষা, তথ্য প্রযুক্তি ও সমতল জনজাতি বিভাগের মন্ত্রী ডাক্তার রনুজ পেগু আজ ধেমাজি চিকিৎসা মহাবিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করে বিস্তারিত খোঁজখবর নেন। মন্ত্রী আগামী বছরের মার্চ মাসের মধ্যে চিকিৎসা মহাবিদ্যালয়টির নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন। আগামী শিক্ষাবর্ষ থেকে চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম আরম্ভ করা হবে বলেও তিনি মন্তব্য করেন। মহাবিদ্যালয়টির নির্মাণ কাজ প্রায় 60% হয়েছে বলেও তিনি জানান। ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান IIT গৌহাটির 28তম সমাবর্তন সমারোহ আজ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবর্তনে 2266 জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রির প্রমাণপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে জাতীয় গবেষণা ফাউন্ডেশনের মুখ্য কার্যবাহী আধিকারিক ডক্টর শিবকুমার কল্যাণ রমন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি সোনার পদক, শঙ্করদয়াল শর্মা সোনার পদক সহ অন্য 4 কৃতী শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়। এই সমাবর্তনের পর IIT গৌহাটির সঞ্চালক ডক্টর দেবেন্দ্র জলিহাল সাংবাদিক সম্মেলনে শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষার মাধ্যমে জাগি রোডে নির্মীয়মান সেমি কন্ডাক্টর প্রকল্পে নিয়োজিত করার জন্য দক্ষ করে তোলা হবে বলে উল্লেখ করেন। উল্লেখ্য, গত 27 বছরে IIT গৌহাটি 26,000-এরও বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেছে। কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা জানিয়েছেন যে গতকাল রাজ্যের 4,707 জনেরও বেশি কৃষকের পঞ্জীয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানিয়ে মন্ত্রী বলেন যে নগাঁও, বিশ্বনাথ, ধুবড়ী, শোণিতপুর, শিবসাগর, লক্ষিমপুর এবং চড়াইদেউ জেলায় ঘরে ঘরে কৃষক পঞ্জীয়ন শুরু হয়েছে। এটি কৃষিখণ্ডের উন্নয়নের যাত্রার অংশ বলে উল্লেখ করে তিনি বলেন যে কৃষকদের উত্তরণ এবং অগ্রগতির জন্য কৃষি বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। কৃষি বিভাগ আগামী বছর থেকে নারিকেল, সুপার ইত্যাদি চাষ করার সুবিধা প্রদান করবে বলেও তিনি জানান। রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য গতকাল লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করা রাজ্যের প্রথম মহিলা রূপামণি গড়কে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এই অসাধারণ সাফল্যের জন্য শ্রীমতী গড়কে অভিনন্দন জানিয়ে রাজ্যপাল বলেন যে তার এই কৃতিত্ব অদম্য সাহস, দৃঢ়তা এবং উদ্যমের উজ্জ্বল নিদর্শন। পর্বতারোহী শ্রীমতী গড়ের এই সাফল্য যুব প্রজন্ম, বিশেষ করে মেয়েদেরকে স্বপ্ন দেখতে এবং শ্রেষ্ঠত্ব অর্জনের পথে ব্রতী হতে অনুপ্রাণিত করবে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, রূপামণি গড় গত 21 মে ভারত তিব্বত সীমান্ত পুলিশের প্রথম মহিলা আন্তর্জাতিক এভারেস্ট আরোহণ দলের সদস্য হিসেবে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ সফলভাবে আরোহণ করেছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম সাহিত্য সভা জুবিন গর্গকে মরণোত্তরভাবে সঙ্গীত সুধাকর সম্মান প্রদান করবে। আজ গুয়াহাটির ভগবতী প্রসাদ বড়ুয়া ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাহিত্য সভার সম্পাদক দেবজিৎ বড়া একথা জানান। এই সম্পর্কে অসম সাহিত্য সভার পঞ্চরত্ন গুয়াহাটি অধিবেশনের প্রতিনিধি সভার গ্রহণ করা সিদ্ধান্তকে সভার কর্ণধার সমিতি অনুমোদন জানায়। গুয়াহাটির সংগীতাচার্য লক্ষ্মীরাম বড়ুয়া সদনে আগামী 30

0: জুলাই আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পীকে মরণোত্তরভাবে এই সম্মান প্রদান করা হবে। সাহিত্য সভার সভাপতি ড বসন্ত কুমার গোস্বামী আনুষ্ঠানিকভাবে জুবিন গর্গকে এই সম্মান প্রদান করবেন। জুবিন গর্গ মৃত্যু মামলার বিচার প্রক্রিয়া আগামীকাল থেকে ধারাবাহিকভাবে বিচারপতি শর্মিলা ভুইয়ার ফাস্ট ট্র্যাক আদালতে পুনরায় আরম্ভ হবে। আগামীকাল জুবিন গর্গের বোন পামি বরঠাকুর এবং বন্ধু জয়ন্ত কাকতি আদালতে সাক্ষ্য প্রদান করবেন। এদিকে এই মামলার অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার গুয়াহাটি হাইকোর্টে দাখিল করা একটি আবেদনেরও আগামীকাল শুনানি গ্রহণ করা হবে। এছাড়া ফাস্ট ট্র্যাক আদালতের মামলার ধারা আরোপের নির্দেশকে প্রত্যাহ্বান জানিয়ে অভিযুক্ত সন্দীপন গর্গের হাইকোর্টে দাখিল করা একটি আবেদনেরও আগামীকাল শুনানি গ্রহণ করা হবে। শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে সরকারি হাসপাতালের সংবেদনশীল এবং সংরক্ষিত এলাকাগুলোতে জনসাধারণের বিনা অনুমতিতে প্রবেশ এবং যে কোনো ধরনের রেকর্ডিংয়ের ওপর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে সরকারি হাসপাতালগুলির আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, এমার্জেন্সি ইউনিট, অপারেশন থিয়েটার কমপ্লেক্স, লেবার রুম এবং অন্যান্য সংরক্ষিত এলাকায় যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ছবি তোলা, ভিডিওগ্রাফি, অডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞায় আরও বলা হয়েছে যে সংরক্ষিত এলাকাগুলোতে শুধুমাত্র অনুমোদিত স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য আধিকারিকরা প্রবেশ করতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ করতে জেলা আয়ুক্ত নির্দেশ দিয়েছেন। শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর দ্বিতীয় লিঙ্ক রোড ক্রস কালভার্ট নির্মাণের জন্য ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল আগামী 18 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এই সময়কালে জনসাধারণকে বিকল্প সড়ক হিসেবে শিলচর প্রথম লিঙ্ক রোড ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজ সকালের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 3-1 গোলের ব্যবধানে সুইজারল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। এর আগে গতকাল রাতে ফ্লোরিডায় অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালে প্রবেশ করেছে। এদিকে আগামী বুধবার প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলাটি ভারতীয় সময় রাত 12:30 অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল আগামী বৃহস্পতিবার আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে। খেলাটি ভারতীয় সময় ভোর 4:30 অনুষ্ঠিত হবে। অষ্টম আয়োধনা আন্তর্জাতিক ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের অঙ্কিত দাস বিজয়ী হয়েছে। অঙ্কিত প্রতিযোগিতার নবম রাউন্ডে মহারাষ্ট্রের রংখেড়ে সংস্কৃতিকে পরাজিত করে খেতাব অর্জন করেছে। প্রতিযোগিতায় অসমের অপ্রজ্যোতিনাথ ষষ্ঠ স্থান লাভ করেছে। উল্লেখ্য, গত 8 জুলাই থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আয়োজক আসাম সহ সমগ্র দেশের মোট 423 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। নেশাযুক্ত দ্রব্য নির্মূলের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ সমগ্র রাজ্যে ব্যাপক মাদকদ্রব্য বিনষ্টকরণ অভিযান। ড্রাগসমুক্ত আসাম গড়ার ক্ষেত্রে ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে রাজ্য সরকারের শূন্য সহনশীল নীতি অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। আইআইটি গুয়াহাটির 28তম সমাবর্তনে আজ 2266 জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রির প্রমাণপত্র প্রদান এবং শিল্পী জুবিন গর্গকে অসম সাহিত্য সভার মরণোত্তরভাবে সঙ্গীত সুধাকর সম্মান। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। এতক্ষণ শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি, এবারে শুনবেন আগামীকাল অর্থাৎ সোমবারের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:05 শুনবেন অমৃতবাণী।
2: বন্দনা শুনবেন।

সকাল 6:10। সকাল 6:30 শুনবেন খেতে খামারে। লোকগীতি শুনবেন সকাল 6:35 চন্দনা চৌধুরী, বেলা 11:30 প্রীতি আচার্য ও চন্দনা চৌধুরী ও দুপুর 11:40 সঞ্জীব করের পরিবেশনায়। 7:05 শুনবেন সুপ্রভাত। দেশবন্দনা শুনবেন সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বাবুল সুপ্রিয়র কণ্ঠে সকাল 7:40 ও দুপুর 11:00। আধুনিক গান শুনবেন নির্মলা মিশ্রর কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 1:15। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 10:00। আহরণ শুনবেন সকাল 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন পণ্ডিত অজয় পোহাঙ্কারের পরিবেশনায় খেয়াল। হিন্দি ছবির গান শুনবেন সকাল 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 10:00 বিভিন্ন শিল্পীদের কণ্ঠে শুনবেন গজল। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সংযুক্তা দত্ত রায়। মহিলা মজলিশ শুনবেন বেলা 12:30। দুপুর 2:00 শুনবেন ভজন। দুপুর 2:30 শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী মঞ্জু গুপ্ত। নজরুল গীতি শুনবেন দুপুর 2:45 অসীম চৌধুরীর পরিবেশনায়। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। সন্ধ্যে 6:15 শুনবেন অনুষ্ঠান যুববাণী। সন্ধ্যে 6:45 শুনবেন চাষাবাদের কথা, এতে গবাদি পশুর গুটি রোগ ও তার প্রতিরোধের উপায় নিয়ে কথা বলবেন অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুন নেহার। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন রাত 8:00। লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে উস্তাদ বিসমিল্লা খা ও তার সহশিল্পীদের পরিবেশনায় সানাই বাদন শুনবেন রাত 8:30। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি ও এরপর শুনলেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
0: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন অনুষ্ঠান আহরণ।
4: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: বয়সকালে প্রবীণ নাগরিকদের মধ্যে ডিমেনশিয়া ও অ্যালজাইমার্স জাতীয় জটিল রোগ সারা বিশ্বেই ক্রমবর্ধমান। অ্যালজাইমার মস্তিষ্কের একটি রোগ, যার কারণে স্মৃতিশক্তি, চিন্তাভাবনা এবং যুক্তিবোধ ধীরে ধীরে হ্রাস পায়। স্বাভাবিকভাবেই এই ধরনের রোগী যাদের পরিবারে রয়েছেন তাদের পরিবারে এক বিপর্যয় নেমে আসে। এইসব দিক বিবেচনা করে জয়ন্তী নামে একটি ট্রাস্ট অ্যালজাইমার্স অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা ও গুয়াহাটি শাখার সহযোগিতায় গত 5ই জুলাই শিলচর গান্ধী ভবনে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করে। শিবিরে এই বিষয়ে কলকাতা এবং গুয়াহাটি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী ও তাদের কেয়ার গিভারদের কাছে বিভিন্ন পরামর্শ ও তথ্য তুলে ধরেন। শিবিরে প্রথমে বক্তব্য রাখতে গিয়ে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীপেশ ভগবতী বলেন,
1: ওটার কগনিটিভ ডিস্টার্বেন্সেসটা দেখানো হচ্ছে, যে মেমোরিটা উনি ভুলে গেছেন, ও তো মেয়ে ভুল গিয়া, ও কাহা থা মেরা ঘর, ঘরের রাস্তাটা মনে নাই, ঘরটা দেখে উনি চিনতে পারেননি, ওনার ছেলে বুঝিয়ে দিচ্ছে যে এটা আমাদের, এটাই তোমার ঘর। ঘরে ঢুকেও উনি নিজে একা দেখে চিনতে পারছেন, এটা হলো কি একটা যে কগনিটিভ ডিস্টার্বেন্সেস, তার মেমোরিটা। আর মেমোরি ভুলাটা কীরকম মেমোরি ডিস্টার্বেন্সেস হতে থাকে, যে রিসেন্ট মেমোরি, রিসেন্ট মেমোরি বলে বোঝা যায় যে আমাদের আজকে থেকে কালকে 24 ঘন্টা আগের ঘটনাগুলো, না 48 ঘন্টা, একদিন দুদিন আগে। তো প্রথম প্রথম ঘরের লোক কীভাবে বুঝতে পারবে কি ওনার একটা মেমোরি লস হচ্ছে, এই যে আমি ছাবিটা রেখে ভুলে গেছি, দরজাটা লক করা হয়ে গেছে কিন্তু আরেকবার গিয়ে চেক করে দেখি, বা আমি গিয়ে সাইকেলটা কোথায় রাখলাম আমার মনে নেই, স্কুটারটা কোথায় রাখা হলো আমার মনে নেই, একটু ঘুরতে একটু দেখার পরে মনে আছে, মনে পড়ে, সেটা কিন্তু অ্যালজাইমার্স না। ছাবিতে লেখা চশমাটা কোথায় রাখলাম, অ্যালজাইমার্স হলো আমি ছা খেয়ে একটু পরে আমি বাড়িতে বললাম কি আমাকে ছাওয়া দেওয়া হয়নি আজকে, আর তারপরে নাহলে আজকে সকালবেলা আমার কিছু রিলেটিভ আমার বাড়িতে আসার পরে আমি বিকেলবেলা ভুলে গেলাম কি আজকে সকালবেলা কে এসেছিল আমার পরে, সেরকমটা মিসেন মেমোরি ডিস্টার্বেন্সেসটা হয়। আর কখনো কখনো সাইকোলজিক্যাল সিস্টেমসটা সিমটমসগুলো আগের থেকে হতে পারে, যদি কোনো লোককে দেখা যায় যে একটু 65-60 উপরে, যে খুব হতাশাগ্রস্ততায় ভুগছে, একটা খুব বিষাদ হতাশার মতন ভাব একটা সবসময় থাকে, বেঁচে থেকে লাভ নেই, কী হবে আমার, আমার তো কোনো কাজ নেই এখানে, এই ডিপ্রেশনের ভাবগুলো কিন্তু অ্যালজাইমার্সে একটু আর্লি লক্ষণ হতে পারে, অ্যালজাইমার্স রোগের। কখনো কখনো দেখা যায় এই যে এই বয়সের লোকের কখনো হয়ে থাকে একটা সন্দেহ প্রবণতা, আমার জিনিসগুলো কে নিয়ে যাবে নাকি, আর যে পাড়া প্রতিবেশীর লোক, এই প্রথমবার থেকে আমি বলতে শুরু করলাম যে আফটার এজ অফ 65-70-75 75, তো তারপরে যদি থাকে যে এটা সন্দেহ প্রবণতা, সেটাই কিন্তু অ্যালজাইমার্সের আর্লি সিমটমস হতে পারে। সেই জন্য এই যে প্রাপ্তবয়স্ক লোকের যদি এরকম একটা মানসিক কোনো অবস্থা দেখা যায়, তাহলে একটা সন্দেহ করে তার বিধি ব্যবস্থা একটু একটা প্রয়োজন হয়। আর এই হলো আমার একটা কগনিটিভ ডিস্টারবেন্স, একটা মেমোরি ডিস্টারবেন্স। তারপরে এই ভিডিও দেখা হলো যে ওরিয়েন্টেশনটা ডিস্টারবেন্স, ওরিয়েন্টেশনটা 3 রকমের হতে থাকে, আমাদের বললি যে স্থান কাল পাত্র, স্থানটা হলো আমাদের উনি স্থানটা বুঝতে পারেনি, পার্কে এসেছিলেন কিন্তু রাস্তাটা মনে নেই, তো ডিসঅরিয়েন্টেশনটা স্থানের জন্য, যেটা ওরিয়েন্টেশন সেটা প্লেসটা উনি ভুলে গেছেন, সেটা কনফিউশন হয়ে গেছে ওনার, পার্সনটা ভুলে গেছেন উনি, আর টাইম ফ্যাক্টরটা অনেক সময় মনে থাকে না, সকাল হলে ভাববে কি এটা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় বলবেন কি সকাল হয়ে গেছে, সেটা একটা টাইম ডিসঅরিয়েন্টেশন হতে পারে। আর অনেক সময় দেখা যায় একটা ডিসিশন মেকিং ক্যাপাসিটি, কি করা যায় আমার এখানে একটা প্রবলেম একটা হচ্ছে, প্রবলেমটা অ্যানালাইজ করে তার একটা সলিউশন বের করার, একটা সমাধান বের করার যা ক্ষমতা, উনি খুব ভালো ছিল বাবা, উনি বলে যে বাবা তো এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করেছেন, এখন কি হয়ে গেছে জানি না, বাবা কিছু বলতে পারেন না, একটা যে প্রশ্ন নিয়ে বলি যে এই সমস্যাটা কি করা যায়, উনি কিছু বলেন না, বলেন অনেক সময় রাগ হয়ে যায়।

0: তো সেটা হলো এই যে অ্যানালাইসিসের ক্যাপাসিটিটা কমে থাকে। এরপরে এই যে কগনিটিভ ডিস্টারবেন্সেস পড়ে, তারপরে পরে দেখা যায় যে ওনার একটা সাইকোলজিক্যাল সিমটমস হতে থাকে। কীরকম সাইকোলজিক্যাল সিস্টেমস সিমটমস হয়, একটা আমি যে বললাম যে একটা কখনো কখনো একটা রাগ হয়, আর খুব একটা অ্যাংজাইটি একটা হতে থাকে, সবসময় একটা অ্যাংজাইটি ভাব, আর খুব একটা রেস্টলেস ভাব।
1: সংগঠনের কলকাতা শাখা থেকে আগত বিশেষজ্ঞ নীলাঞ্জনা মৌলিক বলেন,
2: সারা পৃথিবীতে এখন উনি তো বললেন 55 মিলিয়ন মানুষ গ্লোবালি ডিমেনশিয়ায় ভুগছেন, আমাদের দেশ যদি ধরি আমাদের প্রায় 90 লক্ষ মানুষ এই অসুখে ভুগছেন এই মুহূর্তে। তার অনেকগুলো কারণ আছে, একটা কারণ না, তার প্রথম কারণ হচ্ছে আমাদের বয়স্কদের সংখ্যা বাড়ছে, এবং যেহেতু বললেন যে 65 পরে এই অসুখটার সম্ভাবনা বেড়ে যায়, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এটা শুধু 65 মানুষদেরই হয় তা না, এমন কিছু ধরনের ডিমেনশিয়া আছে।

0: আমাদের দেশ যদি ধরি, আমাদের প্রায় 90 লক্ষ মানুষ এই অসুখে ভুগছেন এই মুহূর্তে। তার অনেকগুলো কারণ আছে, একটা কারণ না। তার প্রথম কারণ হচ্ছে আমাদের বয়স্কদের সংখ্যা বাড়ছে, এবং যেহেতু বললেন যে 65 পরে এই অসুখটার সম্ভাবনা বেড়ে যায়, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এটা শুধু 65 উপরে মানুষদেরই হয় তা না, এমন কিছু ধরনের ডিমেনশিয়া আছে যেটা কিন্তু 40-এর শেষের দিক, 50-এর প্রথম দিকে হয়। তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া, যেটা হচ্ছে ব্রেনে অক্সিজেন পৌঁছায় না, যার জন্যে ছোট ছোট মাইনিউট স্ট্রোকস হয় ব্রেনে, এবং সেই স্ট্রোক যেখানে যেখানে ব্রেনের হয়েছে সেই সব জায়গার কাজকর্ম অসুবিধে হয়। এবং সেই যে সমস্যাটা, সেটা কিন্তু যাদের বিপি হাই, যাদের বিপি আছে, তাদের কিন্তু এই ফ্লাকচুয়েট যখন করে বিপি, তখন এই স্ট্রোকসগুলো হতে পারে, এবং সেইখানেই হয়। 40-এর ঘরে আমাদের অনেকেরই প্রেশার আছে, আমরা অনেকেরই প্রেশারের ওষুধ খাচ্ছি, কাজেই এই অল্প বয়সেও কিন্তু সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, নির্ভর করে কী ধরনের ডিমেনশিয়া হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের লাইফস্টাইল অসম্ভব খারাপ। আমরা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা জেগে থাকলে আমরা হয়তো তার 10 ঘন্টা ফোনে তাকিয়ে থাকি, এমন জিনিস দেখি যেগুলোর কোনো মানে নেই সেগুলো দেখছি। কাজে আমাদের ব্রেনের যে ফাংশনিংটা, সেটা যেই ধরনের স্টিমুলেশন দরকার সেই স্টিমুলেশন হচ্ছে না। দ্বিতীয়ত, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি না, হাঁটাচলা বন্ধ করে দিয়েছি, আমরা গাড়ি করে বা অটো করে বাসে করে চলাফেরাটাই করি। কাজে শরীরের চলন যেটা দরকার ডিরেক্টলি ব্রেনের সাথে যুক্ত, সেইটা কিন্তু একটা সমস্যা। আরেকটা যেটা, খাওয়া দাওয়া, আমাদের যে সমস্ত খাওয়া দাওয়ার করার প্রয়োজন সেটা আমরা করি না। আমরা জীবের জন্যে খাই, শরীরের জন্য তো চিন্তা করে খাই না। এই সমস্ত কারণে কিন্তু আমাদের দিন দিন এই ডিমেনশিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। ডিমেনশিয়া ব্রেনের একটা এমন একটা অসুখ, যেই অসুখটা কিন্তু ইররিভার্সেবল, মানে একবার শুরু হলে ব্রেনের মধ্যে সেটা কিন্তু পেছনে ফেরানো যায় না। কাজেই বাড়ার যে কারণটা সেটা সেটা।
1: শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রসেনজিৎ ঘোষ তার বক্তব্যে বলেন,
2: যেটা প্রায় 70-75% ডিমেনশিয়ার কজ হচ্ছে আলজাইমার্স। তো আমরা আজ মূলত কথা বলবো আলজাইমার সম্বন্ধে। পৃথিবী বিখ্যাত কিছু মানুষ আছেন যারা আলজাইমার্সের শিকার হয়েছিলেন। একজনকে আপনারা চিনছেন, স্যার বলেছিলেন ওনার নাম, US প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। এবং অ্যাকচুয়ালি ওনার মৃত্যুর পর ন্যান্সি রেগান, ওনার ওয়াইফ, উনি স্টার্ট করেছেন রেগান ফাউন্ডেশন ফর রিসার্চ ইন ডিমেনশিয়া। এবং এই কথাটা কিন্তু সত্যি, এগুলো যেগুলো রোগ আছে, যেগুলো আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, সেই রোগগুলোতে কিন্তু চিকিৎসকদের সাথে সাথে কেয়ার গিভাররা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা বড় রোল নিয়েছেন। যেমন আমি বলতে পারি যোধপুরের মহারাজা গজ সিং, গজ সিং এর ছেলে একটা কার অ্যাক্সিডেন্টে ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি হওয়ার পর দীর্ঘদিন কোমাতে ছিলেন। সো গজ সিং স্টার্টেড দ্য হেড ইঞ্জুরি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সিমিলারলি আমি দেখছি আজকে আমাদের এই বরাক উপত্যকায় আমাদেরই অনেক সবেরই পরিচিত অমিতাভ সিনহা, ওনার মা বাবার সম্মানে বা স্মৃতি রক্ষার্থে যে ফাউন্ডেশন শুরু করেছেন, আমরা আশা করছি আমরা অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া সম্বন্ধে এই ফাউন্ডেশনের তরফে আরও ভবিষ্যতে কাজ করব। আরেকজন হচ্ছেন ব্রিটেনের 2 বারের প্রাইম মিনিস্টার, একজন হচ্ছেন ভারতের ডিফেন্স মিনিস্টার জর্জ ফার্নান্ডেজ, আর ইনি একজন বিখ্যাত লেখক হোয়াইটস। এরা সবাই ডিমেনশিয়ার রোগী ছিলেন। সো আমরা যদি দেখি পৃথিবীতে প্রায় 55-57 মিলিয়ন, মানে 5-6 কোটি মানুষ যাদের বয়স 60-এর উপরে, তারা অ্যালজাইমার্স ডিমেনশিয়াতে ভোগেন, এবং প্রতি 5 বছরে সেই প্রিভ্যালেন্সটা ডাবল হয়ে যায়। হোয়াট আই মিন টু সে ইজ, ইফ ইট ইজ দ্য প্রিভ্যালেন্স অফ ডিমেনশিয়া ইজ অ্যারাউন্ড 8% এট দ্য এজ অফ 60 ইয়ার্স, ইট উইল বিকাম ডাবল 16 এট দ্য এজ অফ 70 ইয়ার্স, অ্যান্ড অ্যারাউন্ড মোর দেন 20% আফটার 80 ইয়ার্স। তো যত বয়স বাড়ে ডিমেনশিয়ার প্রিভ্যালেন্সটা বাড়তে থাকে। ভারতবর্ষে যেটা লাস্ট সার্ভে হয়েছিল ডিমেনশিয়ার উপরে, সেটাতে দেখা গেছে 8.8 মিলিয়ন পিপুল সাফার ফ্রম ডিমেনশিয়া হু আর মোর দেন 60 ইয়ার্স। এবং পৃথিবীতে প্রায় প্রতি বছর 1 কোটি মানুষ নতুনভাবে ডিমেনশিয়া রোগের শনাক্তিকরণ করা যায়। সো ডিমেনশিয়া ইজ ডিফাইন্ড এজ এ প্রগ্রেসিভ ইম্পেয়ারমেন্ট অফ কগনিটিভ ফাংশনস অকারিং ইন ক্লিয়ার কনসিয়াসনেস। ডিমেনশিয়া কিন্তু শুধুমাত্র মেমোরি লস না, শুধুমাত্র মেমোরি লস হলে আমরা এটাকে বলি

0: অ্যামনেশিয়া। ডিমেনশিয়াতে আদার দেন মেমোরি দেয়ার আর মাল্টিপল ইম্পেয়ারমেন্ট অফ কগনেটিভ ফাংশনস লাইক ল্যাঙ্গুয়েজ, লাইক পারসেপশন, লাইক ওরিয়েন্টেশন, ক্যালকুলেশন, কম্প্রিহেনশন, রিজনিং, এগুলো সব কিছু এফেক্ট হয়। তো ডিফারেন্স বিটুইন ডিমেনশিয়া অ্যান্ড সিম্পল মেমোরি লস ইজ, সিম্পল মেমোরি লসে আমরা ভুলে যাই চাবিটা কোথায় রেখেছি, কিন্তু ডিমেনশিয়াতে কি হয়, আমরা সেটা ভুলে যাই হোয়াট ইজ দ্য কি, চাবি মানে কি, সেটাই আমরা ভুলে যাই।
1: 11 জুলাই সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায়ও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হল রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলা শাখা ও জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে জেলার সদর শহরের সিভিল হাসপাতালের কনফারেন্স হলে। এই উপলক্ষে আলোচনা সভা ও আশাকর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবার উদ্দেশ্য ব্যাখ্যা করে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলা শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী বলেন,
2: প্রতি বছর 11 জুলাই বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। জনসংখ্যা, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি আরও গুরুত্বপূর্ণ হল প্রতিটি সন্তান যেন পরিকল্পিত হয় এবং প্রত্যেকটি গর্ভধারণ যেন নিরাপদ হয় এবং প্রতিটি মা ও শিশু যেন সুস্থ থাকে। বন্ধুরা, একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হেলদি টাইমিং অ্যান্ড স্পেসিং অফ প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভধারণের সঠিক সময় নির্ধারণ এবং দুটি সন্তানের মধ্যে পর্যাপ্ত ব্যবধান রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে 21 বছরের আগে গর্ভধারণ না করাই ভালো। প্রথম সন্তানের জন্মের পর অন্তত 2-3 বছর বিরতি নিয়ে পরবর্তী সন্তান নেওয়া মা ও শিশু স্বাস্থ্যের জন্য উপকারী। 35 বছরের পর গর্ভধারণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এই ব্যবধান বজায় রাখলে মায়ের শরীর সুস্থ থাকে, রক্তশূন্যতার ঝুঁকি কমে, অপরিণত ও পরিণত বা কম ওজনের শিশু জন্মানোর সম্ভাবনা কমে এবং শিশুর সার্বিক বিকাশ ভালো হয়। বন্ধুরা, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী পদ্ধতি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। অস্থায়ী পদ্ধতির মধ্যে রয়েছে কন্ডম, গর্ভনিরোধক বড়ি, অন্তরা ইঞ্জেকশন, আইইউসিডি বা কপারটি। যারা পরিবার সম্পূর্ণ করেছেন তাদের জন্য রয়েছে পুরুষের জন্য নো স্ক্যালপেল ভেসেকটমি এবং মহিলাদের জন্য স্থায়ী বন্ধাকরণ। এই পরিষেবাগুলির পাশাপাশি সরকার বিভিন্ন পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী উপযুক্ত উপভোক্তাদের জন্য আর্থিক প্রণোদনার ব্যবস্থাও করেছে। যেমন পরামর্শ বা পরিষেবার জন্য আপনার নিকটবর্তী আশাকর্মী, ANM, স্বাস্থ্য এবং কল্যাণ কেন্দ্র অর্থাৎ আয়ুষ্মান আরোগ্য মন্দির, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার বা জেলা হাসপাতালে যোগাযোগ করুন। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য 104 হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবার পরিকল্পনা মানে পরিবারকে ছোট রাখা নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং একটি সুস্থ ও সুখী পরিবার গড়ে তোলা। স্বামী স্ত্রীর যৌথ সিদ্ধান্ত পারস্পরিক সম্মান ও সচেতনতার মাধ্যমেই সম্ভব সুস্থ মাতৃত্ব ও সুস্থ শৈশব নিশ্চিত করা। এই বছর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন শ্রীভূমি, আইপাস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠান আজ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে করিমগঞ্জ সিভিল হাসপাতাল কনফারেন্স হলে একটি সচেতনতামূলক অনুষ্ঠান হয়, যেখানে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর মতীন্দ্র সূত্রধর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, আশাকর্মী, মহিলা আরোগ্য সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। পরিবার পরিকল্পনা কর্মসূচিতে অসামান্য আবেদনের জন্য 3 আশাকর্মীকে সম্মানিত করা।

0: তাদের এই নিষ্ঠা সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। পরিকল্পিত পরিবার মানেই সুস্থ মা, সুস্থ শিশু, সুখী পরিবার এবং সমৃদ্ধ সমাজ। আসুন আমরা সবাই সচেতন হই, অন্যদের সচেতন করি এবং একটি স্বাস্থ্যবান, সমৃদ্ধ ও সুন্দর আগামী গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।
1: সভায় বক্তব্য রেখে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মতিন্দ্র সূত্রধর বলেন,
2: 1989 সালে যে ইউএন, আমাদের ইউএন সংস্থার ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তারা ডিসিশন নেয় যে যদি আমরা এই মুহূর্তে পৃথিবীতে জনসংখ্যা দিবস বলে একটা পালন না করি তাহলে কি হবে, অ্যাটম বম হয়তো জাপানের হিরোশিমা নাগাসাকি ধ্বংস করে দিয়েছে কিন্তু জনসংখ্যা বিস্ফোরণ পৃথিবীকে একদিন ধ্বংস করে দিবে। 35 কোটি মানুষ আমেরিকাতে বাস করে এবং সেই আমেরিকা তৃতীয় স্থানে তার এরিয়া হিসাবে, কয়ারে প্রথম স্থানে ভারতবর্ষ, তার পৃথিবীতে 7 নম্বর স্থানে জনসংখ্যা। আজকে একটা কথা তুমি চিন্তা করো, আমরা তো সবাই বলছি এখানে যে মা এবং শিশুকে নিয়ে যদি আমরা টিম দেখি, তাইলে আজকের টিম আছে মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য অনিচ্ছাকৃত গর্ভধারণ রোধ এবং গর্ভধারণের ব্যবধান বজায় রাখা। আরেকটা টিম আছে এবারের, সেই টিমটা হলো যুব সম্প্রদায়ের আজ এবং ভবিষ্যতের আশা এবং আকাঙ্ক্ষা উপলব্ধি করা, রিয়েলাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশন অফ ইয়ং পিপুল টুডে অ্যান্ড ফর দ্য ফিউচার। দিস ইজ দ্য টিম ফর দি নট অনলি রিলেটেড টু মাদার্স। আমি উদাহরণ দেব তোমাদেরকে যে কেন আমরা জনসংখ্যা দিবসের জন্য আজকে পৃথিবীর অনেক দেশ আছে, সম্পূর্ণ পৃথিবীতে এখন 8.3 বিলিয়ন, 800 কোটির উপরেও মানুষ বাস করে, সেই 800 কোটির মধ্যে 50%-এর উপর বেশি মানুষ বাস করে এশিয়াতে। 4.76 বিলিয়ন মানুষ একমাত্র এশিয়াতে বাস করে এবং এশিয়ার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হইল আফ্রিকান কয়েকটা কান্ট্রি। যদি আমরা দেখি নাইজার, অ্যাঙ্গোলা, সোমালিয়া, ওদের গ্রোথ রেট 4.5, 3-4.5, অর্থাৎ বৎসরে শতকরা 4 জন থেকে 3 জন থেকে 4.5 জন বা 5 জন মানুষ বাড়ে তাদের এখানে। আমাদের এখানে এখন পর্যন্ত প্রায় 68 মিলিয়ন পিপুল ইয়ারলি বৃদ্ধি হইতেছে এবং আমাদের গ্রোথ রেট 0.87%, বর্তমানে যেটা 0.87%, 20 বছর আগে ছিল 1.84%। মা এবং বাচ্চা সম্বন্ধে অনেকেই অনেক কিছু বলেছেন, উনিও ডিটেলস বলেছেন, ডিআইও বলেছেন, এডিশনালে বলেছেন, আপনারা সেই দিকে আপনারা লক্ষ্য রাখুন এবং এটা আপনাদের প্রাইমারি কর্তব্য। আমি এই মা এবং বাচ্চা থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে দু একটা কথা বলব। আজকে দেখেন আমাদের সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ দেখা। সেই বাচ্চারা, উদাহরণস্বরূপ আমি বলছি, গত যে এই কয়েকদিন আগে যে এপিএসসি পরীক্ষা, আসাম স্টেট লেভেলের পরীক্ষা, সেই লেভেলে more than 15,000 অ্যাপ্লিকেন্ট ছিল, পোস্ট ছিল কতটা, only 78 পোস্ট, ক্যান্ডিডেট more than 15,000। দেখেন যদি পপুলেশন এত না থাকত, আমরা প্রায় 3.82 কোটির উপরে আমাদের আসামের জনসংখ্যা, যদি পপুলেশন কম থাকত তাইলে কম অ্যাপ্লাই করতো এবং উপযুক্ত যারা আমাদের যুব সম্প্রদায় বেশি চান্স পেত এইসব পরীক্ষায়। সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলে যে পরীক্ষাটা হয় যেটাকে বলে UPSC, 15 লক্ষের উপরে অ্যাপ্লিকেন্ট থাকে প্রত্যেক বছর এবং তার থেকে ম্যাক্সিমাম যদি অ্যাপয়েন্টমেন্ট হয় only 3,000, 15 লক্ষর মধ্যে 3,000, এই যে ডিসক্রিপেন্সি, আপনার বাচ্চা আমার বাচ্চা পরীক্ষা দিয়ে পারে না, আমরা বলবো

0: যে কম্পিটিটিভ এক্সামে তোমরা পারো নাই দেখিয়া তোমরা স্থান পাও নাই সেখানে। কিন্তু মূল গলতি কোথায়? আমাদের এত পপুলেশন, আমাদের যতটুকু নিড, এর চেয়েও আমাদের বেশি রয়ে গেছে আশা।
1: শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের এসডিএম ও এইচ ডাক্তার বিমল সরকার বলেন,
2: আমরা জানি যে ইন্ডিয়া এখন আমাদের পূর্ববর্তী বক্তার অনুসারে আমরা এখন প্রথম, চাইনাকে আমরা সারপ্লাস করে চলে গেছি। তথাপিও দেখা গেছে যে আমরা কিছু দিক থেকে এখনও সর্বনিম্ন হয় নাই। যেমন আমাদের হেলথ কেয়ার সিস্টেম এখনও সার্ভাইভ করে আছি, আমাদের এডুকেশন কোয়ালিটি এখনও বেটার, খাদ্য সংকট কতটা হয়নি, আনএমপ্লয়মেন্ট আমরা অনেক কান্ট্রি থেকে এখনও বেটার। যদিও এগুলো আমাদের এখন ভালোর দিকে আছে, তথাপিও যেভাবে আমাদের গ্রোথ রেটটা বাড়ছে, অদূর ভবিষ্যতে এগুলো আর ঠিক রাখা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তখন আমরা করি কি, এখনও আমাদের মধ্যে হিউম্যান ক্রাই, চাকরি পাচ্ছি না, অনাহার, পপুলেশন ডেথ, দুর্ভিক্ষ অনেক কিছু অনেক জায়গাতে হয়ে যাচ্ছে, আমরা কন্ট্রোল করতে পারছি না। এবং মেইন রিজন হচ্ছে আমাদের পপুলেশন ওভারগ্রোথ। যে রেটে আমাদের পপুলেশন বাড়ার কথা, সেই রেটে যদি আমরা বাড়তাম তো আমরা কিন্তু পৃথিবীর মধ্যে ফার্স্ট পপুলেশন গ্রোথে ফার্স্ট হই না। যেহেতু আমাদের মধ্যে এত বেশি পপুলেশন, আমাদের ভূমি এবং আমাদের মাটি যেগুলো এগুলো সীমিত, আমাদের মাটির কালটিভেশন রেট বাড়াতে গেলে আমরা অনেক অনিচ্ছাকৃতভাবে ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস এগুলো ইউজ করতে হয়, এবং এগুলো ইউজ করার ফলে এগুলার যে হেলথ ইম্প্যাক্ট আমাদের মধ্যে হয়, ক্যান্সার থেকে শুরু করে হাইপারটেনশন, অনিদ্রা, এগুলো অনেক রোগ আমাদের এখন বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের লঞ্জিভিটি বাড়ছে ঠিকই, কিন্তু হেলদি লাইফস্টাইল যেটা, সেটা কিন্তু আমরা এখনও পাচ্ছি না। তো এই ব্যাপারে আমাদের যারা আশাকর্মী এবং অন্যান্য সমাজসেবীরা আছেন, তারা একটু নজর দিয়ে যাতে কোয়ালিটি অফ লাইফটা বাড়ানো যায়, পপুলেশন গ্রোথ কমানোর সমানের সঙ্গে সঙ্গে যাতে আমাদের লাইফের কোয়ালিটিটা বাড়ে, সেই দিকে আমরা যদি নজর দিয়ে চলি। যেমন আনওয়ান্টেড প্রেগনেন্সি যেটা বলছি, যদি হয় না, আনওয়ান্টেড প্রেগনেন্সি যদি আমরা অ্যাভয়েড করতে পারি তো মার হেলথের উপরে সেই ইম্প্যাক্টটা, খারাপ ইম্প্যাক্টটা আসবে না। এবং যে শিশু আনওয়ান্টেড হয়ে জন্মাবে, অলরেডি পরিবারে যদি তিনটা চারটা বাচ্চা থাকে, আর একটা আনওয়ান্টেড বেবি আসলো, তাকে প্রপার এডুকেশন, প্রপার হেলথ, হ্যাঁ, প্রপার নিউট্রিশন এসব দেওয়া সম্ভব নাও হতে পারে, তখন ওই পরিবারটা আস্তে আস্তে গরিব হয়ে পড়ে। এবং একটা চ্যালেঞ্জ বেবি যদি সমাজে হয় তো বার্ডেনটা যেমন পরিবারের উপরে, সমাজের উপরে এবং সরকারের উপরেও আসে। তো আপনারা সবাই জানেন, এবং এই মেসেজটা সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে এবং প্রত্যেকটি পরিবারকে দিয়ে যদি আমরা একটা হেলদি সমাজ গড়ে তুলতে পারি, তবেই আমাদের ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেশনটা সাকসেস হবে।
1: শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা এবং ব্যবহারিক শিক্ষার প্রসারের লক্ষ্যে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দি জেলা এবং রোটারি ক্লাব হাইলাকান্দির যৌথ উদ্যোগে গত 7 থেকে 9 জুলাই পর্যন্ত রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে 3 দিনব্যাপী এক গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির জেলা সমন্বয়ক লুৎফুর রহমান বরভূঁইয়া বললেন,
3: এই 3 দিনের পরিবেশ ভিত্তিক যে গ্রীষ্মকালীন শিবির, সেটা আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র আয়োজন করেছিল, সেগুলো মূলত পরিচালিত হয়েছে আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে এবং নির্ধারিত কিছু গাইডলাইনের মাধ্যমে। প্রকৃতি এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছিল মূলত এই 3 দিনের গ্রীষ্মকালীন শিবিরে। এর মধ্যে একটি ছিল সিড বম্ব ক্যাম্পেইন, যেখানে শিক্ষার্থীরা কিছু স্থানীয় ফলের বীজ কে মাটির মধ্যে, মাটির একটি বল তৈরি করে সেই বলের ভিতর ঢুকিয়েছিল এবং ওদেরকে এইগুলা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছিল, যাতে ওরা ওদের বাসায় যাওয়ার সময় এগুলা আশপাশে ছড়িয়ে দেয়। তো ফলস্বরূপ কি হবে, সেখানে গাছ জন্ম নেবে এবং পরিবেশ বান্ধব জীবনযাপনের একটা অংশ হবে এবং পরিবেশকে সুস্থ রাখবে। তাছাড়া আরেকটি প্রতিটি

প্রতিযোগিতা ছিল লেস জু প্রস্তুতকরণ কার্যক্রম, যেখানে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়। বিভিন্ন ধরনের পাতা ব্যবহার করে ওরা পশু পক্ষীর আকৃতি তৈরি করার মাধ্যমে তারা তাদের সৃজনশীল প্রতিভার পরিচয় দেয়, এবং এটা কাগজের মধ্যে জু এর আকৃতি তৈরি করে। পাশাপাশি ছিল পরিবেশ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে ছাত্রছাত্রীরা পরিবেশের বিভিন্ন বিষয় আমাদের কাগজের মধ্যে ফুটিয়ে তুলেছিল। তাছাড়া ছিল বিজ্ঞান কুইজ, যেখানে ছাত্রছাত্রীরা অংশ নেয় এবং তাদের প্রতিভার বিকাশ সাধনে সুযোগ লাভ করে। এই সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়েছিল, এবং এইগুলো সব স্পন্সর করেছিল মেইনলি রোটারি ক্লাব অফ হাইলাকান্দি, যেটা RI 3240 রোটারি ইন্টারন্যাশনাল, ওরা সমস্ত সাপোর্ট করেছিল। এখানে যত ধরনের লজিস্টিক সাপোর্ট ছিল সব আমরা ওদের কাছ থেকে পেয়েছি। সুতরাং আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের কোঅর্ডিনেটর হিসেবে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র থেকে রোটারি ক্লাব অফ হাইলাকান্দির সকল কর্মকর্তাকে আমরা অভিনন্দন জ্ঞাপন করেছি। এর ফলে আমরা যৌথ অনুষ্ঠানের ফলে আমাদের অনুষ্ঠানের মর্যাদা অনেক বেড়ে গিয়েছিল, এবং আমরা শিবির সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তাছাড়া অনেক শিক্ষক সহযোগিতা করেছেন, স্বেচ্ছাসেবক ছিলেন এই শিবিরে, যাদের সকলের একটি সম্মিলিত প্রচেষ্টায় বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা, পর্যবেক্ষণ ক্ষমতা, সৃজনশীলতা, পরিবেশ সচেতনতা, দলগত কাজের মানসিকতা বিকাশ ইত্যাদি সকল কার্যক্রম এই 3 দিনের শিবিরে ছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলী ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের অনেক প্রত্যাশা ব্যক্ত করেছিলেন আজকের এই সমাপনী অনুষ্ঠানে। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দি জেলা এবং রোটারি ক্লাব অফ হাইলাকান্দির এই যৌথ উদ্যোগ নিঃসন্দেহে ছিল জেলার বিজ্ঞান শিক্ষার প্রসার এবং আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, যা আগামী প্রতি বছরই আমরা পালন করার চেষ্টা করব বলে আজকে অঙ্গীকার করেছি।

শ্রোতা বন্ধুরা, আহরণ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসীম উদ্দিন লস্কর ও নবেন্দু দাস, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আহরণ আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি, শিল্পী উস্তাদ রাশিদ খাঁ।

আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথমে বাংলা ও পরে হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন অটোগ্রাফ ছবি থেকে রূপম ইসলামের কণ্ঠে।

এতক্ষণ গানটি শুনলেন লাভ এক্সপ্রেস ছবি থেকে কুমার শানু ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। অনুষ্ঠানের পরবর্তী গানটি শুনবেন হীরক রাজার দেশে ছবি থেকে অনুপ ঘোষালের কণ্ঠে।

গানটি শুনলেন দুই ভাই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠানের পরবর্তী গানটি শুনবেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে মান্নাদের কণ্ঠে।

গানটি শুনলেন চিরদিন তুমি যে আমার ছবি থেকে জুন ব্যানার্জির কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন সপ্তপদী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছবির গানে অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন সবার উপরে ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ শুনলেন বাংলা ছবির গান, এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে মঞ্জিল ছবি থেকে।

হিন্দি ছবির গায়ন অনুষ্ঠানের এই গানটি শুনলেন রাজনীতি ছবি থেকে মোহিত চৌহান ও অন্তরা মৈত্রের দ্বৈত কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন বুদ্ধা মিল গয়া ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। অনুষ্ঠানের পরবর্তী গানটি শুনবেন কালা বাজার ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

গানটি শুনলেন হম দিল দে চুকে সনম ছবি থেকে উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক ও সহশিল্পীদের কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন অনপর ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন প্রথমে বাংলা এবং পরে হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:40। শুভরাত্রি, জয় হিন্দ।